বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ মঙ্গলবার 17 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 18 রবিউল আউয়াল 1448 হিজরি, 1 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মরিয়াম সুলতানা। প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন। প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ।

0: U.S. President Donald Trump threatened further strikes against Iran yesterday after their first exchange of direct attacks in a month. Iran launched missiles overnight at two U.S. Air bases in Jordan in response to a U.S. attack on Iran's Larak Island, where Washington said it had struck Iranian launchers firing mines into the Strait of Hormuz. Cricket and Bangladesh beat Indonesia by 71 runs in their first match of the Women's Asia Cup T20 cricket tournament at Dubai yesterday. Batting first, Bangladesh scored 129 for 8 in their stipulated 20 overs. In reply, Indonesia were all out, scoring 58 with 15 balls to spare. Dhaka Meteorological Office says the well-marked low over Northwest Bay and adjoining West Bengal, North Orisha coasts moved northwestwards and now lies over Gangetic West Bengal and adjoining North Odisha coast and Northwest Bay. It is likely to move west-northwestwards further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary sun, southeasterly, gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Cabinet approves National Pay Scale 2026, effective from July 1st this year. BNP's 48th founding anniversary today. President urges BGB to take effective measures to curb smuggling and border killings. IPU Secretary General meets Speaker. IPU pledges to stand beside Bangladesh in restoring democracy. 1 crore 10 lakh students to be brought under school feeding program, says State Minister for Primary and Mass Education. High Court upholds death sentence of lone accused Hitu Sheikh for rape and murder case of 8-year-old Asya in Magua. U.S. President Donald Trump threatens further strikes against Iran. Bangladesh beat Indonesia in their first match of Women's Asia Cup T20 cricket tournament at Dubai. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh. আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আব্দুসবুর। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল 2026 অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল 2026 এবং উক্ত বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনীর নির্দেশাবলী 2026 অনুমোদন করা হয়েছে, যা চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হবে। অনুমোদিত জাতীয় বেতন স্কেল 2026-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান 20টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। মূল বেতন স্কেলে সর্বনিম্ন প্রাথমিক মূল বেতন 20তম গ্রেডের জন্য 20,000 টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের জন্য 1,56,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ন্যায্যতার বিষয়ে বিবেচনা নিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বিদ্যমান 1:1.945 থেকে কমিয়ে 1:1.78 করা হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 142% এবং সর্বোচ্চ গ্রেডের বেতন 100% বৃদ্ধি পাবে। পরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এ বৈঠকের বিষয়ে সাংবাদিক ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী শোভানুদ্দাহী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপি 5 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে মহানগরীর বিএনপির প্রধান কার্যালয় সহ সকল থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয় সমূহে আকর্ষণীয় আলোকসজ্জায় সজ্জিত করেন। বিকেলে শিববাড়ি মোড়ে জিয়া হল চত্বরে বর্ণাঢ্য সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী আনম এহসানুল্লাহ মিলন সমাবেশের প্রধান অতিথি এবং বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি প্রধান বক্তা থাকবেন। জাতীয় সংসদে রকিবুল ইসলাম বকুল এমপি, আলী আসগার লবি এমপি, আমির এজাজ খান এমপি এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বিশেষ বক্তা থাকবেন। মহানগর বিএনপি সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিতে সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুইন এবং জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পি সহ দলীয় নেতাকর্মীগণ এ সময় উপস্থিত থাকবেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, রক্তদান সহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করবে খুলনা মহানগর ও জেলা বিএনপি। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। বর্ণিল আয়োজন আর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস 2026 পালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রীতি সমাবেশ, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, দিবসের উদ্বোধন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী, কুয়েটের অর্জন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক প্রেজেন্টেশন, আলোচনা সভা, বৃক্ষরোপণ, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্তকরণ, ছাত্র শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল্লাহ মিলনেতে প্রধান অতিথি এবং জাতীয় সংসদের রকিবুল ইসলাম বকুল বিশেষ অতিথি থাকবেন। উল্লেখ্য, এ শিক্ষা প্রতিষ্ঠানটি 1967 সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে প্রতিষ্ঠা হয় এবং 1974 সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। 1986 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি বিআইটি। পরে 2003 সালের 1 সেপ্টেম্বর এটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। দেশে অনলাইন জুয়া, মাদক এবং বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক এক সেমিনার গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনেতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলমের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাজ ও অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড সেলিনা আহমেদ ও নড়াইলের জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম বিষয়ের উপর আলোচনা করেন। বিভাগের 10 জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা এতে অংশ নেন। জেলা পরিষদ কর্তৃক গৃহীত নানাবিধ কার্যক্রমের আওতায় সাতক্ষীরা জেলা পরিষদ হলরুমে গতকাল জেলার 104 জন উপকারভোগীর মাঝে 1,10,00,000 টাকা চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সভাপতিতে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীর মুগ্ধ আন্তঃ ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার গতকালে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বাংলা ডিসিপ্লিন 1-0 গোলে ইসিই ডিসিপ্লিনকে, ইউআরপি ডিসিপ্লিন টাইব্রেকারে 4-3 গোলে ইংরেজি ডিসিপ্লিনকে, রসায়ন ডিসিপ্লিন টাইব্রেকারে 3-2 গোলে ভাস্কর্য ডিসিপ্লিনকে এবং সিএসই ডিসিপ্লিন টাইব্রেকারে 5-4 গোলে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনকে পরাজিত করেছে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় পলাশবাড়িয়া ইউনিয়ন 1-2 গোলে 9টা ইউনিয়ন 1-কে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের আয়োজন মেলা রয়েছে দেশের গান শুরুতেই। শুনবেন সমবেত কণ্ঠে গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদী।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, এবারই শুনবেন সমবেত কণ্ঠে আরো একটি দেশের গান। গানের কথা লিখেছেন মোহাম্মদ হাবিবুর রহমান।

এতক্ষণ শুনলেন দেশের গান, সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন রূপা রানী সাহা, গানে কথা লিখেছেন সাইদুর রহমান সাইদ, সুর করেছেন শেখ আলী আহমেদ।

শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আবু আফফান রুজ বাবু সুরে গিয়েছেন শামিমা ইয়াসমিন রত্না, গানে কথা লিখেছেন ইমরুল কায়েস।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
0: বর্ণালীতে এবারে শুনবেন রিম্পা বিশ্বাসের কণ্ঠে গান, সুর করেছেন চিত্রা বিশ্বাস, গানটির কথামালা সাজিয়েছেন হুমায়ুন রেজা।

অনুষ্ঠানে সবশেষে শুনবেন আব্দুল লতিফ ইমদাদুল লেখা গান, যে গানের সুর করেছেন অপূর্ব রায়, শিল্পী মোহাম্মদ শাহজাহান আলী।

এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল ৯টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জসিমউদ্দিন সুমকন। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল 2026 অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল 2026 এবং উক্ত বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনীর নির্দেশাবলী 2026 অনুমোদন করা হয়েছে, যা চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হবে। অনুমোদিত জাতীয় বেতন স্কেল 2026-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান 20টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন 20 গ্রেডের জন্য 20,000 টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য 1,56,000 টাকা নির্ধারণ করা হয়েছে। পরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল কোনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। 1981 সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে 1975 সালের 25শে জানুয়ারি অভিশপ্ত একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথ চলা শুরু হয়। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। আজ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। আগামী শনিবার বেলা 3টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ

0: সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে দেশের 1,10,00,000 শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিং এর আওতায় আনা হবে। তিনি গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক কর্মশালা ও মতবিনিময় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খেলার খবর, ক্রিকেট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ইন্দোনেশিয়াকে 71 রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

বৃষ্টি ভিজে এই সকালে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। রূপালীতে আজ আপনাদের চিঠি রয়েছে, সুতরাং আকাশের মন যতই খারাপ হোক না কেন আমাদের মন কিন্তু ভীষণ ভালো। তো আপনাদের চিঠির পাশাপাশি অবশ্যই ফোন ইন পর্বে আপনাদের সাথে আমরা কথা বলবো। আমাদের কাছে লিখতে গেলে লিখতে হবে রূপালী প্রযোজনে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। আর ফোন নম্বরটি সে আগের ফোন নম্বরই আছে 01974121970। পুরোটা সময় জুড়ে রূপালীতে আপনাদের সাথে আছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন মরিয়ম সুলতানা, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। তো কথা নয় বন্ধুরা, চলুন ফেরাই মূল আয়োজনে। চোখ লিখেছেন আমাদের বন্ধু গড়াই নদী বেতার শ্রোতা ক্লাব দীঘাট পাংশা রাজবাড়ি থেকে খোকন চন্দ্র, আর আপনার সাথে রয়েছেন সাগর কুমার, ঝন্টু, আনারুল ইসলাম, আনারুল এছাড়া আবার ইসলাম ভাইও আলাদা আছেন সম্ভবত, মিলনবাবু, লালচাঁদ, আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন তোমাকে চাই এই ছবির গান। পাশাপাশি আমাদেরকে জবা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের এই বন্ধু। চলুন তোমাকে চাই ছবির গানটি এই মুহূর্তে শুনে আসি শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা।

এবারে রয়েছে আমার দেশ আমার প্রেম এই ছবির গান। তবে এই ছবির গান শুনতে যেয়ে বন্ধুরা আপনাদের একটি কথা বলে রাখি, যেহেতু আমার দেশ আমার প্রেম তাই এই দেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। এই যেমন ধরুন আমাদের যে জাতীয় সম্পদগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, পানি বিদ্যুৎ গ্যাস তিনটি আমাদের নিজেদের জন্য আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে যে রেলওয়েও কিন্তু আমাদের একটি জাতীয় সম্পদ, আপনার এবং আপনার পরিবারের ভ্রমণকে নিরাপদ এবং আনন্দদায়ক রাখতে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে যে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো কিন্তু বিনোদন নয়, এটি একটি মারাত্মক এবং মর্মান্তিক অপরাধও বটে। আপনি একটু ভাবুন না, একটি পাথরের আঘাতে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে যে কোনো একজন নির্দোষ যাত্রী, হারিয়ে যেতে পারে একটি প্রাণ, আপনার সন্তান বা পরিচিত কেউ যেন এই অপরাধে লিপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আসুন আমরা সচেতন হই, অপরাধ প্রতিরোধে এগিয়ে আসি। চলুন আমার দেশ আমার প্রেম ছবির গান শুনে আসি। যে গানটি শুনতে গিয়ে মোহাম্মদ মাজেদুল ইসলাম আপনি ডুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছেন, শিল্পী রুনা লায়লা এবং আগুন।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে রয়েছি আপনাদের জন্য অপেক্ষায়। নিশ্চয়ই আপনারা আপনাদের নাম ঠিকানাটি জানিয়ে আমাদের কাছে অনুরোধের কথাটি বলবেন এবং অনুরোধ করব খুব সংক্ষেপে নাম ঠিকানাটি বলবেন, কেননা যেহেতু আজকে মোটামুটি বিভিন্ন দেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে, তো তাই নেটওয়ার্কের সমস্যা হতেই পারে। আমরা খুব সংক্ষেপে কথা বলব যেন অন্য বন্ধুরা সুযোগ পায়। তো ইতিমধ্যে ফোন চলে এসেছে, দেখি প্রথম বন্ধু কে আছেন। আসসালামু আলাইকুম। পলাশ কুমার সরকার। হ্যাঁ দাদা বলুন। ধন্যবাদ, বলুন কি শোনাবো? জান আমার জান। হ্যাঁ আমার এই মন পাথর ভেবে তুমি যে আঘাত করেছো, এই আঘাত কিন্তু সইবার নয়, আমরা কিন্তু চাই না এমন আঘাত কোথাও আসুক। এবারে কোন বন্ধু? আমরা কিন্তু আজকে যেহেতু শুরুতেই বলেছি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, এই জন্য ফোন আসতেও একটু দেরি হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শুভ সকাল। কিছু কিছু ভালোবাসা মনে তো হয়। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। এবারে কে আছেন? হ্যালো, শুভ সকাল। হ্যাঁ ভালো, কি বলছিলেন? বাবা বলে ছেলে নাম করবে। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর একটি গান আপনিও শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। এবারে কে আছেন? হ্যালো
2: দিদি, শুভ সকাল।
0: জি শুভ সকাল, কে বলছিলেন?
2: আমি নিখিল বিশ্বাস,
0: উত্তর বিপাবলা। হ্যাঁ হ্যাঁ বলুন।
2: গান শোনাবেন, মেয়েরাও মানুষ।
0: অবশ্যই তাই, মেয়েরাও মানুষ, পুরোপুরি মানুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরাই আমাদেরকে সম্মান করব। তো এবারে কে আছেন? হ্যালো,
3: শুভ সকাল।
0: হ্যাঁ অনুবিশ্বাস বলুন।
3: আপু গান শুনতে চাই, শান্তি চাই, সাইসবি থেকে, খালিদ হাসান, নীলু ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
0: আচ্ছা ঠিক আছে, শান্তি যায় ছবি থেকে যে কোনো একটি গান শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, নিশ্চয়ই সাথে থাকবেন। এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আমরা চেষ্টা করব ময়নামতি ছবির গান শুনিয়ে দেওয়ার জন্য, অনেক পুরনো ছবির এবং জনপ্রিয় ছবিও বলা যায়। হ্যালো,
2: নমস্কার দিদি।
0: জি আদাব, সাথে থাকলে অবশ্যই শোনানোর চেষ্টা করবো, তবে আজকে তো শোনাতে পারবো না, আগামী আয়োজনে শোনাবো। হ্যালো, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম।
2: কেমন আছেন?
0: অনেক ভালো আছি, বলুন। আব্দুর রউফ, তারপরে আর একটু বলুন ঠিকানাটা। জয়ন্তীবাড়ি বগুড়া। আচ্ছা বলুন।
2: ছবির নাম হলো তুমি আমার,
0: তুমি আমার।
2: হ্যাঁ, আগুন এবং সাইফেট চৌধুরী, আমার জন্ম তোমার জন্য।
0: আমার জন্ম তোমার জন্য, অনেক সুন্দর একটি গান। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। এবারে কে আছেন? আমরা আরেকটি কিংবা দুটি ফোন নিয়ে আবার ফিরব গানের কাছে। তো কথা আমরা খুব দ্রুত বলার চেষ্টা করছি, 01947412170 এই নম্বরে ফোন করলে বন্ধুরা আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আর আমাদের কাছে লিখতে গেলে লিখতে হবে রূপালী প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো আছেন, ভালো আছি, বলুন। আব্দুল সামাদ শেখ? হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া, কি গান শোনাবো? আচ্ছা, সবাই তো সুখী হতে চাই, অনেক ধন্যবাদ, আসলে সবার এটা কাম্য। আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
0: এই তো ভালো, বলুন।
2: রায়ের মধ্যে কি নিত্যানন্দ?
0: নিত্যানন্দ দা? হ্যাঁ দাদা।
2: খোদার পরে মা,
0: খোদার পরে
2: মা, কেনা কুমারী এসব
0: শোনাবে? হ্যাঁ অবশ্যই তাই, খোদার পরে মা কথাটা, ছবিটা যেমন সত্যি আর একেবারে চিরন্তন, এটি সত্যি কথা। তো আর কথা নয়, চলুন গানের কাছে ফিরে যাই। এবারে আপনাদেরকে প্রিয় সূত্র ছবির গান শোনাবো, ঠিক আমাদের মনের কথাই বলবেন শিল্পী রুনা লেলা, চিঠি কেন আসে না। তো এই গানটি শুনতে চেয়ে রাজু আপনি যশোর থেকে অনুরোধ করেছেন, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

আমরা কিন্তু বলবো আমাদের কি ভুললে একদম চলবে না, আমাদেরকে লিখতে হবে এবং ফোনও করতে হবে। এবারে ও বন্ধু তুমি শুনতে কি পাও আমাদের মনের কথা। মনির খান এবং কনক চাপার কণ্ঠে রয়েছে ভিলেন ছবির গান, আর গানটি শুনতেছি মোহাম্মদ বিল্লাল। আপনি চুয়াডাঙ্গা থেকে অনুরোধ করেছেন।

বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সে কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয় শ্রোতা, আমরা প্রায় প্রান্তিকে চলে এসেছি। রূপালীতে সবশেষে আপনাদেরকে শোনাব ভালোবাসার লাল গোলাপ ছবির গান। যে গানটি শুনতে চেয়ে ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে মোহাম্মদ ফকির মোস্তফা কামাল পাশা আপনি অনুরোধ করেছেন। এছাড়া মুজিবর এবং সুফিয়ান জয় বাংলার মোড় খুলনা থেকে অনুরোধ করেছেন শিল্পী সাবিনা ইয়াসমিন এবং ইমরান।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। আগামীকাল ঠিক একই সময় সকাল 9:05 আবারও আপনাদের সাথে কথা হবে। সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। শুভ সকাল।

সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। এটি আজ বৈরাগীর আগে খেয়াল শুনবেন তিথি বৈরাগীর কণ্ঠে, রাগ বৈরাগী।

এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে বৈরাগীর আগে খেয়াল শুনলেন তিথি বৈরাগীর কণ্ঠে। প্রিয় শ্রোতা, এ ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন মরিয়ম সুলতানা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল। আপনাদের সাথে বেলা 11:59 আবারও কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সেই প্রত্যাশায় শুভ সকাল।

ছিলেন অভিজিৎ মন্ডল। আপনার সাথে বেলা 11:59 আবারও কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সেই প্রত্যাশায় শুভ সকাল।

ছিলেন অভিজিৎ মন্ডল। আপনার সাথে বেলা 11:59 আবারও কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সেই প্রত্যাশায় শুভ সকাল।

بسم اللہ الرحمن الرحیم۔ السلام علیکم۔ বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এ মুহূর্তে অনুষ্ঠান ঘোষণায় রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন মরিয়ম সুলতানা, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশন শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারি জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল এবং একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশনাবলী ২০২৬ অনুমোদন করা হয়। চলতি বছরের পহেলা জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকারি কর্মচারীরা বর্ধিত বেতন পাবেন। জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮১ সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আগামী শনিবার বেলা ৩টায় রাজধানীর কৃষিভিত্তিক ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শিক্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুমকি দিয়েছেন। গত এক মাসে ইরানে সরাসরি হামলার পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিলেন। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান জর্ডানের দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে ওয়াশিংটন বলেছে যে তারা হরমুজ প্রণালীতে ইরানের দুটি রকেট লঞ্চার প্রতিরোধ করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানে আরও কঠোর হামলা করতে যাচ্ছে, যা হবে পাল্টা হামলা। খেলার খবর ক্রিকেট। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেট পাকিস্তান থাইল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল একই স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা

0: আশঙ্কা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশাংশিক মেঘলা থাকতে পারে, মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলি করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বিকেল 3:05। বিকেল 3:30 রয়েছে এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কণ্ঠে দুপুর 12:30 এবং মোহাম্মদ শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে বেলা 2:40। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলোক্য দুপুর 12:35। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি সন্ধে 6:10। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন অনামিকা দে দুপুর 12:20। লালন গীতি শুনবেন নাজরিন সুলতানার কণ্ঠে দুপুর 12:40। লোকগীতি পরিবেশন করবেন মোহাম্মদ গাফফার হুসাইন দুপুর 2:50। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান প্রচারিত হবে রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: পরিবর্তন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল 2026 এবং উক্ত বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনীর নির্দেশনাবলী 2026 অনুমোদন করা হয়েছে, যা চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হবে। অনুমোদিত জাতীয় বেতন স্কেল 2026-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান 20টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রাথমিক মূল বেতন 20তম গ্রেডের জন্য 20,000 টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের জন্য 1,56,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ন্যায্যতার বিষয়ে বিবেচনা করে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বিদ্যমান 1:1.945 থেকে কমিয়ে 1:1.78 করা হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 142% এবং সর্বোচ্চ গ্রেডের বেতন 100% বৃদ্ধি পাবে। পরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুদ্যাহী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপি 5 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে মহানগরীর বিএনপির প্রধান কার্যালয় সহ সকল থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয়সমূহে আকর্ষণীয় আলোকসজ্জা সজ্জিতকরণ। বিকেলে শিববাড়ি মোড়ে জিয়া হল চত্বরে বর্ণাঢ্য সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, রক্তদান সহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করবে খুলনা মহানগর ও জেলা বিএনপি। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও সবল জাতি গঠনের ভিত্তি রচিত হয় খেলার মাঠ থেকেই। আমরা প্রায়শই শুধু বইয়ের পাতায় জ্ঞানে নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলি, অথচ শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দলগত চেতনা এবং সহনশীলতা অর্জনের সবচেয়ে বড় পাঠশালা হল খেলার মাঠ। তিনি গতকাল কেডিএ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে জার্সি, বুট ও ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেডিএ চেয়ারম্যান বলেন, কেডিএ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয় বরং সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও নিজেদের মেধা স্বাক্ষর রাখবে। ক্রীড়া সামগ্রী বিতরণ কেবল কিছু ফুটবল, ক্রিকেট ব্যাট, ভলিবল বা ব্যাডমিন্টন তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন এবং খেলাধুলার প্রতি আগ্রহকে আরও শানিত করার একটি ছোট্ট প্রয়াস মাত্র। কেডিএ সচিব, প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা রোধ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে গতকাল খুলনা পাবলিক কলেজে একটি ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপ পুলিশ কমিশনার ট্রাফিক শফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। খুলনা পাবলিক কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মুনির আব্বাস, কলেজের শিক্ষক ও কর্মকর্তা সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন রয়েছে একটি দেশের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

0: বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল 2026 অনুমোদন

প্রিয় শ্রোতা, রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। আপনার এবং আপনার পরিবারের ভ্রমণকে নিরাপদ ও আনন্দদায়ক রাখতে সতর্ক থাকুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। স্টেশনে এবং ট্রেনে ভ্রমণকালে আপনার মোবাইল, মানি ব্যাগ এবং মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন। অজ্ঞাত কিংবা সন্দেহভাজন কোন ব্যক্তি বা ব্যাগের বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করুন। আর হ্যাঁ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোন বিনোদন নয়, এটি এক মর্মান্তিক ও মারাত্মক অপরাধ। একটি পাথরের আঘাতে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে কোন নির্দোষ যাত্রী, হারিয়ে যেতে পারে একটি প্রাণ। আপনার সন্তান বা পরিচিত কেউ যেন এ ধরনের অপরাধে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখুন, সচেতন হন, অপরাধ প্রতিরোধে এগিয়ে আসুন। প্রিয়শ্রোতা, আরো একটি ব্যাপারে আপনাদেরকে বিশেষভাবে আমরা সতর্ক করতে চাই। সুস্থ ও রোগ মুক্ত থাকতে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা আমাদের জন্য ভীষণ প্রয়োজন, তাই বিধিগুলো মেনে চলতে হবে। যেমন ধরুন, টয়লেটে সবসময় নির্দিষ্ট স্যান্ডেল ব্যবহার করতে হবে, ব্যবহারের পর পর্যাপ্ত পানি দিয়ে কমোড বা প্যান পরিষ্কার রাখতে হবে, কমোডে কোনো প্রকার ময়লা, কাগজ বা টিস্যু ফেলানো যাবে না, ফ্লাশ করার আগে কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ করতে ভুলবেন না, টিস্যু পেপার বা যে কোনো আবর্জনা এদিক সেদিক না ফেলে অবশ্যই নির্দিষ্ট বালতি বা ঝুড়িতে ফেলুন, আর টয়লেট ব্যবহারের শেষে সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নিন। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করি, সুস্থ থাকি। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে শুনবেন আফিফা নাসরিন পাখির কণ্ঠে।

দুখানি আধুনিক গান শুনলেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আফিফা নাসরিন পাখির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি আধুনিক গান মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কণ্ঠে।

আধুনিক গানটি শুনলেন মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলোক্য গানে গানে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি অনেক অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সবাইকে এ প্রতিষ্ঠা বার্ষিকীতে রইল রক্তিম শুভেচ্ছা। সবুজ ভূখণ্ডে স্বাধীনতার রক্তিম সূর্য, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন নিয়ে সূচনা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। পয়লা সেপ্টেম্বর আমাদের আত্মপরিচয় পুনঃ আবিষ্কারের দিন। আজই মহেন্দ্র খনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। শ্রদ্ধা জানাচ্ছি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের সংগ্রামে সকল বীর শহীদ ও ত্যাগী কর্মীদের প্রতি। আজকের এই অনুষ্ঠানে আমরা গানে গানে তুলে ধরব আমাদের সংগ্রাম আর সম্ভাবনার কথাগুলো। জাতীয়তাবাদী চেতনার মূল ভিত্তি হল এই মাটি আর মানুষের প্রতি পরম মমতা। যে দেশের বাতাসে বাজে স্বাধিকারের সুর, সেই মাটির গান দিয়ে শুরু হোক আমাদের আজকের এই আয়োজন। শুরুতেই প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ।

সুরের এই মূর্ছনা আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ থমকে দাঁড়াবে না। বহুদলীয় গণতন্ত্র, সার্বভৌমত্ব আর গণমানুষের অধিকার রক্ষার এই সংগ্রাম এগিয়ে যাবে দুরন্ত গতিতে। আসুন দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের এক নির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ হই। প্রিয় শ্রোতা, একটি পতাকার জন্য, বাক স্বাধীনতা আর মানবিক মর্যাদার জন্য এদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে। যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে জাতীয়তাবাদী শক্তি, তখন রাজপথে দাঁড়িয়েছে প্রতিরোধ গড়ে তুলতে। গান আমাদের লড়াই শক্তি, গানই আমাদের জাগ্রত করার মন্ত্র। আসুন এবারে শুনি শোষণের বিরুদ্ধে আর অধিকার আদায়ের দাবিতে রাজপথ কাঁপানো সেই দীপ্ত সুর।

লড়াই যতই দীর্ঘ হোক না কেন, কাল রাতে শেষে আলোর মুখ দেখবেই বাংলাদেশ। তরুণ প্রজন্মের হাত ধরে গড়ে উঠবে বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক এবং উন্নত এক নতুন বাংলাদেশ। শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি আর দেশ নায়ক তারেক রহমানের নতুন দিনের অঙ্গীকার আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা দেয়। হতাশাকে পেছনে ফেলে নতুন ভোরের প্রত্যয়ে আসুন মেতে উঠি ঐক্যের সুরে।

0: সুরের এই মূর্ছনা আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ থমকে দাঁড়াবে না। বহুদলীয় গণতন্ত্র, সার্বভৌমত্ব আর গণমানুষের অধিকার রক্ষার এই সংগ্রাম এগিয়ে যাবে দুরন্ত গতিতে। আসুন আমরা আমাদের বাংলাদেশ বিনির্মাণে আরও একবার অগ্রসর হই, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়তে এগিয়ে আসি। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের এই আয়োজন থেকে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য গানে গানে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নাতি রাসুল, কথা ও শিল্পী সাইদুর রহমান সাইদ।

শুনলেন নাতি রাসুল। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতেও দিনে গোপনেও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলিমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। কোনো ভাইয়ের উপকারের জন্য পায়ে হেঁটে যাওয়া 10 বছরে এতেকাফ অপেক্ষা উত্তম। তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ওপর দয়া করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন বেলা 1টার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রিয় শ্রোতা, হাসি কান্না আনন্দ বেদনা এই নিয়ে যেমন আমাদের জীবন, শরতের আকাশও যেন তেমন সাজে সেজে থাকে। কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি, মন আর আকাশ, এর সাথে শারীরিক সুস্থতা, তবেই সুন্দর এই পৃথিবী। যে যেখান থেকে আমাদের আজকের আয়োজনের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এই আয়োজন আপনাদের জন্য। আর সাথে আছি আমরা, আমি অনুষ্ঠান ঘোষণায় হেরা ইয়াকুতি, অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন অভিজিৎ মণ্ডল। অনুরোধের গান শোনার মাঝে যখন ফোন ইনে যুক্ত হব আপনাদের সাথে 0197412170 নম্বরে, সংক্ষিপ্তভাবে আপনার নাম পুরো ঠিকানা জানিয়ে অনুরোধ করবেন। অবশ্যই আগেই ঠিক করে রাখবেন কোন গান কোন ছাত্রছবি থেকে শুনতে চান এবং কোন শিল্পীর কণ্ঠে। শুরু করছি রায়ের মহল খুলনার বন্ধু নিত্যানন্দের অনুরোধের গান দিয়ে। তিনি শুনতে চেয়েছেন ছায়াছবি দরদি সন্তান, শিল্পী বেবি নাজদিন ও আগুন। চলুন তাহলে শুনে আসি।

হ্যাঁ, মিষ্টি প্রেমের গানটি শোনার পর এবারে শুনব ছায়াছবি জীবনের গল্প, শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও কনক চাপা। আর শুনতে অনুরোধ করেছেন আক্তার রায়ের মহল খুলনার বন্ধু।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: বন্ধুরা, যে কোনো বিপদে কিন্তু আসলেই আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবার শুনব দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধুর অনুরোধে ছায়াছবি বাবা কেন চাকর থেকে গান, শিল্পী মিতালী মুখার্জি ও আগুন।

0: সময় হলো আপনাদের নতুন গানের অনুরোধ শোনার। ধারাবাহিকভাবে আপনার নাম, ঠিকানা, ছাঁচবির নাম এবং কোন শিল্পে গিয়েছেন তার নাম উল্লেখ করে অনুরোধ করবেন। রেডিও সেটটিও একটু দূরে রেখে অনুরোধ করবেন, যাতে বিরক্তিকর শব্দের জন্য আমাদের অসুবিধা সৃষ্টি না হয়। তো দেখি এবার কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান। কথা বলতেছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সামাদ।
0: জি, সামাদ ভাই,
1: কেমন? সদরবাজার,
0: হ্যাঁ, ফরিদপুর। জি,
1: আপু ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন।
1: আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আর হিরাপুর উপস্থাপনা আসলে ভালো হয় সবসময়ের জন্য। তো আপু আমাকে গান শোনাবেন হচ্ছে রাজারানী বাদশা।
0: জি,
1: রাজারানী বাদশা ছবি থেকে। সরি আপু, গানটি অনুরোধ তো কালকে করেছিলাম, সবাই তো সুখী হতে চাই ছবি থেকে।
0: ভাই কেমন আছেন? ভালো আছেন?
1: ভালো আছি। আপনি ভালো আছেন?
0: জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই অনুরোধটি করুন।
1: আমি তো আড়াইশো থেকে শুয়ে আছি রুগী, একবারে ফোন আপনি আমার যদি দোয়া করবেন, গান শোনাবেন। ছবির নাম বর্তমান।
0: জি বর্তমান।
1: দেখেন নীলুকণ্ঠে মায়ের একদম দুধের দাম কাটিয়া গায়ের দাম।
0: হ্যাঁ
1: আলহামদুলিল্লাহ। দেবতলা থেকে বলতেছি।
0: হ্যাঁ বন্ধু, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো থাকেন এবং সুস্থ হন এই কামনা করছি। হ্যালো,
1: ওয়ালাইকুম।
0: হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: শুভ দুপুর আপু, ভালো আছেন?
0: শুভ দুপুর, হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।
1: জি আপু, আপনাদের দয়ে ভালো আছি। কথা বলতেছি মোহাম্মদ শাহাবাজপুর শৈলকুপা থেকে।
0: হ্যাঁ নামটা আবার বলুন। শাহাবাজ
1: মোহাম্মদ ইসলামউদ্দিন।
0: হ্যাঁ ইসলামউদ্দিন, হ্যাঁ বুঝতে পেরেছি। আবার
1: শাহাবাজপুর শৈলকুপা থেকে।
0: হ্যাঁ
1: আপু, আমাকে শোনাবেন নারীর মন।
0: হ্যাঁ আপনি ভালো থাকবেন। ঘুমিয়ে থেকে সজনী ফুলের বিছানা। আচ্ছা বন্ধু শোনাব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কাশিম সদা। হ্যাঁ কেমন আছেন?
2: ভালো আছি।
0: ডুমুরিয়া। হ্যাঁ
2: বাবুল সুপ্রিয় এবং অনুরাধা পারওয়ালের কণ্ঠে গানের শিরোনাম যেও না চলে যেও না।
0: হ্যাঁ যেও না চলে যেও না, হ্যাঁ অবশ্যই শোনাবো, সাথেই থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। অনুরোধটি করুন।
2: টেলিফোন
0: টেলিগ্রাম। আচ্ছা বন্ধু সাথেই থাকবেন, না সব শ্রোতাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলুন। নামটা একটু বলুন। হ্যাঁ আচ্ছা, ছায়াছবি কোনটা? সাবিনা দুর্জয়। হ্যাঁ বন্ধু যশোরের। জি জি বন্ধু বুঝতে পেরেছি, সাথেই থাকবেন। হ্যালো,
3: হ্যালো আপু ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। নাম ঠিকানা বলুন, অনুরোধটি করুন। হ্যাঁ আপনার গানটা কিন্তু প্রথমেই ছিল। হ্যাঁ
3: আমরা গান শোনার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ।
0: জি
3: এবার শোনা হলো পাগলির প্রেম।
0: পাগলির প্রেম,
3: ছবির নাম পাগলির বেন ও তোমার।
0: আচ্ছা বন্ধু সাথেই থাকবেন। হ্যালো,
4: হ্যালো দিদি, শুভ দুপুর।
0: শুভ দুপুর, কে বলছেন?
4: আমি নিখিল বিশ্বাস।
0: হ্যাঁ,
4: উত্তর বিল পাবলা আরঙ্গাটা খুলনা।
0: হ্যাঁ, আপনার আরঙ্গাটার বন্ধু বলুন।
4: দিদি, ছবির নাম বদনাম।
0: বদনাম
4: শিল্পী এন্ড্রু কিশোর।
0: জি,
4: গানের কথা হয়েছে বদনাম কিশোর নামের গানটি।
0: হ্যাঁ বন্ধু, সাথেই থাকবে, অনেক ধন্যবাদ। আমরা একটি আর দুটি অনুরোধ নিয়ে বা একটি অথবা দুটি অনুরোধ নিয়ে চলে যাব গানে। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন?
5: আপু, কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: হ্যাঁ, আপনার গান কিন্তু হয়েছে।
5: হ্যাঁ আপু, অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ গানটা শোনার জন্য।
0: জি,
5: আর পরবর্তীতে গান শোনাবেন মহামিলন সাহসবি থেকে, যে কোনো গান শোনাবেন আপু।
0: যে কোনো, আচ্ছা বন্ধু, মহামিলন, যে কোনো, যে কোনো একটি। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: আমি বলতেছি মানিক শৈলকোপা থেকে, কবিরপুর শৈলকোপা।
0: হ্যাঁ, কবিরপুর শৈলকোপা, ঝিনাইদহ। আচ্ছা
6: জি, সাহেব মধুমিতা।
0: মধুমিতা
6: তে যে কোনো একটা ভালো গান বাইসে শোনাবেন, মধুমিতা কবির গান।
0: হ্যাঁ বন্ধু, সাথেই থাকেন। আচ্ছা, আমরা কিন্তু এবার চলে যাব আপনাদের আগের অনুরোধের গান শোনানোর জন্য। এবারের ছায়াছবি খেয়াঘাটের মাঝি, শিল্পী সাবিনা ইয়াসমিন। শুনতে চেয়ে অনুরোধ করেছেন পলাশ, কাঞ্চননগর, ডুমুরিয়ার বন্ধু।

0: রিতা,
1: রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
1: বলো,
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো? দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এইসব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে স্পোর্টটি শুনলেন। আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারের গানটি নেওয়া হয়েছে ঢাকা ছিয়াশি, শিল্পী তপন চৌধুরী ও শাকিলা জাফর। আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন রেজাউল তালা, সাতক্ষীরার বন্ধু।

মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে শুনবেন এবারে গানটি, ছায়াছবি সাপ মুক্তি। শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রকাশ বিশ্বাস, ট্যাংরাখালী, মাগুরার বন্ধু।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খালকাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি।
2: বন্ধুরা, আপনারা খাল খনন বিষয়ে প্রতিবেদনটি শুনলেন। এবারে গানটি নেওয়া হয়েছে দি রেঞ্জ ছবি থেকে, শিল্পী রুনা লায়লা। আর শুনতে অনুরোধ করেছেন MD ওহিদুজ্জামান, ভেড়ামারা, কুষ্টিয়ার বন্ধু।

গানে গানে বাণিজ্যিক কার্যক্রমের কিছুটা সময় পার হলো। হ্যাঁ বন্ধুরা, এবার সময় হলো বাংলা খবর শোনার। বেলা দুপুর দুইটার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সেক্রেটারি আন্দা ফিলিপ। আজ বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালে পয়লা সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। 1981 সালে একদল বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতার চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশে অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে দেশে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য সম্প্রচার উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদার কারণে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। খেলা খবর ক্রিকেট। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান থাইল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 1:30 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল একই স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে 71 রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানে। আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুরোধের গান। এবারে শোনাব আব্দুস সামাদ শেখ অনুরোধকারী, সাতরবাজার বর্মারি ফরিদপুরের বন্ধুর অনুরোধে, ছায়াছবি আইনের হাত, শিল্পী সাবিনা আসমিন। আশা করি বন্ধু আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন।

হ্যাঁ বন্ধুরা, এবারে শুনবেন ছায়াছবি চাপা ডাঙ্গার বউ, শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, আর শুনতে অনুরোধ করেছেন জাফর পালোয়ান, কাকচিড়া বাজার, বরগুনার বন্ধু। আর এর পরপরই আমরা নিয়ে যাবো আপনাকে আবারও ফোন ইনে।

0: বন্ধুরা, সময় হলো আরেকটিবার আপনাদের অনুরোধ শোনার। হ্যাঁ, এবার দেখি কে আছেন। হ্যালো, শুভ দুপুর। হ্যাঁ লাভলি, বলুন। হ্যাঁ, আসলে জনপ্রিয় গানটি, অনেক ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, বগুড়ার মধ্যে। নামটা
1: আমার
0: প্রেম দেওয়ানা।
1: শিল্পী স্বামীর চৌধুরী। গানের কথা হলো চন্দ্র সূর্য সবই আছে আগের মতো, নদী থেকে উঠলো ঢেউ আগের মতো।
0: হ্যাঁ বন্ধু, নামটা আবার বলুন।
1: মোহাম্মদ
0: আব্দুর রউফ। হ্যাঁ বুঝতে পেরেছি বন্ধু, ধন্যবাদ, সাথেই থাকবেন। হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: আনোয়ার হোসেন বস্তি, ফাজিলপুর গ্রাম, থানা মাদারগঞ্জ, জেলা জামালপুর।
0: জামালপুরের বন্ধু, হ্যাঁ বন্ধু বলুন।
1: অঙ্গিলা ছবির শোনো শোনো শাহজাদা।
0: হ্যাঁ
1: দাদি, আমার গান আপনি শোনান না?
0: হ্যাঁ বন্ধু শোনাবো, আপনি অনেক দূরের বন্ধু, সাথেই থাকবেন বন্ধু, অনেক ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলুন।
2: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম আলাদা, থানা মোরগঞ্জ, জেলা বাজার থেকে। আমি গান শুনতে চাই, ছবি লাভ বেরিয়েছে, শিল্পী আসিব রুমা।
0: জি
2: এই গানটি শোনাবি?
0: আচ্ছা বন্ধু, সাথেই থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ বন্ধু, নামটা একটু ভালো করে বলুন। ফ্রন্টটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আরেকটি বার চেষ্টা করুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ আদাব, হ্যাঁ ভালো আছি আমরা, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ বন্ধু, আপনি ভালো থাকুন, শোনাবো অবশ্যই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমরা অনেক খুশি হই। তো চলে যাবো আপনাদের গানে, এবারে শুনবো সে আম্মাজান ছায়াছবি থেকে সেই জনপ্রিয় গানটি, শিল্পী আয়ুব বাচ্চু আর অনুরোধকারী আব্দুর রহমান পাংশা রাজবাড়ির বন্ধু।

আমাদের প্রিয় আম্মাজানকে নিয়ে শুনলাম আম্মাজান ছাঁচবি থেকে গানটি। এবারে শুনব আশা ভালোবাসা ছাঁচবি থেকে গান, শিল্পী রুনা লেলা ও আগুন। শুনতে অনুরোধ করেছেন খোকন।

হ্যাঁ বন্ধুরা, এবারে শুনবেন পাগল মঞ্চে আছে থেকে গান শিল্পী দিলরুবা খান ও আশরাফুদা। শুনতে অনুরোধ করেছেন লাভলী নন্দন প্রতাপ খুলনার বন্ধু। আশা করি বন্ধু আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন।

বন্ধুরা, এই পৃথিবীর সব কিছুতেই যেন সময় বেঁধে দেওয়া, এজন্য চাইলেও আমরা পারি না সময়কে উপেক্ষা করতে, পারি না পাগল মনের আরও কথা শুনতে। হ্যাঁ, পাগল মন চাচিবির এই গানটি ছিল আমাদের আজকের আয়োজনের শেষ গান। আমাদের তালিকা আরও যাদের নাম ছিল, জাহাঙ্গীর ফকিরহাট বাঘেহাটের বন্ধু, বুলবুল আহমেদ কাজীপাড়া কুষ্টিয়ার বন্ধু, ইসমাইল সাপাহার নওগাঁর বন্ধুর নাম। হ্যাঁ বন্ধুরা, আর একটু জরুরি কথা বলে শেষ করতে চাই, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ কিন্তু জরুরি। সচেতন হয়ে আমরা ডেঙ্গু প্রতিরোধ করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করছি, এবং আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজন নজরুল সঙ্গীত, শিল্পী আঞ্জুম আফরোজ মালা।

পরপর দুখানি নজরুলসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আঞ্জুম আফরোজ মালা। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী শহীদুল ইসলাম রাজু, গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে।

পরপর দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শহীদুল ইসলাম রাজু। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতি। নিজের লেখা গান পরিবেশন করবেন মোহাম্মদ গাফফার হুসাইন।

এতক্ষণ নিজের লেখা পল্লীগীতি পরিবেশন করলেন মোহাম্মদ গাফফার হোসাইন। সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহা, প্রকৃষ্ট সহযোগিতা ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সময় হল বাংলা খবর শোনার। এখন বেলা 3টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU-র সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রেই ফিরিয়ে আনেননি, সংসদীয় গণতন্ত্র এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। 1981 সালে একদল বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ভাসমান LNG টার্মিনাল স্থাপন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য সম্প্রচার উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদার কারণে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। 24 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 24 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় অন্তত 9 জন নিহত ও 12 জনেরও বেশি লোক আহত হয়েছে। টানা 6ষ্ঠ দিন ধরে দেশটির রাজধানীর উপর হামলা চালানো হয় বলে কর্তৃপক্ষ জানায়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনা করছেন ডাক্তার সাবিনা রহমান। আজকের বিষয়, ডেঙ্গু রোগের কারণ ও প্রতিকার।
2: আসসালামু আলাইকুম সবাইকে, আকাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা। প্রিয় শ্রোতা, আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, বর্তমান সময়ে ডেঙ্গু একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ বেতার খুলনা স্টুডিওতে আজ আমরা সরাসরি উপস্থিত হয়েছি এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। ফোন ইন অনুষ্ঠান চলছে, আপনারা আমাদেরকে সরাসরি এই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন এই নম্বরে 01974 12

0: সঙ্গে আলাপ সেরে নেই। আজ আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন ডক্টর মৃণাল কান্তি সানা, মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ, 250 শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল। স্যার, স্বাগত জানাই আপনাকে। আর শ্রোতা বন্ধু, সবসময়ের জন্য আপনারা তো রয়েছেন আমাদের সঙ্গে, ফোন ইন অনুষ্ঠান চলছে এবং এটি সরাসরি, সুতরাং ডেঙ্গু বিষয়ে যত প্রশ্ন আছে জানতে আমাদেরকে ফোন করবেন 01974121970 এই নম্বরে। তো আপনাদের সঙ্গে কথা হবে, আগে চলুন আমরা সরাসরি স্যারের কাছে এই বিষয় নিয়ে আলোচনায় চলে যাই। স্যার, ডেঙ্গু খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে বর্তমানে, খুলনার পরিস্থিতি যদি একটু সংক্ষেপে বলতেন, বা বাংলাদেশে আসলে ডেঙ্গুর পরিস্থিতি কিরকম?
1: ধন্যবাদ ডক্টর সাবরিনা। আজ পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু 2026 আক্রান্ত রোগীর সংখ্যা 83,000 এবং তার মধ্যে মৃত্যুবরণ করেছে মোট 93 জন। এর পাশাপাশি খুলনা আসলে অন্য সময়ের তুলনায় একটু বেশি আক্রান্ত। এবার ঢাকার পরপরই খুলনাতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, তবে আর সবচেয়ে ভালো দিক হলো খুলনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলো, মৃত্যু হার অনেক কম। কিন্তু আমরা অন্যান্য বার যেটা দেখেছি যে ঢাকার পরপরই চিটাগাং বা বরিশাল আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, বাট এবার খুলনাতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
0: স্যার, হাসপাতালে কিরকম চাপ আপনারা ফেস করছেন?
1: আমি আমার খুলনা জেনারেল হাসপাতাল যেটা বলতে পারি, যেমন আজকে আমরা প্রায় 100 উপরে রোগী ছিল, তার মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যাই হচ্ছে 80%। আর আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ওইখানেও খোঁজ নিয়েছি যে যে 6টি ইউনিট রয়েছে তাদের প্রত্যেকটিতে ডেঙ্গু রোগীর সংক্রান্তই 50% সংখ্যা।
0: জি জি, মানে অনেক বেশি মানুষ এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। তো এটি নিয়ে আরও জানবো, ইতিমধ্যে অনেক শ্রোতা বন্ধু ফোনে যুক্ত হয়ে গেছেন, একটি ফোন নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, ধন্যবাদ। জি জি,
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু। আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জনিত একটি রোগের উপসর্গ। ইনফ্লুয়েঞ্জা হলে জ্বর, সর্দি, কাশি, হাসি যেরকম থাকতে পারে, ঠিক ডেঙ্গু রোগীদের জ্বর থাকতে পারে। তো পাশাপাশি সর্দি, কাশি বা হাসি এইগুলো ডেঙ্গু রোগীদের খুব কম থাকে। যেটা থাকে মাথা ব্যথা, প্রচণ্ড গায়ে ব্যথা, আমরা এর জন্য এটাকে বলে থাকি ব্রেক বোন ফিভার, অর্থাৎ বোনসটা মনে হয় যে ভেঙে যাচ্ছে। পাশাপাশি ডায়রিয়া থাকতে পারে, বমি থাকতে পারে জ্বরের প্রথম দিন থেকে, অথবা জ্বর কমে গেলে তখন গায়ে লাল লাল দাগ উঠতে পারে। সাধারণত ইনফ্লুয়েঞ্জাতে এরকম হয় না, ইনফ্লুয়েঞ্জা সাধারণত জ্বর, সর্দি, কাশি এবং হাসি থাকে।
0: জি জি, অনেক সুন্দর প্রশ্ন করেছিল স্যার শ্রোতা বন্ধু। তো আমরা আরো একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শ্রোতা বন্ধু,
2: কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকরিয়া বাজার জেলা বরগুনা। আপু
0: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
2: জি আপু, আমি জানতে চাচ্ছি টিকার কোনো টিকা আছে কিনা,
1: শুরু হয়েছে এবং তখন ছিল হচ্ছে ডেংভেকচিয়া, এরপর 2023 সালে আসছে কিউডেঙ্গা। কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলাদেশে কোনোটি এখনো আমাদের অ্যাভেলেবেল না, তবে সরকার চেষ্টা করছে এই দুইটাকে অ্যাভেলেবেল করার জন্য। থাইল্যান্ড থেকে শুরু হয়েছিল এবং এটি কোনোটা 3টা ডোজ এবং কোনোটা 2টা ডোজ দিতে হয়। তো বলা হচ্ছে যে ডেঙ্গুর ভ্যাকসিন দিলেই ডেঙ্গু হবে না, এটি ঠিক না। তবে ডেঙ্গুর যে ভয়াবহ রূপ বা যে ভয়াবহতা বা যে কমপ্লিকেশন, এটি হয়তো কমবে
0: স্যার। এবং আরও একটি প্রশ্ন এসেছিল শ্রোতার কথা থেকে যে কিভাবে এটি হচ্ছে।
1: আচ্ছা, এটি হচ্ছে আসলে এডিস বা এডিস মশার যে দুইটি ভেক্টর রয়েছে, এডিস এজিপ্টি এবং এডিস অ্যালবোপটিকাস। আমাদের যেটি শহর এলাকায় পাওয়া যায় সেটি হচ্ছে এডিস এজিপ্টি, আর যেটি গ্রামে পাওয়া যায় সেটি হচ্ছে এডিস অ্যালবোপটিকাস। এটি সাধারণত আক্রান্ত রোগীর দেহ থেকে রক্ত নেয়, রক্ত নেওয়ার পরে এটি একজন সুস্থ মানুষকে এই রক্তটি দিয়ে দেয় এবং এর মাধ্যমেই এই ভাইরাসটি ছড়াতে পারে। কোনো কোনো সময় ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে, কিন্তু যেটির মাধ্যমে ছড়াবে না সেটি হচ্ছে আপনার হাসি কাশি বা যদি কোনো ক্যাজুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে থাকে সেইটির মাধ্যমে ছড়াবে না।
0: জি জি, অনেক ধন্যবাদ স্যার। আরো অনেক ফোন, একটি প্রশ্ন নিয়ে আসছি। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: ডুমুরিয়া খুলনা।

0: মোহাম্মদ কাসেম সর্দার।
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
0: আমার প্রশ্ন হলো, ডেঙ্গু রোগীর প্রধান ও সবচেয়ে প্রয়োজনীয় চিকিৎসা কি কি? এগুলো যদি অবশ্যই বলে দিতে কি জানা।
1: আচ্ছা জি, ধন্যবাদ।
2: শ্রোতাবন্ধু, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেঙ্গু রোগের চিকিৎসা মূলত দুই ধরনের। একটি হচ্ছে জ্বর কমাতে হবে, তবে ডেঙ্গু রোগীর জ্বর কমতে 7 দিন পর্যন্ত লাগতে পারে এবং এই জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। এর পাশাপাশি আমাদের খেতে হবে প্রচুর পরিমাণে লিকুইড খাবার, যেমন পানি, ডাবের পানি, জুস, স্যুপ এবং খাবার স্লাইন। যে ওষুধগুলো খাওয়া যাবে না সেটি হচ্ছে, কোনো রকম ব্যথার ওষুধ খাওয়া যাবে না, কোনো রকম অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, স্টেরয়েড খুব বেশি ইন্ডিকেশন না থাকলে নেওয়া যাবে না। যদি কোনো রোগী আগে থেকে হার্টের কোনো ওষুধ খেয়ে থাকে, যেমন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, অরফেরিন, রিভারঅক্সাবেন, এইসব ওষুধগুলো খাওয়া যাবে না। পাশাপাশি এই রোগীকে প্রত্যেক দিন 2400 ml পানি খেতে হবে এবং 3 থেকে 4 ঘন্টা পরপর তাকে প্রস্রাব করতে হবে এবং ইউরিন আউটপুটটা হতে হবে কমপক্ষে 300 থেকে 400 ml। তাহলেই ডেঙ্গু রোগীদের ভয় থাকবে না। আর খেয়াল রাখতে হবে যে কোথাও দিয়ে কোনো রক্ত যাচ্ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা বা পেটে ব্যথা হচ্ছে কিনা। ধন্যবাদ শ্রোতা বন্ধু।
1: চমৎকারভাবে স্যার আমাদেরকে বলে দিয়েছেন, অনেক ধন্যবাদ স্যার আমার শ্রোতাদেরকে উদ্দেশ্য করে এত সুন্দরভাবে বলবার জন্য। আরও অনেক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোনে যুক্ত হচ্ছেন, ফোন নম্বর তো জানাই রয়েছে 01974121970। আরও একটি ফোন নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ধন্যবাদ।
2: ধন্যবাদ শ্রোতা বন্ধু, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটি একটি মেডিকেলি প্রশ্ন। ডেঙ্গুর 4টি সেরোটাইপ রয়েছে, 1, 2, 3, 4, এবং একটি সেরোটাইপ দিয়ে যদি হয় ওই সেরোটাইপ দিয়ে সারা জীবন আর হবে না। সুতরাং ডেঙ্গুর যেহেতু 4টি সেরোটাইপ রয়েছে, সুতরাং ডেঙ্গু রোগীর আক্রান্ত এক জীবনে সে সর্বোচ্চ 4 বার আক্রান্ত হতে পারে, যেহেতু 4টি সেরোটাইপ। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ডেঙ্গু একবার যদি হয় পরবর্তীতে ডেঙ্গু অন্য সেরোটাইপ দিয়ে হতে গেলেও তার 3 মাস সময় লাগবে। অর্থাৎ যদি অন্য সেরোটাইপ দিয়ে হয় তাহলে তার 3 মাস পার হবে। অর্থাৎ শ্রোতাবন্ধু, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সর্বোচ্চ সে জীবনে 4 বার আক্রান্ত হতে পারে এবং 3 মাস পরে প্রথমবারের দ্বিতীয়বার 3 মাস পর আক্রান্ত হতে পারে।
1: জি জি, অনেক ধন্যবাদ স্যার। অনেক শ্রোতা বন্ধুর ফোন, আমরা ঝটপট আরো একটি ফোন নিয়ে নিই। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আব্দুল মজিদ বলছি, শৈলগাড়ি কুষ্টিয়াতে।
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
3: প্রশ্ন হচ্ছে, ডেঙ্গু কি মশায় কামড়ালেই হয় না আর কোনো কারণ বশত হয়?
1: জি
2: হ্যাঁ শ্রোতা বন্ধু, ডেঙ্গুর একমাত্র বাহক বা ভেক্টর হচ্ছে মশা এবং সেটি হচ্ছে অ্যাডিস এজিপ্টি বা অ্যাডিস অ্যালবোপটিকাস। অন্য কোনো মাধ্যমে এটি ছড়ানোর কোনো সুযোগ নাই। তবে খুব ভেরি রেয়ারলি ডেঙ্গু আক্রান্ত রোগীর মাধ্যমে, বা ধরেন কোনো রোগী প্রেগনেন্সিতে আসে, তার ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, ডেঙ্গু আক্রান্ত রোগীর যে ব্লাড যদি না হয় সেখান থেকেও আক্রান্ত হতে পারে, তবে এটি খুব রেয়ার। ধন্যবাদ
1: জি। হ্যালো শ্রোতা বন্ধু, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম।
4: সাবরিয়া বোন কেমন আছেন?
1: এই তো শ্রোতা বন্ধু, নামটি বলে প্রশ্নটি করুন।
4: আমি কথা বলতেছি বাগেরহাট বিলকুল কচুয়া থেকে, মোহাম্মদ সাইফুল মোল্লা বলতেছি। আমার সাথে আছে আব্দুল খামাদ ভাই। আমি আপু জানতে চাচ্ছি, আপনার ডেঙ্গু হইলে মনে করেন শরীরে কি কি প্রভাব পড়ে, এবং সুতরাং আমি তাদের কাছে জানতে চাচ্ছি ডেঙ্গু যদি হয় মনে করেন কি কি খাইলে মনে করেন আপনার নিয়ন্ত্রণে আসবে বা স্বাভাবিক মতে চলবে, এইটা যদি একটু স্যার একটু বুঝিয়ে বলতো তাহলে
1: জি অনেক ধন্যবাদ।
2: ধন্যবাদ শ্রোতা বন্ধু। আসলে এই প্রশ্নটির উত্তর আগে দেওয়া হয়েছে, আমি আবারও বলছি, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মেইন খাবার হচ্ছে ফ্লুইড বা লিকুইড জাতীয় খাবার। আমি আগেই বলেছি জুস, স্যুপ, পর্যাপ্ত পানি, ডাবের পানি এবং নর্মাল যে আমরা খাবার পানি খেয়ে থাকি, জাউ ভাত খাবে, তরল খিচুড়ি খাবে যেটি কিনা সবজি মিশ্রিত হবে, এবং মাছ খেতে হবে, তবে সেইটি দেশি মাছ। যেটা খাওয়া যাবে না সেটি হচ্ছে, এই মুহূর্তে তাকে কোনো ফাস্টফুড বা স্পাইসি ফুড খাওয়া যাবে না, তেল চর্বি জাতীয় জিনিস খাওয়া যাবে না, অতিরিক্ত মশলা জাতীয় জিনিস খাওয়া যাবে না। আর ডেঙ্গুর কী কী প্রভাব রয়েছে, আসলে ডেঙ্গু রোগী হলে যেটি ভয়, শক, শক অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়া, মাল্টি অর্গান ফেলের অর্থাৎ বডির বিভিন্ন অর্গানগুলো ফেল করতে পারে, এবং কোনো কোনো সময় আমরা বলি এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম, অর্থাৎ আমাদের লিভার, কিডনি, ব্রেন, হার্ট, ইভেন বোন মেরো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।
1: জি, অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছি শ্রোতা বন্ধু আপনাদেরকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন করবার জন্য। আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো
4: সাবরিনা আপু, ভালো আছেন?
1: হ্যাঁ শ্রোতা বন্ধু,
4: তুই আপু কথা বলতেছিলাম রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সামাদ সে ছাত্র মাদ্রাসার পূর্ব পাশে বলমারি ফরিদপুর থেকে। আপু
1: জি,
4: আমরা তো ধরেন যে আমি কাজ করি বুঝছেন, আমরা তো বাগানেও কাজ করতে হয়, আবার দেখা যাচ্ছে ছাদের উপরেও কাজ করি, এখন ধরেন যে নিচেই কাজ করতেছি, তো মশাই তো অনেক মশাই কামড়ায়, এখন বুঝলো কিভাবে যে আমাদের ডেঙ্গুতে কামড়াইলো?
1: ইতিমধ্যে আমরা এই বিষয়টি বলে ফেলেছি
2: শ্রোতা বন্ধু, আসলে ডেঙ্গু এক প্রকারই, কিন্তু আপনি কি করে বুঝবেন ডেঙ্গু মশা সেটি আসলে ইতিমধ্যে বলা হয়েছে। আর আপনি যেটা বলেছেন ঠিক, আসলে ডেঙ্গু থাকে আসলে স্বচ্ছ পানিতে বা জমে থাকা পানিতে, সেটি হতে পারে ছাদ বাগান, হতে পারে আপনার গ্যারেজ, হতে পারে আপনার এসির ফিল্টার, হতে পারে আপনার টায়ার। ধন্যবাদ।
1: জি জি, সতর্কতা কি অবলম্বন করবো এই বিষয়টিতে আসবো, শ্রোতা বন্ধুদের ফোন নিয়ে নি। হ্যালো জি শ্রোতা বন্ধু,
5: অসিত চক্রবর্তী অনেক বলতেছি হরিরামপুর মানিগঞ্জ থেকে।
1: অসংখ্য ধন্যবাদ, প্রশ্নটি করুন।
5: অতিথি ডাক্তার মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, উনি সুন্দর করে বোঝাচ্ছেন, সুন্দর করে জবাব দিচ্ছেন আমাদের প্রশ্নে, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমার প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত, সেটি হচ্ছে কারণ যারা সচেতন তারা হয়তো বুঝতে পারে যে আমাকে মশা কামড়াচ্ছে, বিশেষ করে যারা শিশুরা আছে বা বৃদ্ধ মানুষরা আছে তাদের মশা কামড়ালে, তাদেরকে যদি কামড়ানো হয়, মশা যদি কামড়ায় তাহলে বুঝতে পারে না মশায় কামড়াচ্ছে, তো এদের কি বেশি ঝুঁকি থাকে কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ।
1: জি
2: শ্রোতা বন্ধু আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ঝুঁকিতে কারা রয়েছে, ঝুঁকিতে রয়েছে খুব বৃদ্ধ বয়স্ক পুরুষ বা মহিলা এবং খুব বাচ্চা যাদের ইমিউনিটি এখনো ভালো গ্রো করেনি, পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে, হাই প্রেশার, কিডনি যাদের কাজ করে না ভালো, যাদের হার্টের সমস্যা রয়েছে অর্থাৎ হার্ট ফেইলার বা হার্টে রক্ত চলাচল কম, এবং প্রেগনেন্সি অর্থাৎ প্রসূতিকালীন এবং গর্ভবতী মায়েরা, পাশাপাশি যদি কিনা আমাদের বডির স্থূলাকার অর্থাৎ যদি বেশি মোটা হয়ে থাকে, ওজন বেশি, সেক্ষেত্রে এরাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। আর ডেঙ্গু রোগী কামড়ানো আসলে প্রিভেন্টিভ ছাড়া আসলে আমাদের কিছু করার নেই, এর জন্য বাড়ির আশেপাশে যে পরিষ্কার পানিগুলো জমে থাকে সেগুলোকে সবসময় ফেলে দিতে হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটি আমরা বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ডেঙ্গু রোগী আক্রান্ত হলে কিন্তু অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এজন্য আক্রান্তের সংখ্যা কমাতে হবে। ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ স্যার, প্রশ্নটির উত্তর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, যেটা আমরা জানতে চাচ্ছিলাম সতর্কতা। তো পরবর্তী ফোনে যাই। ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ, প্রশ্নটি করুন।
6: জি আপু, আমার গত বুধবারের দিন সকালে প্রচুর পরিমাণে জ্বর আসছিল, যাই হোক আমি গতকালকে আমাদের বড়াইগ্রাম উপজেলায় গেছিলাম, পরীক্ষা করেছিলাম কিন্তু কোন রোগ ধরা পড়েনি। আমি সারি কাছে জানতে চাচ্ছি যে ডেঙ্গু জ্বর হলে কিভাবে আমরা বলতে পারবো যে ডেঙ্গু জ্বর হয়েছে এবং ডেঙ্গু জ্বরের লক্ষণটা কি?
1: জি খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ।
2: ধন্যবাদ শ্রোতা বন্ধু, আসলে এটি খুব ভালো প্রশ্ন। ডেঙ্গু রোগীদের যে জ্বরটা থাকে সাধারণত প্রথম তিন দিন হাই গ্রেড ফিভার থাকে, 102-104 ডিগ্রি ফারেনহাইট, এবং পরবর্তী তিন দিন পর থেকে 24 ঘন্টার জন্য জ্বর থাকে না এবং এরপরে আবার জ্বরটা আসে। তবে সেকেন্ড পিকের যে জ্বরটা, প্রথম তিন দিন যে 102-104 ডিগ্রি জ্বর ছিল, পরবর্তী 24 ঘন্টা পর যে জ্বরটা নাই হয়ে গেল এবং তারপরে যে জ্বরটা আসে, এই জ্বরটি সাধারণত 100-99 বা 101 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করে। আমরা এটিকে মেডিকেলের ভাষায় বলে থাকি বাইফেজিক ফিভার বা স্যাডেল ব্যাক ফিভার, এবং এর সাথে প্রচুর মাথা ব্যথা থাকে, গায়ে ব্যথা থাকে, পাশাপাশি ডায়রিয়া থাকতে পারে, বমি থাকতে পারে। তবে আমরা যেহেতু এটি শুধুমাত্র ডেঙ্গু রোগী হলেই যে হয় অন্য কোনো রোগী হয় না তা কিন্তু না। যেহেতু বর্তমান ডেঙ্গুর একটা এন্ডেমিক সিচুয়েশন এবং ডেঙ্গু বর্তমান ভয়াবহ রূপ ধারণ করেছে, এগুলো হলে আমরা প্রথমেই আমরা ডেঙ্গু বলে সাসপেক্ট করব। পাশাপাশি আমরা যেটা পরীক্ষা যেটা করে থাকি, সবসময় কিন্তু ডেঙ্গু পরীক্ষাতেই ডেঙ্গু রোগী ধরা পড়বে তা নয়। ডেঙ্গুর যে দুটি পরীক্ষা রয়েছে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এটি কিন্তু 22% ক্ষেত্রে নেগেটিভ আসতে পারে। অর্থাৎ এই পরীক্ষা যদি পজিটিভ না হয়, রোগী ডেঙ্গু না এটা কিন্তু বলা যাবে না। আমাদেরকে ডেঙ্গু রোগীর লক্ষণ পাশাপাশি পরীক্ষা দুইটিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ
1: স্যার। যারা নিজেরা ডেঙ্গু টেস্ট করতে চাচ্ছেন, তাহলে ওনারা কি গিয়ে বলবেন ওই স্বাস্থ্য কমপ্লেক্স বা নানা রকম যে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে, যদি একটু বলে দিতেন?
2: ধন্যবাদ সাবরিনা। আসলে তাকে সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এটি করতেই হবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে WBC কাউন্ট, লিম্ফোসাইট কাউন্ট, হেমাটোক্রিট কাউন্ট এবং প্লেটলেট কাউন্ট, পাশাপাশি MPV, মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি মিন প্লেটলেট ভলুম। আর যদি কোনো পেশেন্ট কোনো ল্যাবে যদি 3 দিনের মধ্যে যায়, 3 থেকে 4 দিন, তাহলে আমরা পরীক্ষা করতে হবে ANS অন অ্যান্টিজেন। আর 4 দিনের পরে গেলে অর্থাৎ 4 দিন বা 5ম দিন থেকে করতে হবে ডেঙ্গু অ্যান্টিবডি IgM বা IgG। তবে এখানেও কিছু ফেলাসি রয়েছে। IgM পজিটিভ মানে বর্তমান ডেঙ্গু, আর IgG পজিটিভ মানে পূর্বের ডেঙ্গু অথবা বর্তমান ডেঙ্গু। যদি কোনো পেশেন্টের পূর্বের ডেঙ্গু না হয়ে থাকে, তাহলে তাকে বর্তমান ডেঙ্গু হিসেবে চিহ্নিত করা হবে। ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে আমার শ্রোতাদেরকে বুঝিয়ে বলবার জন্য। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার খুলনা স্টুডিও থেকে আপনার ডেঙ্গু বিষয়ে সরাসরি ফোন ইন অনুষ্ঠানে যুক্ত আছি, এবং আজকে আমাদের সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর মৃণাল কান্তি সানা, মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ, 250 শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল। আর আপনাদের ফোনে তো মুখরিত পুরো অনুষ্ঠানটি, আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। দেখি আমাদের ফোনের উপরে কে সংযুক্ত রয়েছেন। জি শ্রোতা বন্ধু,
7: আমি ডুমুরিয়া থেকে বলছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডেঙ্গু আর চিকুনগুনিয়া কি একই রোগ? দুটোই তো মানে মশার মাধ্যমে ছড়ায়, আর ডেঙ্গু ওই চিকুনগুনিয়া কি খুলনা জেলার মানুষের রস সম্ভাবনা আছে?
1: জি ধন্যবাদ।
2: ধন্যবাদ শ্রোতা বন্ধু, আসলে আপনি ঠিকই বলেছেন, ডেঙ্গু চিকুনগুনিয়া কাছাকাছি রোগ এবং দুটি মশার মাধ্যমে ছড়ায়, এবং দুটি পার্থক্য করা কোনো কোনো সময় খুবই টাফ হয়ে যায়। তবে দুটি পার্থক্য করার ভালো উপায় হচ্ছে, ডেঙ্গু এবং চিকুনগুনিয়াতে জ্বর থাকে এবং হাইগ্রেড জ্বরই থাকে, পাশাপাশি যে গিরায় গিরায় যে ব্যথা, ডেঙ্গু রোগীদের জয়েন্ট পেইন হবে কিন্তু এটা ফুলবে না, চিকুনগুনিয়া রোগীদের জয়েন্ট পেইন হবে এবং সেটা ফুলে যাবে। আমরা আমাদের ভাষায় এটিকে বলে থাকি আর্থ্রাইটিস। ডেঙ্গু রোগীদের ব্লিডিং অর্থাৎ রক্তপাতের সম্ভাবনা থাকে এবং হয়ই, বাট চিকুনগুনিয়া রোগীদের কিন্তু এটি হয় না। ডেঙ্গু রোগীরা সাধারণত শকে অর্থাৎ ব্লাড প্রেশার কমে যায়, চিকুনগুনিয়া রোগীদের এটি সাধারণত থাকে না। আমরা এটি দিয়ে বুঝবো যে ডেঙ্গু না চিকুনগুনিয়া। এবং চিকুনগুনিয়া রোগী খুলনাতে এই মুহূর্তে কম, বাট চিকুনগুনিয়া রোগী আমরা খুলনাতে পেয়ে থাকি।
1: অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো,
8: আসসালামু
1: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
8: ধন্যবাদ
2: শ্রোতা বন্ধু, আমি প্রথম প্রশ্নের উত্তর দিই যে ব্রেস্ট ফিডিং অর্থাৎ মায়ের বুকের দুধ খেতে তার কোনো সমস্যা নেই। প্রেগনেন্সিতে ডেঙ্গু আসলে খুব মানে কঠিন একটা অবস্থার সম্মুখীন হতে হয় আমাদের, এবং এই প্রেগনেন্সির যে মা থেকে তার বাচ্চারও কিন্তু ডেঙ্গু হতে পারে উইথিন 5 উইকস অফ ডেলিভারি। ডেলিভারির 5 সপ্তাহের মধ্যে যদি মা আক্রান্ত থাকে, তাহলে কিন্তু এই প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে কিন্তু ওই বাচ্চারও কিন্তু ডেঙ্গু হতে পারে। এবং কোনো কোনো সময় ডেঙ্গু রোগীর আক্রান্ত মায়েদের অ্যান্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ, একলাম্সা, প্রিয়াক্লাম্সা পর্যন্ত হতে পারে। এবং বাচ্চাদের জন্য যেটা হতে পারে ফিটাল অ্যাবনর্মালিটিস, এবং ডেঙ্গু তো হতেই পারে, এবং কোনো কোনো সময় বাচ্চার কিন্তু তার লো বার্থ ওয়েট অর্থাৎ ওজন কমতে পারে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন এটি হতে পারে, এবং কোনো কোনো সময় বাচ্চা মারাও যেতে পারে। ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমাদেরকে আগে থেকেই সতর্ক থাকতে হবে যেন আমাদের এরকম সিচুয়েশনে পড়তে না হয়। আমরা আজকের শেষ ফোনটি নিচ্ছি আজকের অনুষ্ঠানের। ওয়ালাইকুম আসসালাম।
9: আর নর্মাল মশা যদি ডেঙ্গু রোগী কামড়ায়, সেই মশা যদি আবার যদি
4: অন্য লোকের কামড়ায় ছড়াচ্ছি, ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা জানতে চাচ্ছি।
2: না শ্রোতা বন্ধু, মলমূত্রের মাধ্যমে ডেঙ্গু রোগী কখনো ছড়ায় না, বা ক্যাজুয়াল কন্ট্যাক্টে ছড়াবে না, লালার মাধ্যমে ছড়াবে না, একই সাথে একই ঘরে বা একই প্লেটে খাওয়া দাওয়া করলেও ছড়াবে না। আরেকটু হচ্ছে, নর্মাল মশা কামড়ালে ডেঙ্গু রোগী আক্রান্ত হবে না, এটি আক্রান্তর উপায় একমাত্র এডিস মশা, এডিস এজেপ্টি বা এডিস অ্যালবোপটিকাস। ধন্যবাদ শ্রোতা বন্ধু।
1: আচ্ছা শ্রোতা বন্ধু, আমরা আরো কিছু সময় পাচ্ছি, আরো কয়েকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো,
2: অনেক কঠিন প্রশ্ন। আসলে এডিস এজিপ্টি যে মশা, আমাদের বলা হয় যে অন মিল মানে অর্থাৎ আমরা যে ব্লাডকে বোঝাতে যাচ্ছি, যদি কোনো মশা তার অন মিল নিয়ে থাকে, অন মিল মানে হচ্ছে একটি খাবার অংশ এবং মোর দ্য নন বাইট, যদি কোনো মশা একের অধিক কামড় দিয়ে থাকে এবং একের অধিক কামড় দিলে বোঝা যাবে যে সে অন মিল কমপ্লিট করেছে, অর্থাৎ যদি সে দুইটি কামড় দিয়েও থাকে এবং এই দুইটি কামড়ের মাধ্যমে সে যে ব্লাডটা নিয়ে থাকে, এই ব্লাডটি পরবর্তীতে সে অন্য একজন সুস্থ মানুষকে বাইট করলে তখন এটি ছড়াতে পারে।
1: জি ধন্যবাদ স্যার। স্যার, যে কোনো মশা যতবারই কামড়াক, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তো এর সাথে কি কোনো সম্পর্ক আছে কি না?
2: হ্যাঁ, এটা ধন্যবাদ, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ডিজিজ, ইমিউনিটি, দেখেন মানুষের কিন্তু, আপনি একটা জিনিস শিওর থাকেন যে এই এডিস এজিপ্টি এটি কিন্তু অনেকটাই বাইট করছে, কিন্তু সবাই কিন্তু আক্রান্ত হচ্ছে না। যাদের ইমিউনিটি কম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরই আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি এবং তাদেরই কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। অন্যথায় ডেঙ্গু, এই যে এডিস মশা কামড়ালেই ডেঙ্গু আক্রান্ত হবে এমনটি নয়।
1: জি জি, অনেক ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধু, শেষ মুহূর্তে আপনারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন ফোনে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একেবারেই শেষ প্রান্তে স্যার, সবশেষে আমার শ্রোতাদের জন্য ডেঙ্গু সম্পর্কে যদি উপদেশ দিতেন।
2: উপদেশটা হচ্ছে ডক্টর সাবিনা, যে প্যানিক হওয়ার দরকার নেই। আমরা ইতিমধ্যে দেখেছি যে যত রোগী আমরা পাচ্ছি তার মধ্যে প্যানিক রোগীর সংখ্যা বেশি, এবং রোগী যতটা না প্যানিক তার চেয়ে বেশি প্যানিক হচ্ছে যদি শিশু বাচ্চা হয়ে থাকে বা তার মা বাবা, বা যদি কিনা মধ্যবয়স্ক রোগী থাকে তার স্বামী বা তার স্ত্রী, এবং রোগীর সাথে যে লোকজনগুলো থাকে এরাই বেশি প্যানিক। এবং আমাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর ডেঙ্গু রোগীদের ভয় কখন? যখন দেখবেন যে ব্লাড প্রেশার কম, যখন দেখবেন যে তার প্রস্রাবের পরিমাণ কম, যখন শ্বাসকষ্ট হচ্ছে তখন, অযথা ভয় পাবেন না। ধন্যবাদ সবাই, সবাইকে ভালো থাকবে।
1: অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, এতক্ষণ যারা ফোন করেছেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধ আজকের মধ্যে এখানে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।
9: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সঞ্চালনা করলেন ডাক্তার সাবরিনা রহমান, সম্পাদনা শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি। পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন।
10: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতামণ্ডলী, দূরে কাছে দেশে বিদেশে বসে যারা এই অনুষ্ঠান শুনছেন, বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠান এসো আরবি শিখি সাপ্তাহিক নিয়মিত একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বরাবরের মতো দুজন শিক্ষার্থী আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন প্রথমে আমরা তাদের সঙ্গে পরিচিত হই। মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
11: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
10: মোহাম্মদ সাজিদুর রহমান।
12: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
10: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো?
12: আলহামদুলিল্লাহ।
10: মহান আল্লাহ আমাদের সকলকে সুন্দর ও সুস্থ রাখুন। আমরা অতীতের মতো কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত হব ইনশাআল্লাহ, আর তা হচ্ছে ইনাবাতুন, একটি আঙ্গুর। তুফাহাতুন একটি আপেল, রুম্মানাতুন একটি ডালিম, বিত্তিখতুন একটি তরমুজ, হুলবুন মিষ্টি, হামিদুন টক। শব্দগুলোর অর্থ আমরা একটু আলোচনা করে নেই। ইনাবাতুন মুসাদিক
13: একটি আঙুর,
10: সাজিদ তুফাহাতুন
13: একটি আপেল,
10: মুসাদিক রুম্মানাতুন
13: একটি আনার,
10: বৃত্তি খতুন
13: একটি তরবুজ,
10: মুসাদিক হুলবুন
13: মিষ্টি,
10: সাজিদ হামিদুন
13: টক।
10: শব্দগুলোর অর্থ জানলাম। এই জানা শব্দগুলোর দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। ইহা একটি ডালিম, মুসাদিক
13: হাযা রুম্মানুন, হাযিহি রুম্মানাতুন।
10: সাজিদটা সঠিক হয়েছে, হাযিহি রুম্মানাতুন, যেহেতু রুম্মানাতুন স্ত্রীবাচক শব্দ, সুতরাং হাযিহি দিয়েই বাক্যটি গঠন করতে হবে। এবার মুসাদিক বলো, ইহা একটি ডালিম,
13: হাযিহি রুম্মানাতুন।
10: সাজিদ, ইহা একটি তরমুজ,
13: হাযিহি বিত্তিখাতুন।
10: আনারটি বা ডালিমটি টক,
13: আর-রুম্মানাতু
10: হামিদুন। আর রুম্মানাতু ডালিমটি হামিদতুন
13: টক টক।
10: আর রুম্মানাতু যেহেতু স্ত্রীবাচক, সুতরাং হামিদুন বললে হবে না, হামিদতুন বলতে হবে। আর রুম্মানাতু হামিদতুন, ডালিমটি টক। আঙ্গুরটি মিষ্টি, সাজিদ
13: আল আইনাবাতু হুলওয়াতুন।
10: হুলওয়াতুন বললে কেন? হুলবুন বললিত হতো,
13: কারণ আল আইনাবাতু শব্দটি স্ত্রীবাচক শব্দ।
10: জি, সঠিক বলেছ। মুসাদিক বলো, এই আপেলটি মিষ্টি,
13: হাযিহি তুফাহাতু হুলওয়াতুন।
10: সাজিদ বলো, এই আপেলটি টক,
13: হাযিহি তুফাহাতু হামিদাতুন।
10: সঠিক বলেছ। আমরা পূর্বেও জেনেছি কলামুন আরবিতে কলমকে বলে, মিস্তরাতুন রুলারকে বলে। এখন মুসাদিক বলো, ইহা একটি কলম এবং উহা একটি রুলার,
13: হাযা কলামুন ওয়া তিলকা মিস্তরাতুন।
10: সঠিক বলেছ। সাজিদের কাছে আসি, তুমি বলো, ইহা একটি সুন্দর কলম,
13: হাযা কলামুন জাদীদুন, হাযা কলামুন জামীলুন।
10: জামীলুন, জাইয়িদুন বলা যায় কিনা? হাযা কলামুন জাইয়িদুন, ইহা একটি সুন্দর কলম। উহা একটি সুন্দর রুলার, মুসাদিক
13: তিলকা মিস্তরাতুন জামীলাতুন।
10: জামীলাতুন, সুন্দর রুলার। কলমটি সুন্দর, সাজিদ
13: আল কলামু জামীলুন।
10: মুসাদিক, রুলারটি সুন্দর,
13: আল মিস্তরাতু জামীলাতুন।
10: সঠিক বলেছ। হাযা কুফলুন ওয়াযালিকা মিফতাহুন। আমরা পূর্বেও জেনেছি যে হাযা নিকটবর্তী কোনো জিনিসের দিকে ইঙ্গিত করলে এটা ব্যবহৃত হয় আরবিতে। হাযা ইহা, কুফলুন তালা, ইহা একটি তালা, ওয়াযালিকা মিফতাহুন এবং উহা একটি
13: চাবি।
10: চাবি, তাহলে সাজিদ বলো, ইহা একটি তালা এবং উহা একটি চাবি আরবিতে কিভাবে বলা যায়?
13: হাযা কুফলুন ওয়াযালিকা মিফতাহুন।
10: সঠিক বলেছো। মুসাদ্দিক, তুমি বলো, ইহা একটি বড় তালা,
13: হাযা কুফলুন কাবীরুন।
10: উহা একটি ছোট চাবি,
13: ওয়াযালিকা মিফতাহুন সগীরুন।
10: তালাটি বড় এবং চাবিটি ছোট, সাজিদ
13: আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সগীরুন।
10: যদি বলা হয় ইহা একটি বড় তালা,
13: হাযা কুফলুন কাবীরুন,
10: উহা একটি ছোট চাবি,
13: ওয়াযালিকা মিফতাহুন সগীরুন।
10: সঠিক বলেছ। এবার আরেকটু নিচের দিকে আসি। ইহা বাক্সের তালা,
13: হাযা কুফলু সুন্দুকি।
10: আর উহা গাড়ির চাবি,
13: ওয়াতিলকা ওয়াযালিকা মিফতাহু সাইয়ারাতি।
10: মুসাদিক বলো, তিলকা বললে এখানে সমস্যাটা কি হতো?
13: কারণ মিফতাহুন শব্দটি হলো মুজাক্কার, সুতরাং এক্ষেত্রে জমির মুজাক্কারের জমির আনতে হবে, তিলকা হলো মুয়ানাসের জমির।
10: মিফতাহুনটা পুরুষবাচক শব্দ,
13: পুরুষবাচক,
10: সেই কারণে এখানে যালিকা আনতে হবে,
13: আনতে হবে।
10: তিলকা ব্যবহার হয় স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। তো ওয়াযালিকা মিফতাহুস সাইয়্যারাতি, উহা গাড়ির চাবি। ইহা বাক্সের তালা, ইহা বাক্সটির তালা, কিভাবে আরবিতে বলবে?
14: হাযা কুফলু সুন্দুকি,
10: উহা গাড়ির চাবি।
13: ওয়াযালিকা মিফতাহু সাইয়ারাতি,
10: ইহা একটি ব্ল্যাকবোর্ড। সাজিদ বলো, ইহা একটি ব্ল্যাকবোর্ড।
14: হাযিহি সাবুরাতুন,
10: ইহা একটি ছোট ব্ল্যাকবোর্ড।
14: হাযিহি সাবুরাতুন সাগীরাতুন,
10: মুসাদিক বলো, ব্ল্যাকবোর্ডটি ছোট।
13: আস-সাবুরাতু সাগীরাতুন,
10: যখন কোনো শব্দের শুরুতে আলিফ লাম আসে আরবিতে, তখন ওই শব্দটা নির্দিষ্ট হয়ে যায়। আস-সাবুরাতু সাগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট। ব্ল্যাকবোর্ডটি ছোট এবং পরিচ্ছন্ন।
13: আস-সাবুরাতু সাগীরাতুন ওয়া নাযীফাতুন,
10: সঠিক বলেছ। সাজিদ তুমি বলো যে ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর।
14: আস-সাবুরাতু নাযীফাতুন ওয়া জামীলাতুন,
10: মুসাদ্দিকের কাছে আসি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে কিভাবে বলা যাবে আরবিতে?
13: আস-সাবুরাতু আমামাল মুআল্লিমি,
10: যদি শিক্ষকের পিছনে হয় সাজিদ কিভাবে বলবে? খলফুন মানে পিছনে, আস-সাবুরাতু খলফাল মুআল্লিমি।
14: জি,
10: এবার বলো।
14: আস-সাবুরাতু খলফুল মুআল্লিমি,
10: খলফাল মুআল্লিমি, খলফুন হবে না, খলফাল মুআল্লিমি। শিক্ষকের সামনে পরিচ্ছন্ন একটি ব্ল্যাকবোর্ড রয়েছে, মুসাদ্দিক।
13: আমামাল মুআল্লিমি সাবুরাতুন নাযীফাতুন,
10: আরবিতে বিত্তিখত মানে তরমুজ, যেটি আমরা কিছুক্ষণ পূর্বে জেনেছি। তো যদি বলা হয় যে ইহা একটি তরমুজ, সাজিদ,
14: হাযিহি বিত্তিখাতুন,
10: তরমুজটি যদি বড় হয় মুসাদ্দিক কিভাবে বলবে?
13: আল বিত্তিখাতু কাবীরাতুন,
10: তরমুজটি বড়। এর আগে যে একটি শব্দ শিখেছি আমরা, নতুন শব্দ, সেটা হচ্ছে হুলবুন হুলবাতুন, এর অর্থ মিষ্টি। তো ইহা একটি বড় মিষ্টি তরমুজ, কিভাবে বলবে মুসাদ্দিক?
13: আল বিত্তিখাতু হুলবাতুন ওয়া কাবীরাতুন,
10: হাযিহিল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলবাতুন।
14: জি,
10: এটা আরো সুন্দর হবে বললে তরমুজটি বড়। সাজিদ,
14: আল বিত্তিখাতু কাবীরাতুন,
10: এবং মিষ্ট,
14: ওয়া হুলবাতুন,
10: কিন্তু এখানে যদি কেউ হুলবুন বলে হবে না, কারণ স্ত্রীবাচক শব্দ হিসেবে বৃত্তিখতনের সাথে সাদৃশ্য রাখতে হবে। তো সেজন্য বলতে হবে আল বৃত্তিখত কাবি রতন ও হুলবতন, তরমুজটি বড় এবং কি, মিষ্ট। এই তরমুজটি বড় এবং মিষ্টি কিভাবে বলবে?
13: হাযিহিল বিত্তিখতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন,
10: আরবিতে মাহাযিহি অর্থ হচ্ছে ইহা কি। সাধারণত কোনো নিকটবর্তী জিনিসের দিকে ইঙ্গিত করে এভাবে জিজ্ঞাসা করা হয়, মা হাযিহি। তো সেটা যদি ঘড়ি হয় তাহলে মুসাদ্দিক কিভাবে বলবে?
13: হাযিহি সাআতুন,
10: ঘড়িটি সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, ঘড়িটি কেমন। তো আরবিতে বলবে কাইফা সাআতু, ঘড়িটি
13: কেমন
10: কেমন। সাজিদ, ঘড়িটা যদি সুন্দর হয় কি বলবে?
14: আস-সাআতু জামিলাতুন,
10: এখানে আরবভাবে বলা যায় হিয়া জামিলাতুন।
14: জি,
10: আস-সাআতু জামিলাতুন বলা যেমন শুদ্ধ, হিয়া জামিলাতুন বললেও কিন্তু
14: তেমনই শুদ্ধ,
10: তেমনই শুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। যদি জিজ্ঞাসা করা হয় হাল হিয়া জামিলাতুন, হাল হিয়া জামিলাতুন, ঘড়ি ইহা কি সুন্দর, মানে ঘড়ি ঘড়ি কি সুন্দর, তো আসলে সুন্দর ঘড়িটি, তাহলে কিভাবে বলবে মুসাদ্দিক?
13: নাআম হিয়া জামিলাতুন,
10: নাম হিয়া জামিলাতুন, যেমন বলা যাবে নাম আস-সাআতু
13: জামিলাতুন,
10: জামিলাতুন
13: অর্থ হ্যাঁ ঘড়িটি সুন্দর।
10: জি, অর্থ হচ্ছে ঘড়িটি সুন্দর। এখন আমরা তরমুজ সম্পর্কে যে জিজ্ঞাসা করছিলাম যে হালিল বিত্তিখত জামিলাতুন, তরমুজটি কি সুন্দর, আসলে তরমুজটি সুন্দর, কিভাবে বলবে?
13: নাম হিয়া জামিলাতুন, আল বিত্তিখত জামিলাতুন,
10: আল বিত্তিখত জামিলাতুন, অথবা হিয়া জামিলাতুন, অত্যন্ত সুন্দর যদি হয় তাহলে জিদ্দান শব্দের শেষে লাগাবা, তরমুজটি অত্যন্ত সুন্দর।
13: আল বিত্তিখত জামিলাতুন জিদ্দান,
10: তরমুজের দাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, হাল হিয়া রখিসাতুন, তরমুজ কি সস্তা, রখিসুন রখিসাতুন, এর অর্থ হচ্ছে সস্তা। এখন তরমুজ সম্পর্কে জিজ্ঞাসা করা আছে হাল হিয়া রখিসাতুন,
13: লা বাল হিয়া গালিন,
10: গোয়ালিয়াতুন
13: গোয়ালিয়াতুন
10: যেহেতু তরমুজ শব্দটি স্ত্রীবাচক শব্দ, সুতরাং দামি যদি হয় তাহলে গা লিন বললে হবে না, গা লিয়াতুন বলতে হবে, যেহেতু স্ত্রীবাচক শব্দের সাথে সাদৃশ্য রেখে পরবর্তী শব্দও স্ত্রীবাচক আনতে হবে। তো বলতে হবে কি,
13: লা বাল হিয়া গালিয়াতুন।
10: সাজিদের কাছে আসি, তরমুজ আসলে সস্তা, অত্যন্ত সস্তা, তাহলে কিভাবে বলবে?
14: নাআম বাল হিয়া রখীসাতুন।
10: অত্যন্ত সস্তা,
14: নাআম বাল হিয়া রখীসাতুন জিদ্দান।
13: বাল আসবে না, নাআম হিয়া রখীসাতুন জিদ্দান, হ্যাঁ সেটি খুব সস্তা।
10: জি, এভাবে সংক্ষেপে এবং সুন্দরভাবে বলতে হবে। এখন দেখা গেল যে আমাদের সামনে যে শব্দটি আসছে পুরুষবাচক শব্দ সুন্দুক, অর্থ বাক্স, হালিস সুন্দুকু জামিলুন, কি বলবে?
13: নাম আসুন্দুকু জামিলুন।
10: বাক্সটি ছোট যদি হয় সাজিদ, তো জিজ্ঞাসা যদি এভাবে হয় আসুন্দুকু হালিস সুন্দুকু সগিরুন, তুমি কি বলবে?
14: নাম আসুন্দুকু সগিরুন, হ্যাঁ বাক্সটি ছোট।
10: যদি অনেক ছোট হয়, অত্যন্ত ছোট হয়?
14: নাম আসুন্দুকু সগিরুন জিদ্দান, হ্যাঁ বাক্সটি অত্যন্ত ছোট।
10: আর সন্দুকু দিয়ে যেমন নাকি সগিরুন বললে আদায় হবে, বাক্যটির অর্থ ঠিক তদ্রূপ সর্বনাম দিয়েও কিন্তু বলা যাবে, হুয়া সগিরুন
14: হুয়া সগিরুন জিদ্দান, জি
10: এভাবে কিন্তু বলা যাবে। আসাআতু তাবিলাতি হাদিহি আমসাআতু ইয়াদি, এর আগে একটু বলে নি, সাআতু তাবিলাতি এটা হচ্ছে টেবিল ঘড়ি, সাআতু তাবিলাতি অর্থ কি? টেবিল ঘড়ি। আর সাআতুল ইয়াদি অর্থ হাত ঘড়ি।
13: জি,
10: এখন জিজ্ঞাসা করা হচ্ছে মুসাদ্দিকের কাছে যে এটা কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি? আসাআতু তাবিলাতি হাদিহি আম সাআতুল ইয়াদি, মূলত সেটা হাত ঘড়ি, কিভাবে বলবে?
13: হাদিহি সাআতুল ইয়াদি,
10: হাজি সাআতুল ইয়াদি। হাজি বললে কেন?
13: সাআতু শব্দটি স্ত্রীবাচক, এজন্য।
10: জি, যখনই কোনো স্ত্রীবাচক শব্দ আসবে সামনে এবং সেটাকে কোনো কিছু আরবি ইঙ্গিতবাচক শব্দ দিয়ে তার দিকে ইঙ্গিত করা হবে, তখন আমরা কি বলবো? হাদিহি বলবো। আর যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে হাদা বলবো, দূরে হলে দালিকা বলবো,
13: আর
10: স্ত্রীবাচক শব্দ যদি দূরে থাকে তাহলে
13: তিলকা
10: তিলকা বলবো। আসা আতু তাবিলাতি হাদিহি আমসা আতুল ইয়াদি, এটা কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি?
13: সাআতুল ইয়াদি,
10: ইয়াদি। আর যদি টেবিল ঘড়ি হয়,
13: হাদিহি সাআতুত তাওিলাতি,
10: সঠিক বলেছো। সাজিদের কাছে আসি, মা তিলকা, দূরবর্তী কোনো বস্তুর দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে মা তিলকা, কিন্তু সেটা ছিল আপেল, একটি আপেল, তো কিভাবে বলবে সাজিদ?
14: তিলকা তুফাহাতুন।
10: মুসাদ্দিকের কাছে আসি, আত তুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, এটা কি আপেল নাকি ডালিম?
13: তিলকা,
10: মূলত সেটা ছিল ডালিম,
13: তিলকা রুম্মানাতুন।
10: এবার আপেল বা ডালিম, এটা সুন্দর না অসুন্দর সেটা নিয়ে জিজ্ঞাসা। প্রথমে যদি সাজিদের কাছে আসি, কাইফা তুফাহাতু, আপেলটি কেমন?
14: আত-তুফাহাতু জামিলাতুন জিদ্দান, আপেলটি অত্যন্ত সুন্দর।
10: আপেলটি ছোট ছিল, সেক্ষেত্রে তুমি কিভাবে বলবে? আপেলটি অত্যন্ত ছোট,
13: আত-তুফাহাতু সগীরাতুন জিদ্দান, আপেলটি খুব ছোট।
10: আপেলটি যদি অত্যন্ত বড় হয় সেক্ষেত্রে সাজিদ?
14: আত-তুফাহাতু কাবীরাতুন জিদ্দান, আপেলটি অত্যন্ত বড়।
10: সঠিক বলেছো। এবার জিজ্ঞাসা হচ্ছে যে এটা টক না মিষ্টি? আপেল টক না মিষ্টি? আহুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, আরবিতে এভাবে বলে, আহুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, আপেলটি মিষ্টি না টক? মূলত মিষ্টি। মুসাদ্দিক,
13: হিয়া হুলওয়াতুন,
10: টক হলে সাজিদ?
14: হিয়া হামিদাতুন,
10: হিয়া হামিদাতুন। এখানে দুভাবে বলা যায়, আত-তুফাহাতু হামিদাতুন, আত-তুফাহাতু হুলওয়াতুন, মিষ্টি যদি হয় আত-তুফাহাতু হুলওয়াতুন, আর যদি টক হয় আত-তুফাহাতু হামিদাতুন।
13: জি,
10: আলহামদুলিল্লাহ, সঠিক বলেছ। এবার জিজ্ঞাসা হচ্ছে এটা কি একটি হার নাকি চুড়ি? নারীরা হারও পরিধান করে, চুড়িও পরে, তাই না? তো যদি জিজ্ঞাসা করা হয় আইকদুন হাদা আম সেবারুন, এটা কি হার নাকি চুড়ি? মূলত সেটা চুড়ি, সেবারুন।
13: হাদা সেবারুন, এটা একটি চুড়ি।
10: সাজিদ যদি হার হয়,
14: হাযা ইয়াকুদুন, ইহা একটি হার।
10: হারটি যদি বড় হয়,
14: আল ইয়াকুদু কাবীরুন, হারটি বড়।
10: চুড়ি যদি ছোট হয়,
13: আস-সিওয়ারু সগীরুন, চুড়িটি ছোট।
10: কাইফাল ইগদু, হারটি কেমন?
14: জি
10: সুন্দর, হারটি সুন্দর, কিভাবে বলবে?
14: আল ইয়াকুদু জামিলুন, হারটি সুন্দর।
10: এবার জিজ্ঞাসা, ইগদু মান হাযা, এটা কার হার?
13: হাযা ইগদু ফাতিমাতা, ইহা ফাতেমার হার।
10: সাজিদ বলল যদি জয়নাবের হার হয়,
14: হাযা ইগদু জয়নাবা, এটা জয়নাবের হার।
10: জিজ্ঞাসা এভাবে হয়, আ ইগদু আয়েশাতা আম ইগদু জয়নাবা, এটা কি আয়েশার হার নাকি জয়নাবের হার? মূলত আয়েশার হার। মুসাদিক বলো,
13: হাযা ইগদু আয়েশাতা, ইহা আয়েশার হার।
10: এবার জিজ্ঞাসা সাজিদের কাছে, হালিস সাব্বুরতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, এখানে জিজ্ঞাসা হচ্ছে যে ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন ও সুন্দর, তো সেই মর্মে জিজ্ঞাসা। সাজিদ বলল, হালিস সাব্বুরতু নাজিফাতুন ওয়া জামিলাতুন,
14: নাআম আস-সাব্বুরতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, হ্যাঁ ব্ল্যাকবোর্ডটি সুন্দর এবং পরিচ্ছন্ন।
10: মুসাদিকের কাছে প্রশ্ন, আর নাজিফাতুন হিয়া আম ওয়াসি খাতুন, নাজিফাতুন মানে পরিচ্ছন্ন, ওয়াসি খাতুন
13: ময়লা,
14: ময়লা
10: হিয়া অপরিচ্ছন্ন, অপরিচ্ছন্ন।
13: জি,
10: আর নাজিফাতুন হিয়া আম ওয়াসি খাতুন, ব্ল্যাকবোর্ডকে ঘিরে আসলে প্রশ্ন, ব্ল্যাকবোর্ড কি পরিচ্ছন্ন না অপরিচ্ছন্ন, তো কিভাবে বলবে?
13: হিয়া নাজিফাতুন, সেটি পরিচ্ছন্ন।
10: কাইফা সাব্বুরতু ইয়া সাজিদু,
14: আস-সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর।
10: সঠিক বলেছো। আইনা সাব্বুরাতু,
13: আস-সাব্বুরাতু তাহতা আল-মুআল্লিমি, এই ওয়ারা আল-মুআল্লিমি,
10: শিক্ষকের পিছনে, কিন্তু ব্ল্যাকবোর্ড যদি শিক্ষকের সামনে থাকে,
13: আস-সাব্বুরাতু আমাম আল-মুআল্লিমি।
10: এখন যদি জিজ্ঞাসা করা হয়, মা আমাম আল-মুআল্লিমি, শিক্ষকের সামনে কি? সাজিদ,
14: আমাম আল-মুআল্লিমি সাব্বুরাতুন জামিলাতুন, শিক্ষকের সামনে একটি সুন্দর ব্ল্যাকবোর্ড আছে।
10: জি সঠিক বলেছ। দরজাটি খোলা, মুসাদ্দিক,
13: আল বাবু মাফতুহুন,
10: সাজিদ, জানালাটি বন্ধ,
14: আন নাফিযাতু মুগলাকাতুন,
10: সঠিক বলেছ। চা, আমরা যে চা পান করি বিশেষ করে সন্ধ্যার দিকে, তো চার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে হাযা শায়ুন, ইহা
14: চা,
10: ইহা চা। ওয়াদালিকা মাউন, ওহা
13: পানি,
14: পানি,
10: পানি। এখন যদি মুসাদ্দিকের কাছে জিজ্ঞাসা করি, এই চা গরম, আরবিতে হারুন মানে গরম আর বারিদুন অর্থ ঠান্ডা,
13: ঠান্ডা,
10: তো এই চা গরম কিভাবে বলবে?
13: হাযা শায়ু হারুন,
10: হাযা শায়ুন হারুন, এই চা
13: গরম,
10: গরম, ওই পানি ঠান্ডা। সাজিদ,
14: যালিকাল মাউ বারিদুন, ওই পানি ঠান্ডা।
10: ওই মসজিদটি বড়,
14: যালিকাল মাসজিদু কাবীরুন, ওই মসজিদটি বড়।
10: মুসাদ্দিক, এই মসজিদটি বড়,
13: হাযাল মাসজিদু কাবীরুন,
10: সঠিক বলেছ,
13: এই মসজিদটি বড়।
10: আল ওয়ালাদু তাওয়িলুন ওয়াল বিনতু কাসীরাতুন, আল ওয়ালাদু
13: তাওয়িলুন,
10: ছেলেটি
13: লম্বা,
10: লম্বা, ওয়াল বিনতু কাসীরাতুন,
13: এবং মেয়েটি খাটো।
10: আল ওয়ালাদু তাওয়িলুন ওয়াল বিনতু কাসীরাতুন, চশমাটি সস্তা, আর নাজারাতু অর্থ আরবিতে চশমা,
13: চশমা,
10: তো চশমাটি সস্তা কিভাবে বলবে?
14: আন নাজারাতু রখীসাতুন, চশমাটি সস্তা।
10: ঘড়িটি দামি, গালিয়াতুন অর্থ দামি,
13: জি,
10: গালিন গালিয়াতুন,
14: জি
10: জি, তো ঘড়িটি দামি।
13: আস-সাআতু গালিয়াতুন, ঘড়িটি মূল্যবান।
10: সাজিদ বলল, এই ঘড়িটি সস্তা,
14: হাযিহি আস-সাআতু রখীসাতুন, এই ঘড়িটি সস্তা,
10: ওই চশমাটি দামি। মুসাদ্দিক বলো,
13: ওয়া তিলকা আন-নাযারাতু গালিয়াতুন,
10: বিজানিবি আস-সাআতি, এর অর্থ হচ্ছে
13: ঘড়িটির পাশে,
10: ঘড়ির পাশে, ঘড়ির পাশে, তো যদি বলা হয় যে চশমাটি ঘড়ির পাশে কিভাবে বলবে?
13: আন-নাযারাতু বিজানিবি আস-সাআতি,
10: সঠিক বলেছো। ঘড়িটি আস-সাআতু ফাওকাল মিনজাদাতি, ঘড়িটি কিসের উপর?
13: তেপায়ের
14: পায়ের উপরে,
10: তেপায়ের উপর, তো সাজিদ বলো, ঘড়িটি তেপায়ের উপর,
14: আস-সাআতু ফাওকাল মিনযাদাতি, ঘড়িটি তেপায়ের উপর।
10: ঘড়িটি সুন্দর, চশমাটি অসুন্দর। গয়রু জামিলা মানে অসুন্দর, আর জামিলাতুন অর্থ সুন্দর। তো ঘড়িটি সুন্দর,
14: আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর,
10: চশমাটি অসুন্দর,
14: ওয়ান-নাযারাতু গায়রু জামিলাতিন, এবং চশমাটি অসুন্দর।
10: উহা একটি ছোট তালা, মুসাদ্দিক,
13: যালিকা কুফলুন সগীরুন,
10: যালিকাল কুফলু, ওই তালাটি, ওই তালাটি ছোট, জি,
13: যালিকাল কুফলু সগীরুন,
10: এই তালাটি বড়, সাজিদ,
14: হাযাল কুফলু কাবীরুন, এই তালাটি বড়,
10: ওই গাড়িটি পুরাতন,
14: তিলকাস সাইয়ারাতু কদীমাতুন, ওই গাড়িটি পুরাতন।
10: যদি বলা হয় ওই গাড়িটি নতুন,
14: তিলকাস সাইয়ারাতু জাদীদাতুন, ওই গাড়িটি নতুন।
10: জাদীদাতুন বলা হলো এই কারণে যে এর আগের শব্দ হচ্ছে স্ত্রীবাচক শব্দ,
14: জি,
10: তো তার সঙ্গে সাদৃশ্য রেখে জাদীদাতুন বলতে হবে। হাযিহি সাইয়ারাতু জাদীদাতুন, এই গাড়িটি নতুন। হালিল বাবু মাফতুহুন ইয়া মুসাদ্দিক, দরজাটি কি খোলা?
13: লা বাল হুয়া মুগলাকুন,
10: যদি খোলা থাকে,
13: নাম হুয়া মাফতুহুন,
10: হুয়া মাফতুহুন অথবা আল বাবু মাফতুহুন, ওইটা গাড়ির চাবি, উহা গাড়ির চাবি। সাজিদ বলো, উহা গাড়ির চাবি কিভাবে বলবে?
14: তিলকা মিফতাহু সাইয়ারাতি, উহা গাড়ির চাবি,
13: যালিকা মিফতাহু সাইয়ারাতি।
10: মুসাদ্দিক এটা সঠিক হয়েছে, যেহেতু মিফতাহুন এটা পুরুষবাচক শব্দ, এই জন্য যালিকা দিয়ে বলা, তিলকা এখানে ব্যবহার হবে না।
14: জি,
10: আরো কিছু প্রশ্ন করি তোমাদেরকে। আমরা যেমন হাল, হাল দিয়ে আমরা প্রশ্ন করি, হামজা দিয়েও কিন্তু প্রশ্ন করা যায়। আল বাবু মাফতুহুন, আল বাবু
13: মাফতুহুন,
10: মাফতুহুন এটা কোরআনের কারিমের ভিতরে আসছে। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম না মুশরিকরা উত্তম? আল্লাহু, তো আলিফের উপরে যদি কখনো টান দেওয়া হয় সেখানে কিন্তু প্রশ্নবোধক অবস্থা সৃষ্টি হয়। তো আল বাবু মাফতুহুন আম হুয়া মুগলাকুন, মুগলাকাতুন না, তো আসলে দরজা খোলা, কি বলবে?
13: আল বাবু মাফতুহুন।
10: সাজিদ বলো, আম মুগলাকুল বাবি আম মাফতুহুন, দরজাটি বন্ধ নাকি খোলা?
14: আল বাবু মুগলাকুন, দরজাটি বন্ধ।
10: যদি খোলা থাকে?
14: আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা।
10: সঠিক বলেছ। এবার আসি মুসাদ্দিকের কাছে। আন নাফেজাতু মাফতুহাতুন আমিল বাবু, জানালাটা কি খোলা নাকি দরজা? তো আসলে জানালাই খোলা, তো কিভাবে বলবে?
13: আন নাফেজাতু মাফতুহাতুন।
10: সাজিদের কাছে আসি। হালিল ওয়ালাদু তাবিলুন?
14: নাআম আল ওয়ালাদু তাবিলুন, হ্যাঁ ছেলেটি লম্বা।
10: এখানে আল ওয়ালাদু তাবিলুন যেমন বলা যাবে, ঠিক একইভাবে নাআম হুয়া তাবিলুন বললেও কিন্তু
14: সঠিক হবে,
10: সঠিক হবে। মুসাদ্দিকের কাছে আসি। হালিল বিনতু তাবিলাতুন?
13: লা বাল হিয়া কসীরাতুন,
10: এভাবে দুইভাবে বলা যাবে এখানেও, যে বাল হিয়া কসীরাতুন অথবা আল বিনতু
13: কসীরাতুন,
10: লা আল বিনতু কসীরাতুন। আ তাবিলুল ওয়ালাদি আম কসীরুন, আ তাবিলুন আল ওয়ালাদু আম কসীরুন, ছেলেটি খাটো না লম্বা? আসলে খাটো,
13: আল ওয়ালাদু কসীরুন
10: অথবা হুয়া
13: কসীরুন,
10: কসীরুন। ঠিক একইভাবে যদি বলা হয় আল ওয়ালাদু তাবিলুন আমিল বিনতু, আল ওয়ালাদু তাবিলুন আমিল বিনতু, ছেলেটি লম্বা নাকি মেয়েটি? তো মেয়েটি লম্বা, ছেলেটি খাটো।
14: আল বিনতু তাবিলুন, মেয়েটি লম্বা।
10: আল বিনতু তাবিলাতুন,
14: আল বিনতু তাবিলাতুন, মেয়েটি লম্বা। ওয়াল ওয়ালাদু কসীরুন, এবং ছেলেটি খাটো।
10: সঠিক বলেছ। মুসাদ্দিকের কাছে আসি। আল ওয়ালাদু কসীরুন আমিল বিনতু,
13: আল ওয়ালাদু কসীরুন, ছেলেটি,
10: মেয়েটি যদি লম্বা হয়,
13: ওয়াল বিনতু তাবিলাতুন, এবং মেয়েটি লম্বা।
10: তুমি তোমার চাবিটা রেখেছো তেপায়ের উপরে, আইনা ওয়াজাআতা মিফতাহাকা, কোথায় রেখেছো তোমার চাবি? রেখেছো তার উপরে?
13: ওয়াজাআতু মিফতাহি আলা তাওয়িলাতি,
10: ফাওকা তাওয়িলাতি,
13: জি,
10: অথবা ফাওকাল বিন জাদাতি, তেপায়ের উপরে যদি রাখো, টেবিলের উপরে যদি রাখো তাহলে ফাওকাত তাওয়িলাতি, আর যদি তেপায়ের উপরে রাখো তাহলে কি বলতে হবে?
13: ফাওকাল মিন জাদাতি,
10: মিন জাদাতি। আইনা জালাস্তা ইয়া মুসাদ্দিক, তুমি দরজার পাশে বসেছিলে, তো সেক্ষেত্রে কি জবাব দিবে?
13: জালাস্তু বিজানিবিল বাবি,
10: যদি মসজিদের পাশে বসো,
14: জালাস্তু বিজানিবিল মসজিদি, আমি মসজিদের পাশে বসেছি।
10: আয়েশা মসজিদের পাশে বসেছে,
13: জালাসাত আয়েশাতু বিজানিবিল মসজিদি,
10: যদি মাদ্রাসার পাশে বসে,
14: জালাসাত আয়েশাতু বিজানিবিল মাদরাসাতি, আয়েশা বসেছে মাদ্রাসার পাশে।
10: সঠিক বলেছো। যদি বলা হয় যে আয়েশার হার কোথায়, তেপায়ের উপরে আছে, তো সেক্ষেত্রে কিভাবে বলবে? জিজ্ঞাসা হবে আইনা ইকদু আয়েশাতা,
13: ইকদু আয়েশাতা ফাওকাল মিনযাদাতি,
10: যদি টেবিলের উপরে থাকে আয়েশার হার,
14: ইকদু আয়েশাতা ফাওকা আত-তাওিলাতি, আয়েশার হারটি টেবিলের উপরে আছে।
10: সঠিক বলেছো। যদি বলা হয় যে জায়েদের চশমা মসজিদের পাশে,
13: নাযারাতু যাইদিন বিজানিবিল মসজিদি,
10: যদি তেপায়ের উপরে থাকে,
13: নাযারাতু যাইদিন ফাওকাল মিনযাদাতি।
10: সঠিক বলেছো। যদি ব্যাগের মধ্যে থাকে চশমা, যাইদের চশমা ব্যাগের মধ্যে,
14: নাযারাতু যাইদিন ফি হফিল হাকিবাতি, যাইদের চশমা ব্যাগের মধ্যে আছে।
10: ফি হাকিবাতিহি বললে আরো সুন্দর হয়, সর্বনাম ব্যবহার করলে। যে প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ এ পর্যন্ত, কথা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাদের সকলকে সুন্দর ও সুস্থ রাখুন। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ জানিয়ে আমাদের নিকট চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠান এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
15: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান ইশু আরবি শিখে শুনলেন। পরিচালনা করলেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা মোহাম্মদ ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সময় হল বাংলা খবর শোনার। এখন ঢাকা কেন্দ্র থেকে বিকেল 4টের বাংলা খবর রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। 1981 সালের একদল বিপদকামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য সম্প্রচার উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদার কারণে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল সরকার কেন্দ্রিক নয়, এটি উভয় দেশের জনগণের মধ্যকার সম্পর্ক। প্রতিবেশীর স্বার্থ রক্ষা ও পারস্পরিক আস্থা বজায় রাখা দুই দেশেরই দায়িত্ব। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে দুদেশের মধ্যকার সম্পর্ক এবং মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বিকেল ৪টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে গোড়া তখন শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, শুরু হচ্ছে চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান। সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা?
0: আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি।
1: হাসিবু, চুমকির গিফট দিছে নিজের লোক, সে যেভাবে একটা জিনিস স্মৃতি ধরে রাখবে মনে ভাই, সেই জন্য ছাতাটা ভিজাতে চায় না। তুমি তুমি কি করছো বৃষ্টিতে?
0: আমি বৃষ্টিতে ছাতি মাথায় দিয়েছি, আমার একটা সিরা ছাতি ছিল।
1: ও আচ্ছা আচ্ছা, সিরা ছাতি তাই মাথায়। কেন, একটা ভালো ছাতি কিনতে পারো না?
0: না রে,
1: তারপরে একটা ভালো ছাতা কিনে দেবে। হ্যাঁ, না কৃষকরাই তো ধানের পরেই সব, ধান অন্য অন্য কৃষি খাদ্য খাবারের উপর নির্ভরশীল। তা
2: তারপর অনেক সময় দেখা যায় যে কি রোগ হলি, ওই এক জায়গায় ধান মেলা উঁচু হয়ে যায়, আরেক জায়গায়

0: এইসব ঘুরে ঘুরে দেখতে
1: তুমি তো দাও,
0: এমনি তো ধানটা আসে না, যত্ন নিতে হবে।
2: যেমন
1: যত্ন নিলে,
2: যে কোনো ফল ফলালি এখন যত্ন নিলে তাতে লাভ হবে, নিজের খেতেও পারবে। এখন তো, আগে তো নির্ভরশীল ছিল শুধুমাত্র সিজনের উপর, তাই না, সময়। এখন তো সময়ে সব সময় সব ফসল পাওয়া যায়। টমেটো, টমেটো শীতেই পাওয়া যেত, এখন তো টমেটো সব সময়
0: পাওয়া যায়।
2: তো কফি, বিভিন্ন কফি পাওয়া যায়।
0: তারপর
2: পেঁয়াজ তো পাওয়া যায় এটা। তারপরে ইসের ওই অন্য অন্য ফল, যেমন এই ভেন্ডি, থারুর যেটাকে বলে, ওটা সবসময় পাওয়া যায়। কিন্তু এক সিজনেই পাওয়া যেত, তাই না।
0: তাই এরকম আমাকে যে কৃষি দপ্তরের বিজ্ঞানীরা, এরা কিন্তু খুব ভালো কাজ করছে, দেখেন,
2: নতুন নতুন ধানের জাত উদ্বোধন করছে। এবং যদি উপযুক্ত কৃষক উপযুক্ত ভাবে সার প্রয়োগ করে, তারপরে কীটনাশক প্রয়োগ করে, যত্ন নেয়, তাহলে তো অবশ্যই তার ভালো ফসল হবে, তাই না।
1: হ্যাঁ,
0: আমাদের তো প্রধানই হচ্ছে ধান।
2: ধান না, এই ধান আমরা সাধারণত যেসব এলাকায় ভাত খায়, এই মিয়ানমার, চায়নার কিছু এলাকায়, বার্মা, বাংলাদেশ, ভারত, ভারতের পশ্চিমবঙ্গ, এই এলাকায় দিয়েই তো বেশি ভাত খায়। তো এইখানে প্রচুর পরিমাণে ধানের চাষ হয়। এখন হচ্ছে আরেকটা জিনিস আমরা বুঝি সবসময়, সবচেয়ে ভাত তরকারির সাথে খাওয়া যায়, সেটা হলো কি, চুই ঝাল। চুই ঝাল সবসময় গোশ রাঁধতে হলে সবসময় চুই ঝাল, বা ডাল, মুগের ডাল দিয়ে চুই ঝাল।
1: গরুর গোশত খাওয়ার সময়
0: কি এই চুই ঝাল, কষি ডাল গুলো ভর্তা করে খালি
2: লতা জাতীয় এক অমূল্য সম্পদ, তাই না। প্রাকৃতিক ভাবে এটি ভেষজ গুণ সম্পন্ন গাছ, অনেকেই বিভিন্ন ভাবে কাজে লাগাচ্ছেন কৌশলের মাধ্যমে, বিভিন্ন কৌশল প্রয়োগ করে চুই ঝাল লাগাচ্ছেন আর কি। চুই ঝাল গ্রীষ্ম অঞ্চলের লতা জাতীয় বনজ ফসল হলেও দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে খুব ভালোভাবেই জন্মে, বিশেষ করে ভারত, নেপাল, ভুটান, বার্মা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড চুই ঝালের জন্য উপযোগী। ইতিহাস বলে প্রাচীনকাল থেকে চুই ঝালের আবাদ হয়ে আসছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের দেশের কিছু আগ্রহী চাষি নিজ উদ্যোগে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য অনেকদিন আগ থেকেই চুই ঝাল চাষ করে আসছেন। দেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরায় চুই ঝাল বেশ জনপ্রিয় এবং দেশের সিংহভাগ চুই ঝাল সেখানেই আবাদ হয়। এইসব এলাকাতে চুই ঝালের শিকড়, পাতার বোটা রান্নার সাথে ব্যঞ্জন হিসাবে এবং ঔষধি পত্র হিসাবে কাজে লাগে। তুমি যেটা বললে যে ডাল বা পাতা এই জাতীয় ক্রিয়া গার্বাথা কমে
0: হার্টেরও সমস্যা দূর হয়,
2: বিশেষ করে মাংস, তাও আবার খাসির মাংসে বেশি আয়েস করে রান্না হয়, মাছের সাথে ডালের সাথে মিশিয়ে রান্না হয়। আমাদের দেশে ফল খাওয়া হয় না, কিন্তু দক্ষিণ এশিয়ার কোনো কোনো দেশে চুই ঝালের ফল বা শুকালে লঙ্গের মতো সেগুলো মশলা হিসাবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, তাই না। আরে আমাদের কাছে এবং জনপ্রিয় এই চুই ঝাল, তাই না, সমস্ত অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় গোস্ত রাঁধতে হলে চুই ঝালের দরকার। তা আমাদের ভিতরে আজ একজন অতিথি আসছেন, চলে আসছেন, হ্যাঁ, কৃষিবিদ জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা, তার কাছ থেকে আজ আমরা শুনবো। এই যে প্রথমে আমরা আলোচনা করলাম কি, ধান, ধান চাষ, ধান খেতে সার প্রয়োগ, পরিচর্যা, পোকামাকড় দমন ব্যবস্থাপনা।

0: তাই না?
1: জি।
0: তা ভাই আপনি কেমন আছেন?
2: আছি আলহামদুলিল্লাহ,
1: ভালো আছি।
0: হ্যাঁ ১৯ ১৯ ৭০ ৭০ আমি আবার বলছি 0190 7410 1219 7070 ভাই আমরা ওইটা শুনি আলোচনা ধান।
3: হ্যাঁ,
4: এখন তো আসলে আমাদের আমন ধানের মৌসুম, ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে এই বর্ষার উপরে নির্ভর করে যে ধান চাষ করা হয়, ধান লাগানো শেষ পর্যায়ে আছে, যে অঞ্চলে একটু পানির পরিমাণ বেশি আর কি। আর আমাদের বিশেষ করে এই খুলনা যশোর এই অঞ্চলে অনেক আগেই ধান লাগানো কাজ শেষ হয়েছে। তা আমাদের এই আমন মৌসুমটা একটা গুরুত্বপূর্ণ মৌসুম, প্রতি বছর প্রায় 5.6 মিলিয়ন হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয় এবং 13.6 মিলিয়ন টনের মতো ধান উৎপাদন হয়। তা এখন আমাদের আছে যে সময় কিছু স্থানীয় জাতেরও আমন ধানের উৎপাদন হয়। তা আমাদের টার্গেট হচ্ছে যে যেহেতু আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে, তাহলে উচ্চ ফলনশীল যে আমন ধানের জাত আছে সেই জাতগুলো আমরা চাষাবাদ করব। তো এর আগেও আমরা আমন ধান নিয়ে কথা বলেছি, কখন কোন জাত আমরা আবাদ করব, কোন জাতের বীজতলা করব। এখন যেহেতু লাগানো হয়ে গেছে সেজন্য আমাদের কিছু সার ব্যবস্থাপনা আছে, আরও আগাছা ব্যবস্থাপনা আছে এবং যে আমাদের যে রোগ পোকামাকড় আরো যে অন্যান্য পরিচর্যা আছে সেই সম্পর্কে কৃষক ভাইদের সাথে একটু আলোচনা করি। তাহলে আসলে জমি তৈরির সময় আমাদের সার ব্যবস্থাপনা শুরু হয়ে যায়। তা যেহেতু ধান লাগানো হয়ে গেছে, আমরা মনে করি যে যে তিন কিস্তিতে আমাদের যে সার দিতে হয় সেই সার দেওয়ার কারো কারো প্রথম কিস্তি, যারা আগাম লাগিয়েছেন তাদের অনেকের দ্বিতীয় কিস্তি দেওয়াও শেষ। তা তারপরও আমি একটু বলি, যারা পিছনে আছেন তারা জমি চাষের সময় কি কি সার দেবেন, আবার লাগানোর কতদিন পরে সার দেবেন এবং শেষবার উপরিপ্রয়োগটা কিভাবে করবেন। তাই আবহাওয়া এবং মাটির উর্বরতার মান যাচাই, এখন মাটির যা মান যাচাই করতে হলে তো আমাদের মাটি পরীক্ষা করতে হবে, সেটা অবশ্যই তো চাষের আগে, যে আমাদের এই জমিতে কি পরিমাণ মানে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান আছে, তাহলে আমাদের কি পরিমাণ সার দেয়া লাগবে। ধানের জাত, জীবনকাল, যেই ধানের জীবনকাল বেশি তার একটু সার বেশি দিতে হবে, ঠিক আছে। আলোক সংবেদনশীল এবং অসংবেদনশীল আছে, কিছু আছে যে আলোক সংবেদনশীল, আবার কিছু আছে দীর্ঘমেয়াদী জাত, কিছু আছে স্বল্প মেয়াদী জাত, এগুলোর উপরে নির্ভর করেও আমাদের যে সারের পরিমাণ বিভিন্ন রকমের হয়। আমরা সাধারণত আমন ধানে ইউরিয়া 26 কেজি, তা টিএসপি ধরেন 8 থেকে 10 কেজি, এমওপি 14 কেজি এবং জিপসাম 9 কেজি এইভাবে করি। ইউরিয়া মানে বাকি সার, বিশেষ করে টিএসপি এবং এমওপি জিপসাম এগুলো জমি তৈরির সময় দিয়ে, কিন্তু ইউরিয়া সারটা আমরা কি করবো তিন কিস্তিতে ভাগ করে দেবো, প্রথমে জমি তৈরির সময়, এরপরে আমরা দুই কিস্তি থাকে। এখন এই যে তিন কিস্তিতে দেব আমরা যে সার, চারা রোপণের কয় মাস টাস না, যে চারা যখন লাগাবে তার 7 থেকে 10 দিনের মধ্যে প্রথম কিস্তি দিতে হবে। তারপর দ্বিতীয় কিস্তি দেব আমরা চারা রোপণের 25 থেকে 30 দিনের মধ্যে এবং তৃতীয় কিস্তি দেব কায়স্থর আসার 1 সপ্তাহ পূর্বে। এখন কৃষক বুঝবে কিভাবে কায়স্থর আসছে কিনা। এখন যারা দীর্ঘদিন ধান চাষ করে তারা আসলে বুঝতে পারে,
3: যেমন মনোভাই কলেজে গলা ফুলে,
4: হ্যাঁ গলা ফুলে বলতে কি পেটটা একটু ফুলা ফুলা ভাব হয় এবং কায়স্থর থেকে যদি ফুল বের হয়ে যায় তখন আর ইউরিয়া সার দেওয়া যাবে না, কারণ ইউরিয়া সারের কাজই হচ্ছে যে এর গ্রোথটা বাড়ায় দেয়,
3: আগে আগে দিতে হবে।
4: তাহলে আমাদের মনে রাখতে হবে ধান রোপণের প্রথম দেব আমরা এক সপ্তাহ পর, দ্বিতীয়টা দেব আমরা বিশ থেকে পঁচিশ দিন বা পঁচিশ ত্রিশ দিনের মধ্যে, এবং তৃতীয় কিস্তি দেব কাস্তর কিন্তু এটা আমাদের জাত বেদে কিছুটা আবার তারতম্য
3: পরিবর্তন আছে,
4: কিছু কিছু দান আছে যেগুলি মনে করেন যে
3: দীর্ঘমেয়াদী বা স্বল্প
4: তারটা একটু আমি সময় পেলাম, যেটা স্বল্প মেয়াদী জাত সেই স্বল্প মেয়াদী জাতের ক্ষেত্রে আপনি যদি ওই পঁচিশ দিন হিসাব করতে যান তাহলে দেখবেন যে তৃতীয় কিস্তি আর দেওয়ার
3: সুযোগ
1: পাবেন না।
4: তখন আমাদের ধানের সাধারণত আমরা ধরেন তিনটা ভাগ করি, একটা চারা অবস্থা, আর একটা হয়েছে যে ওই যে বৃদ্ধি পর্যায়ে, আর তারপর হয়েছে প্রজনন পর্যায়ে। যখন তা প্রজনন পর্যায়ের পূর্বেই মানে ফুল আসার পূর্বেই আর আমাদের লাগানোর পর এই এর মাঝখানে যেই ধানের যেই সময় পাব তার ভিতরেই আমাকে সারটা দিতে হবে। তা একটা হচ্ছে যে লাগানোর এক সপ্তাহ পরে, আর একটা কোন সময় দশ পনেরো দিন পরে হইতে পারে যদি স্বল্প মেয়াদি হয়, আর যদি দীর্ঘমেয়াদি তেইশ ধানের মতো হয় অন্যান্য ধানের মতো হয় তাহলে আমরা পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে দেব। আর তৃতীয় কিস্তি দেব আমরা কখন কায়স্থর আসার
0: আগে,
4: হ্যাঁ কায়স্থর আসবে আসবে মানে বের হবে,
3: কায়স্থরটা
4: কিন্তু আসলে খালি চোখে দেখা যায় না, এটা আমরা যদি ধান ছিঁড়ি তাহলে ওর ভিতরে খুলতে খুলতে দেখা যায় যে মোমের বাতির যে একটা সুতা আছে ওই রকমের একটু,
0: তারপরে একটু মোটা হয় আবার ওই
4: না মোটা হইলে ওর ভিতরে দেখা যায় যে ফুল ধান ফুল বের হবে ওরকম, তখনও তারও পূর্বে দিতে হয়। তো এটা একটু আসলে আন্দাজের উপরে কৃষক বুঝতে পারে আর কি, যারা মাঠে কাজ করে তারা বুঝতে পারে যে কখন কায়স্থর অবস্থাটা আছে। তা আমরা বলছি কায়স্থর আসার পূর্বে, কায়স্থর আসার এক সপ্তাহ পূর্বে আমরা ইউরিয়া সারের লাস্ট কিস্তি দেব,
3: সুতো খাতায় লিখে রাখতে হবে তাহলে ভুলে যাব আমরা।
4: এখন আর একটা বিষয় আছে যে আমরা যখন ধান গাছে ফুল ফুটে যায় ধান হবে হবে বা থোর অবস্থায় তখন আমরা করব কি ওই যে ২০ গ্রাম পটাশ ২০ গ্রাম দস্তা এবং ৬০ গ্রাম থিউবিট ১০ থেকে ১৫ লিটার পরিষ্কার পানিতে মিশিয়ে ভালোভাবে ৫ শতাংশ জমিতে যদি আমরা স্প্রে করে দেই তাহলে অনেক সময় দেখা যায় যে ধান গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়, বিশেষ করে বিএলবি রোগ, এই রোগটা আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, ব্লাস্টের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ধান গাছে এই যে পটাশ সারটা আসলে রোগ প্রতিরোধকারী হিসেবে
0: ব্যবহার করা হয়,
4: আর এটাও বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই সময় যদি এই ২০ গ্রাম পটাশ ২০ গ্রাম দস্তা এবং ৬০ গ্রাম থিউবিট এটা যদি স্প্রে করা হয় তাহলে ধানের যে প্রতি মানে শীষ আছে প্রত্যেক শীষে কমপক্ষে ৪টা থেকে ৫টা করে মানে পুষ্ট দানার পরিমাণ বাড়াই দেয়। তাহলে একটা দানাও যদি বাড়ে একটা ধানে মিনিমাম ১৫ থেকে ২০টা কুশি থাকে, তাহলে ২০টা দানা যদি বাইরে যায় একটা গোছায়, হ্যাঁ তাহলে কত ধান, হ্যাঁ কত ধান বেড়ে যায়। তা এই আমরা যদি আর একটু ভালো ফলন পেতে চাই, এক রোগ প্রতিরোধক হিসেবে কাজ করবে, দুই আমাদের যে গোড়ার দিকের কিছু ধান এই সময় মানে পুষ্টির অভাবে চিটা হয়
0: সেটা হবে না,
4: চিটার হাত থেকে আমরা
0: রেহাই করতে পারব।
4: তো এই গেল সারের বিষয়টা। এরপরে আমরা আসছি আগাছা ব্যবস্থাপনায়। আগাছা সাধারণত আমরা হাত দিয়ে তুলে ফেলতে পারি, নিড়ানি যন্ত্র দিয়ে করতে পারি, এছাড়া আমরা আগাছা নাশকও এখন পাওয়া যায় বাজারে, সেই আগাছা নাশকও ব্যবহার করতে পারি, স্প্রে করতে পারি। তা আমাদের রোপা আমন ধানে সর্বোচ্চ দুইবার হাত দিয়ে আগাছা দমন করতে হয়, প্রথমবার ১৫ দিন, পরের বার ৩০ থেকে ৩৫ দিন। সহজ কথা হচ্ছে যে ধান লাগানোর পরে ৪০ দিন পর্যন্ত আগাছা মুক্ত অবশ্যই রাখতে হবে, কোনো আগাছা থাকা যাবে
3: না।
4: যদি আগাছা থাকে তাহলে আমরা যেই যে সার পানি টানি দিলাম
0: কোনো কালে
4: সেই না কাজ হবে না, কারণ তারা ভাগ বসে তারা
0: খেয়ে ফেলবে
4: আর ওই যে আমরা ৪০ দিন বললাম ওই ৪০ দিনে আসলে ধানের যে ধান কি হবে কুশি টুশি কুশি যে দেয় সেই কুশি দেওয়ার সময়ও কিন্তু ওই ৪০ দিনের মধ্যে তা ওই সময় যদি জমিতে প্রচুর পরিমাণে আগাছা থাকে তাহলে কার্যকরী কুশির সংখ্যা কমে যায় আর একটা হচ্ছে যে ওই যে পুষ্টির ঘাটতিটা দেখা
3: দেয়
4: আর একটা হচ্ছে যে এই যে আমার যে টার্গেট প্লান্ট আমার ধান ধানের থেকে ওই আগাছায় বেশি পরিমাণ সার খেয়ে তারা তরতাজা হয়ে যাবে আমাদের
3: ফসল ভালো
4: এই জন্য কৃষক ভাইদেরকে প্রতি আমাদের একটা নিবেদন থাকবে আপনারা অবশ্যই বড় ধানের সময় যেভাবে আগাছাটা পরিষ্কার করে রাখেন আপনারা আমন ধানের ক্ষেত্রেও যদি পরিষ্কার না করেন এই আগাছার জন্য আমাদের
3: ফলন কম হবে
4: অনেক অংশে কমে যেতে পারে তো এই জন্য অবশ্যই ৪০ দিন আপনাদেরকে
1: বাঁচাতে
0: অসুবিধা
4: ধান লাগানোর সময় অবশ্যই আপনারা লাইন দিয়ে লাগাবেন তাহলে সার কীটনাশক এগুলো দিতেও সুবিধা
3: প্লাস
1: অসভ্যই
0: না অবশ্যই মনে থাকবে
4: এখন আর একটা বিষয় আছে যে যদি এই মৌসুমে অনেক সময় যে বন্যা হয় বন্যা বলতে কি অধিক যদি
0: বৃষ্টি হয় অথবা
4: জোয়ারের পানি যদি
0: আসে
4: তাহলে ওই বন্যার পানি নেমে যাওয়ার পর আলোক সংবেদনশীল জাত অনেক জায়গায় আছে অনেক পানি থাকার কারণে এখনো আমি বরিশালে দেখে আসলাম যে এখনো ধান লাগাচ্ছে আর এইদিকে কিছু কিছু হয়তো আর এক দেড় মাস পরে ধান
3: কাটবে
4: এখন এখন যে ধান লাগাচ্ছে তার জন্য একটা পরামর্শ যে কাটার অবস্থা আছে সে তো কাজ করে মনে হয় চলে আসছে তাহলে সে ওই এটা দেবে তার জন্য আর একটা পরামর্শ আছে এই আমন মৌসুমে আর একটা ভুল করে এটা আমার মাঠে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতেছি যে এবছর তো বৃষ্টিপাত আলহামদুলিল্লাহ ভালো অনেক সময় হচ্ছে কি যে এই শেষ সময় যখন ফুল বের হবে যারা লেটে লাগাচ্ছে যখন ফুল বের হবে তখন জমিতে কিন্তু পানির দরকার সেই সময় হয় কি পানি না থাকলে তারা আর শেষ দিতে পারে না
0: আশেপাশেও পানি পায় না
4: তখন বলে যে একটা যদি মানে এক দুই ইঞ্চি যদি পানি রাখতে পারে তাহলে দেখা যাচ্ছে যে ফলনটা ওই পানির অভাবে মানে একেবারে মানে ২০% চলে আসতে
3: পারে
4: আর আমি যদি ওই সময় একটু কষ্ট করে হলেও যদি সেচ দিতে পারি ওটাকে সম্পূরক সেচ বলে সেই সেচটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা ১০০% তাহলে আমার সামান্য খরচের আশায় অথবা অন্যান্য ডিফিকাল্টিসও থাকে এইটা যেন আমরা একটু মনে রাখি যে কোন জায়গায় যদি ধানে মানে গর্ভ অবস্থা বিশেষ করে গর্ভ অবস্থা থেকে
0: তখন পানি
4: মানে দানা হওয়া পর্যন্ত ফুল ফোটা থেকে দানা হওয়া পর্যন্ত ওই সময় যদি ছিপছিপে পানি রাখতে হবে যদি পানি না থাকে
3: তাহলে
4: যদি উঁচু জমি হয় এরকম যদি কোথাও
0: আমরা তাহলে একটা গান শুনি
3: গুরুপদ দার কণ্ঠে গান শুনি দাদা সুন্দর একটা গান গাও
1: তারপরে আমরা অন্য বিষয়ে যাব
0: ভাব সবসময় থাকার কথা তাই না

তোর সব চাইয়ে মারাত্মক ওই দিন আসবে যেদিন মরণ ঘনায়।

যারেই বুঝা জাগা গেছে বুঝে, সে মজা কনে বেড়ায় খুঁজিয়ে যারেই সব বোঝা জাগা গেছে বুঝে, সে মজা কনে বেড়ায় খুঁজে এদিক

0: আমরা সুন্দর একটা গান শুনলাম গুরুবাজার কণ্ঠে, তাই না? আমরা যেটা আলোচনা শুনছিলাম আর কি, ধানের পরে, হ্যাঁ, ধান নিয়ে
1: কৃষকদেরই ব্যাপার।
0: হ্যাঁ, একই কথা। এরপরে আমরা শুনবো, একটু পরে শুনবো কি কৃষক কার্ড সম্পর্কে আমরা শুনবো। আমাকে এই অনুষ্ঠানে আর কি কার্ড, হ্যাঁ, শুনি কৃষক কার্ড সম্পর্কে।
2: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
3: আপনাকে ধন্যবাদ।
2: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
3: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
2: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
3: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
2: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
3: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
2: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
3: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
2: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
3: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
2: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
3: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
2: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
3: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
2: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
3: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
2: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
3: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
2: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
3: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
2: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
3: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
2: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
3: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
2: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
3: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
2: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
3: ধন্যবাদ আপনাকে।
0: আমাদের প্রধান খাদ্য, তাই না?
1: আমরা কৃষকরাই তো দেশের মূল মেরুদণ্ড। মেরুদণ্ড না, আমরা ফল ফলাই, আমরা সবজি ফলাই, আমরা ফসল ফলাই, আমরা গরু বাছুর পুষি, আমরা মাছ চাষ করি, মুরগি, এই যে ফার্ম গুলো না হতো না, ওই বিয়ে শাড়িতে গোস্ত খাওয়া বন্ধ হয়ে যেত। ফার্ম না থাকলে
0: তাই তো আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে আল কোরআন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন এখনই প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া, এরপর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো।
1: জি।

0: إن رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে।

0: এখন আমরা ওই আবার শুনি ভাই যেটা বলতেছিলেন, আমরা একটু আলোচনা শুনি, তারপরে আমরা ফোনে চলে যাব।
1: আমরা যে আলোচনায় ছিলাম যে কখন কি করতে হবে, কিভাবে সার দিতে হবে, আগাছা দমন করতে হবে, এরপরে আমরা আসি যে পোকামাকড় এবং রোগ ব্যবস্থাপনা। তা পোকামাকড় আসলে আমাদের গাছের চারা থেকে শুরু করে একেবারে ধান যখন কাটা হয় সেই পর্যন্ত আমাদের বিভিন্ন পোকায়
0: আক্রান্ত হয়।
1: হ্যাঁ, এর ভিতরে অন্যতম পোকা হচ্ছে যে মাজরা পোকা আছে, পাতা মোড়ানো পোকা আছে, চুঙ্গি পোকা আছে, সবুজ পাতা ফড়িং আছে, বাদামি গাছ ফড়িং, গান্ধি পোকা, শীষ কাটা লেদা পোকা। তা এই পোকাগুলাই আসলে ধানের সবচাইতে বেশি
0: ক্ষতি করে।
1: তার ভিতরে কৃষকবেরা সবচাইতে বেশি আতঙ্কিত থাকে মাজরা পোকা নিয়ে। মাজরা পোকা ধানের চারা থেকে শুরু করে একেবারে ধানের শীষ আসা পর্যন্ত কাটতে পারে। এই মাজরা পোকা যে কীড়া থাকে সেই কীড়াটা ধান গাছের কাণ্ডের ভিতরে ঢুকে ভিতরে যে নরম অংশ আছে সেটা খেয়ে ফেলে, কুড়ো কুড়ে খেয়ে ফেলে। তো এই পোকাটা আমাদের দমন করা দরকার। এর জন্য আমরা বিভিন্ন ধরনের বাজারে প্রচলিত কীটনাশক আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো বর্তমানে ইনসিপিও নামে একটি কীটনাশক আছে, তারপরে কাটাপ্রিট নামক একটা কীটনাশক আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে পাতা মোড়ানো পোকা আছে, পাতা মোড়ানো পোকাটা সাধারণত যদি বেশি পানি থাকে এবং গাছের ছায়া যুক্ত জায়গায় সেখানে পাতাটা ও করে কি মোড়াই দেয়, মোড়াই দিয়ে গাছের সবুজ অংশটা খেয়ে ফেলে, এর ফলে গাছের পাতা সাদা সাদা দাগ দাগ লম্বা লম্বা দাগ দাগ হয়ে যায়। তো এটাও ইদানিং এই পোকাটাও কৃষক ভাইদের ক্ষতি করে থাকে। এই জন্য আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দেই যদি পাতা কেটে দেওয়া যায় অথবা হাত জাল দিয়ে ধরা যায়। সেভাবে যদি
0: মোট কথা হলো কি, কৃষকরা সবসময় যাতে তাদের ক্ষেতের খেয়াল রাখে,
1: ক্ষেতের খেয়াল
0: রাখে, এইটাই।
1: তাহলে আমরা এটা করতে পারি। আর যদি মনে করেন খুব বেশি মানে আক্রমণ করে তাহলে আমরা ডার্টস বার্ন কিংবা নাইট্রো নামক কীটনাশক আছে সেটা ব্যবহার করতে পারি।
0: আমরা সবসময় সচেতন থাকবো যাতে আমাদের জমিতে
1: আমাদের নিয়মিত পরিদর্শন
0: করতে হবে এটা। তাহলে আমরা এখন ফোনে চলে যাচ্ছি, শ্রোতা বন্ধুরা আপনারা ফোন করতে পারেন।
1: পোকা দেখা মাত্রই সিদ্ধান্ত নিতে হবে।
2: প্রশ্নগুলি খুব ভালো হয়।
0: দেখো ফোন আসে
2: কিনা, ফোন আইছে,
0: ধরো ফোন ধরো।
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? পাবনা থেকে। জি ভাই বলেন। এইটা আমরা আলোচনা করলাম আর কি,
1: বললাম যে কাস্তুর আসার সময় 60 গ্রাম পটাশ এবং 60 গ্রাম থিওবিট দিবেন। আর যদি মনে করেন রোগ আসার সম্ভাবনা থাকে তাহলে বিঘাপতি 5 কেজি অতিরিক্ত পটাশ সার দেবেন। তাহলে আপনার ব্লাস্ট কিংবা বিএলবি নামক যে রোগ আছে সেই রোগের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে
0: পারবেন। আরেকটা প্রশ্ন আছে,
1: আরেকটা প্রশ্ন আছে যে আপনার বীজ কিভাবে শোধন করবেন। এটা আসলে বীজ তো লাগানোই হয়ে গেছে, তারপরে যেহেতু জানতে চাচ্ছেন আমরা বলি 1 কেজি বীজে আপনি ভিটাভ্যাক্স কিংবা প্রোভ্যাক্স এই নামের যে ছত্রাকনাশক আছে 2 থেকে 3 গ্রাম
2: জি
1: এটা পানি দিয়ে মিশিয়ে যাতে মুড়ির সাথে তেল মাখানোর মতো হয় সেইভাবে ঝাঁকাই ঝাঁকাই গায়ে মাখায় 1-4 ঘন্টা পরে তারপরে ভেজানোর চেষ্টা করবেন। আর আমন ধানের জাত সম্পর্কে জানতে চেয়েছেন, আমন ধানের প্রচুর জাত আছে। এর ভিতরে আপনার এখন সবচেয়ে ভালো একটি জাত হচ্ছে বিরি ধান 103
2: জি।
1: আর স্বল্প মেয়াদি যদি জাত বলেন তাহলে বিরিধান 75 আছে, বিরিধান 87 আছে, তারপরে সম্ভবত ছোট ছোট দানা আছে 93।
0: হ্যাঁ ভাই ধন্যবাদ, আপনি তো জানলেন। আমাদের আর একটা ফোন আসছে, ধরো তো ফোনটা।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? জি সমরের ভাই বলেন, কি জানতে চান?
3: জি
0: জি
3: আমি
1: এগুলা কি আপনি একটু ভালো করে শোনেন, এগুলা ভিটামিন না, এমিস্টার টপ একটা ছত্রাকনাশক। হ্যাঁ, আপনার ক্ষেতে যদি ছত্রাকের আক্রমণ হয়, বিশেষ করে ব্লাস্ট কিংবা খোল পচা কিংবা খোল পোড়া, এরকম বিভিন্ন ধরনের ছত্রাকের কারণে রোগ হয়, তাহলে আপনি ব্যবহার করবেন। যদি রোগ হইলে ব্যবহার করবেন, রোগ না হইলে ব্যবহার করার দরকার নেই। এটা ভিটামিন না, গাছ ধানের ভিটামিনই হচ্ছে, বিভিন্ন ধরনের সার আছে, এটা হচ্ছে ধানের পুষ্টি, এটাই ধান গাছ গ্রহণ করে আর কি। আর যদি রোগ হয় তাহলে আপনি এমিস্টার টপ আছে, এসকোর আছে, বিভিন্ন নামে পাওয়া যায়, নাটিভো আছে, ফিলিয়া আছে, বিভিন্ন নামে পাওয়া যায় ছত্রাকনাশক। সেটা এক একটা রোগের জন্য এক এক ধরনের ঔষধ আছে, বুঝছেন, মানে ছত্রাকনাশক আছে, সেটা ব্যবহার করবেন।
0: ভাই ধন্যবাদ আপনাকে, এরপর দেখো ফোন আসে কিনা। না, আমাদের কৃষক ভাইরা তো সবসময় সচেতন, তাই না?
1: আবার অনেক সময় যদি পোকা হয়, যদি রোগের ঔষধ দেয়।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, কি নাম আপনার?
2: শহীদুল
0: ইসলাম সাহেব। জি,
3: আমি জানতে চাই যে যখন আপনার
0: জি বলেন, শুনছি
2: সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল,
0: আপনি
2: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন, হয়তো কেটে গেছে, দেখো আবার ফোন আসে কিনা। বলেন, কি জানতে চান?
1: আপনি ডিলারের কথা বুঝবেন না, আপনার উপজেলা কৃষি অফিস আছে, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন,
2: ইউনিয়ন পর্যায়ে,
1: হ্যাঁ ইউনিয়ন পর্যায়ে, ওই যে যারা ব্লকে থাকে
0: তাদের
1: থেকে পরামর্শ নেওয়াটা আপনার জন্য সবচাইতে আমি মনে করি উপকারী। আর ডিলার যে উনি ব্যবসায়ী, উনি হয়তো আপনাকে অনেক কিছুই দিয়ে দিতে পারে। আবার আমাদের যারা ডিলার আছেন, সকল ডিলারেরই যে এই বিষয়ে যে ভালো জ্ঞান আছে বিষয়টা সেরকমও না, তো এই জন্য আপনার মাঠে দরকার হলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে যাবেন, অথবা আপনার কোনো স্যাম্পল থাকলে সেটা আপনি অফিসে নিয়ে আসতে পারেন, সে অনুযায়ী পরামর্শ গ্রহণ করলে আপনার মানে যেটা প্রয়োজনীয় কীটনাশক কিংবা ছত্রাকনাশক সেটা আপনি ব্যবহার করলে আপনি উপকৃত হবেন।
0: আর বিশেষ করে ডিলাররা তো পারদর্শী না, তারা তো তারা ব্যবসায়ী, বিক্রি করার জন্য ব্যস্ত। এখানে যারা কৃষি অফিসার,
1: নিয়ম হচ্ছে যে আসলে তো কেনাই ঠিক না, অনুমোদন
2: ভাই গায়েও তো লেখা আছে।
0: আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। দেখো আমরা আর একটা ফোন নিতে পারবো,
2: ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। দেখি আর একটা সময় আছে তো, যদি আর একটা ফোন আসে, যদি ফোন এসে গেছে। হ্যালো হ্যালো, না শুনতে পাচ্ছেন? হ্যালো
0: হ্যালো,
2: না সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল,
0: তাই না?
2: তাহলে আজকে
0: আমরা নিতে পাচ্ছি না, আজ আমার হাতে সময় নেই। আজ আমরা শুনলাম কি ধান চাষ, ধান ক্ষেতে সার প্রয়োগ, পরিচর্যা, পোকামাকড় দমন ব্যবস্থাপনা আলোচনা করলেন কৃষিবিদ জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা। আগামী অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
4: আল্লাহ হাফেজ।
5: বৃষ্টি নামিছে ভালো।

চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার মৃধা, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সুমেন বাছার। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। আপনার এবং আপনার পরিবারের ভ্রমণকে নিরাপদ ও আনন্দদায়ক রাখতে সতর্ক থাকুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। স্টেশনে এবং ট্রেনে ভ্রমণকালে আপনার মোবাইল, মানি ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন। অজ্ঞাত কিংবা সন্দেহভাজন কোন ব্যক্তি বা ব্যাগের বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করুন। আর হ্যাঁ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো বিনোদন নয়, এটি একটি মর্মান্তিক ও মারাত্মক অপরাধ। একটি পাথরের আঘাতে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে কোনো নির্দোষ যাত্রী, হারিয়ে যেতে পারে একটি প্রাণ। সচেতন হন, অপরাধ প্রতিরোধে এগিয়ে আসুন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এতে অংশ নেবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 388টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 300টির, কমেছে 50টির এবং অপরিবর্তিত ছিল 38টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 39 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5637 পয়েন্টে। ডিএসইতে 596.82 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 477.24 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.65 টাকা, ক্রয় 122.65 টাকা। ইউরো বিক্রয় 144.96 টাকা, ক্রয় 142.34 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.16 টাকা, ক্রয় 32.50 টাকা। এবং মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.82 টাকা এবং ক্রয় 30.22 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় অশ্রুজিৎ রায়।

0: দূরেরও কাছের বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিৎ রাই, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। দূরের বন্ধুরা, স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
1: আমি মাহমুদ চৌধুরী, নবম শ্রেণী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল।
2: আমি সামি আহমেদ শোলক, নবম শ্রেণী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা।
0: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তোমাদেরকেও আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ। তাহলে চলে এসো, আমরা দেরি না করে আমাদের মূল পাঠে আজকে আমরা চলে আসি। আজ আমরা শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে আলোচনা করব নবম শ্রেণীর যে তোমাদের যে বাংলা সাহিত্য যে বইটি আছে সেই বইয়ের একটি গদ্য প্রবাস বন্ধু, সেই গল্পটি আমরা আজকে আলোচনা করব। দূরের বন্ধুরা, যদিও প্রবাস বন্ধু এটি একটি ভ্রমণ কাহিনী, কিন্তু আমাদের পাঠ পরিচিতি অধ্যায়ে এটিকে গল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সে কারণে আমরা গল্পই প্রথমত বলব। এই গল্পটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। দূরের বন্ধুরা, তোমরা জানবে যে সৈয়দ মুজতবা আলী 13 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তোমরা কি শুনো কখনো সিলেট গিয়েছো?
2: জি স্যার।
0: সিলেট গিয়েছো? জকিগঞ্জে গিয়েছো কখনো?
2: না স্যার।
0: আমার দূরের বন্ধুরা, তোমরা জানবে আমার যখন প্রথম সরকারি চাকরিতে যখন আমি যোগদান করি, ওই জকিগঞ্জে যোগদান করেছিলাম। সেই জকিগঞ্জের কুশিয়ারা একটি নদী আছে, এক পার হলো জকিগঞ্জ, আরেক পার হলো করিমগঞ্জ। আমরা আজকে যে লেখকের যে গল্পটি পড়ছি সৈয়দ মুজতবা আলীর, করিমগঞ্জ যে যিনি জন্মগ্রহণ করেন সেটা হয়েছে আসামের শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করেন এবং শান্তিনিকেতনে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক। আফগানিস্তানে কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে ওনার কর্মজীবন শুরু হয়। সৈয়দ মুজতবা আলী এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 সালে বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সৈয়দ মুজতবা আলী ছিলেন নিজস্ব এক গদ্য শৈলীর নির্মাতা। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি 11 ফেব্রুয়ারি 1974 ঢাকায় মৃত্যুবরণ করেন। এবার আমি মাহমুদের কাছে প্রথমে জানতে চাব যে মাহমুদ, আমরা যে আজকে যে গল্পটা আমরা শিরোনাম আছে প্রবাস বন্ধু, তুমি কি কখনো প্রবাসে থেকেছ, গিয়েছো কখনো?
1: জি।
0: কোথায়, কোন দেশ গিয়েছো?
1: থাইল্যান্ডে গিয়েছিলাম আমি।
0: থাইল্যান্ডে গিয়েছিলে অল্প কিছু দিনের জন্য?
1: জি।
0: এরকম এক মাস দুই মাস থাকার কখনো অভিজ্ঞতা হয়েছে?
1: না।
0: আচ্ছা শোলক, তোমার কি হয়েছে কখনো অভিজ্ঞতা?
2: স্যার এতদিন হয়নি, কিন্তু অল্প সময়ের অভিজ্ঞতা।
0: আচ্ছা, অল্প সময়ের মধ্যে কি তোমাদের কোনো বন্ধু জুটেছে এরকম প্রবাসে যে মনে রাখার মতো

0: ধরো এক সপ্তাহ ছিলা কোনো আত্মীয় স্বজনের বাসায়, কিংবা যেখানেই হোক কোনো একটা সম্পর্ক, এরকম হয়েছে কি?
1: না স্যার,
0: এরকম হয়নি। আচ্ছা, যাই হোক, আজকে প্রথমেই জানবো যে প্রবাস বন্ধু, এই যে গল্পটি সৈয়দ মুস্তফা আলীর, যে প্রবাস বন্ধু গল্পটির মধ্যে আসলে কি আছে, লেখক কোথায় গিয়েছিলেন? আমরা যদি এই গল্পটির শুরু থেকে আমরা যদি মাহমুদ একটু পড়ি, দেখো দূরের বন্ধুরা, তোমাদের মনে হতে এখানে কিছু কিছু শব্দ তোমাদের কাছে একটু ভিন্ন রকম হতে পারে, এগুলো বাংলা ভাষার শব্দ না, আফগানিস্তানের কিছু শব্দ আছে, এগুলো অর্থ সহ এখানে আছে। দেখো, বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজামুল্লা গ্রামে, বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুষ থেকে খুন কারাবে, অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজের কাজে। মাহমুদ, তোমাকে যদি প্রশ্ন করি যে হরফন মৌলা শব্দের অর্থ কি, কি বলবে?
2: সকল কাজই,
0: সকল কাজের কাজে। এই সকল কাজের কাজেটাকে যদি তুমি দূরের বন্ধুদের জন্য একটু বিশ্লেষণ করে বলো, সকল কাজের কাজে মানে কি?
2: সকল কাজের কাজে মানে হচ্ছে যে ব্যক্তি যে কাজই দেওয়া হোক সে কাজই করতে পারবে,
0: সব কাজই করতে পারবে। তাহলে আমাদের লেখক যেখানে গিয়েছিলেন, খাজামুল্লা গ্রামে যেখানে তিনি গিয়েছিলেন, সেখানে তার বাসার সাথে সাথে ওনার বন্ধু অধ্যক্ষ জিরার সাহেবটি কি করলেন, একটি চাকরকেও দিলেন, এবং চাকরের নাম কি আমরা এখন পর্যন্ত জেনেছি? জানি নাই। আচ্ছা, এই যে বৃত্ত যাকে দিয়েছেন সেই কিন্তু প্রবাসের বন্ধু। আমরা জানবো দূরের বন্ধুরা যে গল্পের পরবর্তী পর্যায়ে সেই বন্ধুটির নাম কি, কি হয়েছিল, সেই রকম কিছু, তাই তো? ওকে, এবার আমি যদি শুলকের কাছে বলি, পরের অংশ থেকে যদি একটু তুমি আমাকে দূরের বন্ধুদের উদ্দেশ্যে একটু পাঠ করে শোনাও।
1: জিয়া সাহেব কাজের লোক,
0: কাজের লোক
1: অর্থাৎ সমস্ত দিন কোন না কোন মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা,
0: ঝগড়া বচসা। দূরের বন্ধুরা দেখবে যখন ঝগড়া বচসা যে শব্দটি আমরা উচ্চারণ করছি, সেই ঝগড়া বচসার মধ্যে একটা জ্যোতি চিহ্ন আছে, এটাকে বলা হয় সংযোগ, হাইফেন বা সংযোগ চিহ্ন। মনে রাখতে হবে যখন হাইফেন বা সংযোগ চিহ্ন থাকে তখন কিন্তু থামতে হয় না, তখন একসাথে। তাহলে আমরা উচ্চারণ করব, কোন না কোন মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান, কাবুলে এরই নাম কাজ। আমরা যে কাজ করি, আমরা যে বলি কাজ, আমরা এখন যেটা করছি এটা একটা কাজ। তো কাবুলে ওই যে মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে যে কাটান, এটাই কাবুলে একটা কাজ। ওরো ভুয়া, বিকালে দেখা হবে বলে চলে গেলেন। ওরো ভুয়া হলে ফার্সি ভাষার একটি শব্দ মিলবন্ধন, মানে আবার দেখা হবে। মাহমুদ, তোমার কি কোনো প্রশ্ন আছে যে অংশটুকু আমরা পড়েছি সেই অংশটুকুর মধ্যে থেকে?
2: জি না।
0: এরপরের অংশটা তুমি যদি পড়ো।
2: কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি,
0: আমি দুটি নরদানব দেখেছি,
2: তার একটি আব্দুর রহমান,
0: তার একটি আব্দুর রহমান। আমরা নরদানব সাধারণত কি অর্থে ব্যবহার করি, কি অর্থে শুলক ব্যবহার করি? নরদানব
1: স্যার আকারে অনেক দানব বোঝাতে,
0: দৈত্য এরকম। লেখক বলছেন যে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। নিশ্চয় আব্দুর রহমান বিশাল এক শক্তিশালী মানুষ হবে, তাই তো? আচ্ছা, এরপরে
2: পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম ৬ ফুট ৪ ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম, লম্বাই মিলিয়ে চৌড়াই দুখানা হাত,
0: হ্যাঁ দুখানা
2: হাত হাঁটু পর্যন্ত,
0: দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আমরা যদি হাঁটে মানে হাত যদি আমরা সোজা করি, হাঁটু পর্যন্ত আমাদের হাত যাবে
2: না,
0: আমরা যদি দাঁড়ায় হাত হাঁটু পর্যন্ত যাবে, তো তার হাত দুটি হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আঙ্গুলগুলো দুকাঁধে মর্তমান কলা হয়ে জ্বলছে, মর্তমান কলা। শুলক, তুমি কলা তো চিনো?
1: জি স্যার।
0: তো মর্তমান কলা হয়েছে কলার একটি জাত, তাহলে অর্থাৎ হাত দুকানে যেন কলার যেরকম ফোনা থাকে, কলা একসাথে ছড়ি থেকে কাটলে যেরকম হয়, আঙ্গুলগুলো ঠিক এরকম যেন ঝুলছে। পা দুখানি ডিঙ্গি নৌকার সাইজ, ডিঙ্গি নৌকা চিনো শুলক?
1: জি স্যার।
0: ডিঙ্গি নৌকা মানে কি, ছোট নৌকা?
1: ছোট নৌকা।
0: আব্দুর রহমানের যে পা দুখানি সেটা ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধ থেকে মনে হলো, আমার বাবুর চেয়ে আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, তার যে বিশাল যে কাঁধ, সে যদি আমার যে চাকর বৃত্ত আব্দুর রহমান না হয়ে যদি আমির আব্দুর রহমান হতো, অর্থাৎ আমির হতো, অনেক বড় কি হবে মানে সেখানকার আমির হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। এই যে গোটা আফগানিস্তানের যে ভার, সেই ভার মানে কি, ওজন কি বলো? হ্যাঁ,
1: দায়িত্ব।
0: ভেরি গুড, তুমি তো খুবই ভালো বলতেছো শুলক। দূরের বন্ধুর আমাদের শুলক কিন্তু অনেক ভালো বলতেছে, তাই না মাহমুদ? আফগানিস্তানের ভার ভার মানে কি,
2: আফগানিস্তানের দায়িত্ব,
0: আফগানিস্তানের দায়িত্বটা সে বহন করতে পারত। একান উকান জোড়া মুখ, হ্যাঁ করলে চোর চোরে গলা গিলতে পারে, এব্রু থেব্রু নাক কপাল নেই, পাগড়ি থাকায় মাথার আকার প্রকার টাহর হল না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হেঁটু কান অব্দি পৌঁছবে। অর্থাৎ আব্দুর রহমানের যে বর্ণনাটা, দৈহিক বর্ণনাটা লেখক দিয়েছেন, যেভাবে আব্দুর রহমানকে দেখেছেন, সেই দৈহিক বর্ণনাটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে মাহবুব। বুঝতে পেরেছ? আমরা কি গল্পের ভিতরে কিন্তু এখনো আমরা দূরের বন্ধুরা যাইনি, প্রবেশ করিনি, আমরা আস্তে আস্তে ভূমিকা অংশটা শেষ হলো, ঠিক আছে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেনে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে কার? আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে কার? আব্দুর রহমানের। দুই গাল কেজন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা? লেখক প্রশ্ন করেছে, বলতো লেখক কি প্রশ্ন করেছে? কেন এই কথা বলেছে লেখক? যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে কার এমন বুকের পাটা, তো লেখক এই প্রশ্ন কেন করেছে?
2: কারণ আব্দুর রহমানের অনেক
0: বিশাল দেহ। তাহলে আব্দুর রহমানকে মারবে এমন কেউ সাহস কারো আছে? রুজু তো মাখবার কথা নয়। এই যে রুজু তো মাখবার কথা নয়, সেই রুজু তো মানে কি? মানে হচ্ছে মুখে প্রসাদনী। আমাদের আমরা জানি না তোমরা মুখে প্রসাদনী লাগাও কিনা, মেয়েরা বেশি চর্চা রূপচর্চার জন্য প্রসাদনী লাগায়, তাই তো? তাহলে দেখো ওই যে রুজু তো এক ধরনের প্রসাদনী, যে রূপচর্চার জন্য মুখে মাখবার কথা নয়। পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াস্কিট, ঠুট দুটি দেখতে পেলুম না। আমি পড়ছি, মাহমুদ তুমি পড়ো।
2: সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ
0: থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখেনি। শুলক, তোমাকে যদি প্রশ্ন করি, এখানে দেখো খুব মজার একটা কথা আছে। দেখো সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কে? আব্দুর রহমান কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত, যতদিন লেখক ছিলেন শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখেনি। লেখক কিন্তু এখানে কার্পেটের অপরূপ রূপ থেকে বলেছেন, তার মানে কি আব্দুর রহমান কার্পেটের রূপ দেখে মুগ্ধ হয়েছিল?
1: না স্যার।
0: কি মনে হয়েছিল
1: স্যার? সে তার গুরুজনের দিকে চোখ তুলে তাকায়নি।
0: এই যে চমৎকার একটা বিষয় বলেছো দূরের বন্ধুরা, দেখো শুলো কিন্তু আবারও একটা চমৎকার কথা বলেছে, যে আসলে মানে কার্পেটের রূপের দিকে মুগ্ধ হয়েছিল আব্দুর রহমান? না, অর্থাৎ এটা হলো সৌজন্য বোধ, এটা হলো যে গুরুজনের দিকে চোখে সরাসরি কথা বলতে নেই। তাহলে এই যে সৌজন্য বোধ থেকে, আমাদের এই গল্প থেকে আমরাও তো এটা শিখতে পারি, তাই না? শিখতে পারি না যে কি করবো, আমরা কি চোখে চোখে কথা বলবো? আচ্ছা, এরপরে দেখো গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তাহলে আমাদের যে প্রবাস বন্ধু গল্পটি পাঠ্য করা হয়েছে দূরের বন্ধুরা, আমি যদি প্রশ্ন করি যে এই গল্পটি পাঠ্য করা হয়েছে কেন, বিদেশি আফগানিস্তানের একটি ঘটনা এখানে দেওয়া আছে, আমরা এটা শিখবো কেন? আসলে কি আমাদের দেশ সম্পর্কে আমরা জানবো? ভিন্ন দেশের সংস্কৃতি, তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের রীতি রেওয়াজ, এই বিষয়গুলো কি আমরা জানবো না?
2: জানবো,
0: জানবো, তাই তো? তাহলে এটাই কিন্তু মূল বিষয়, যে আমরা যখন ভ্রমণে যাব, কোথাও যাব, তাদের দেশের সংস্কৃতি সম্পর্কে কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। এরপর তুমি যদি বলো এরপরের অংশ থেকে শুলো, তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি,
1: দুটো
0: চিনেমাটির ডাবরে
1: যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে।
0: দেখো, তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, কে বলছে কথাটা মাহমুদ?
2: লেখো,
0: দুটো চিনেমাটির ডাবরে, চিনেমাটি বুঝো তো?
1: জি,
0: আমরা যে কি করি খাবার দাবার করে চিনেমাটির বাসনে, তো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। চিনেমাটির সাদা প্লেটের মধ্যে যদি আমৃত্তি জাতীয়, মিষ্টি জাতীয় খাবার রাখো, যে রকম ফুটে উঠবে, লেখক বলেছেন যে তার চোখের, তার নয়নের ভাবের যে খেলা দেখেছি, এই যে তার চোখের যে মনি কথা বলেছে যে দুটো চিনেমাটির ডাবরে পান্তুয়া ভেসে উঠেছে যে রকম, ঠিক সেই রকম জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো, এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই। এখানে একটা প্রশ্ন জাগতে পারে দূরের বন্ধুরা, তোমাদেরও জাগতে পারে, যে ভীমসেনের মতো রান্না তো করবে। আচ্ছা, ভীমসেন হয়েছে, তোমরা জানবে দূরের বন্ধুরা, যে মহাভারতে পঞ্চ পাণ্ডবের এর একজন হয়েছে ভীম। তো এই ভীমের জন্য যে রান্না করা হতো, ভীম বিশাল শক্তিধারী, যে ভীমের জন্য যে পরিমাণ রান্না করা হতো, প্রচুর পরিমাণ বলা হয়েছে, সেই কথাটাই বলা হয়েছে যে এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই। মানে লেখকের জন্য যে রান্না করেছে, আমরা পরে হয়তো দেখতে পারবো যে ভীমসেনের মতো রান্না, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে, লেখক বলেছেন। কিন্তু প্রশ্ন, এর যদি কোনোদিন বিগড়ে যায়। লেখক কিন্তু এখানে একটা শঙ্কাও প্রকাশ করেছেন, কাকে দেখে?
2: আব্দুর রহমানকে।
0: আব্দুর রহমানকে প্রথম দিনই তো বলেছেন অধ্যক্ষ জিরার সাহেব যে যাকে তোমাকে দিয়েছি সে কি করবে, দ্রুত পালিশ থেকে শুরু করে খুন খারাপি পর্যন্ত করতে পারবে। লেখক কিন্তু একটু ভয়ে ভয়েও আছেন যে সেই আব্দুর রহমান যে পরিমাণ তার বিশাল দেহ বা তার যে চোখ সে যদি বিগড়ে যায় তাহলে কি হবে। তবে রহমানকে জিজ্ঞেস করলাম পূর্বে কোথায় কাজ করেছ, উত্তর দিল কোথাও না, পল্টনে ছিলাম মেসের চার্জে, এক মাস হলো খালাস পেয়েছে। রাইফেল চালাতে পারো? একগাল হাসল। কি কি রাত্রে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম তাহলে বরফ আসে কোথেকে বলো তো, কি উচ্চারণ করেছি? বরফ আসে
2: কোথেকে,
0: কোথেকে বলো?
1: বরফ আসে কোথেকে,
0: কোথেকে বললো? কেন? ওই পাগমানের পাহাড়কে। এরপর শ্লোক বলো।
1: বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল, তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে ওই উঁচু পাহাড়ে চড়তে হয়?
0: ওই উঁচুতে চড়তে হয়। এরপর মাহমুদ বলো।
2: বললো না সাহেব।
0: না সাহেব, না বলো, না
2: না সাহেব,
0: আমরা বলি সাহেব, কিন্তু এই যে সাহেব শব্দটাই কিন্তু আব্দুর রহমান বলল না সাহেব তাদের আঞ্চলিক ভাষায়। বলো
2: এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখন তাই ঘুরে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়।
0: নিয়ে আসা হয়, হ্যাঁ। এরপরে
2: বুঝলুম খবর টবর
0: খবর টবর রাখে।
2: বললুম তা আমার হাড়িকুড়ি, বাসন কোসন তো কিছু নেই।
0: তুমি যখন পড়ছো তুমি পড়ার আগে সবসময় মনে রাখতে হবে, দূরের বন্ধুরা তোমাদেরকেও বলছি, সবসময় যখন আমরা পড়বো, পড়া অনেক ধরনের আছে, স্ক্যানিং আছে, আমরা যখন মোবাইল দিয়ে স্ক্যান করি বা ফটোকপির দোকানে গিয়ে বলি স্ক্যান করে দেন, স্ক্যানিং আছে পড়া। এখন তুমি যখনই পড়ছো দেখো চোখ তোমার আঁকেই পড়ে ফেলবে। বলো তো আমরা কি চোখ দিয়ে পড়ি? দূরের বন্ধুরা তোমরা কি জানো আমরা কি চোখ দিয়ে পড়ি? চোখ দিয়ে দেখি, পড়ি কি দিয়ে?
2: মুখ দিয়ে।
0: মুখ দিয়ে পড়ি না, মস্তিষ্ক দিয়ে পড়ি। অর্থাৎ চোখ আমাকে মস্তিষ্কে পাঠাচ্ছে, মস্তিষ্ক থেকে এটা ডিকোডিং হয়ে আমার মুখ দিয়ে প্রকাশিত হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে দেখো বুঝলুম খবর টবর রাখে। বললুম তা আমার হাড়িকুড়ি, বাসন কুসন তো কিছু নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো, রাত্রির রান্না আজ আর বোধ হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। এটা লেখক কাকে বলেছেন?
1: আব্দুর রহমানকে।
0: তুমি যখন কোথাও ভ্রমণে যাবে অনেক সময় সন্ধ্যার সময় যদি গিয়ে পৌঁছো তাহলে মনে হবে যে আজকে আর রাতের বেলা আর খাওয়া হবে না, কালকে পর্যন্ত খাবো, কিন্তু ঘটনা কিন্তু দূরের বন্ধুরা ভিন্ন হয়েছে। আব্দুর রহমান কি করলো? টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলাম, আড়াই মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। পথে থেকে এক পর্বত প্রমাণ বুঝা নিয়ে আব্দুর রহমান ফিরছে। ওই যে লেখক যে বললেন যে কালকে দিও, কালকে সকালবেলা চা দিও আর রাত্রে কিছু লাগবে না, কিন্তু দেখা গেল যে আব্দুর রহমান এক পর্বত প্রমাণ বুঝা নিয়ে আব্দুর রহমান ফিরছে। জিজ্ঞেস করলাম এত বুঝা বইবার কি দরকার ছিল, একটা মুটে ভাড়া করলেই তো হতো, যারা তোমার বাজার বহন করা বাসায় এনে দিবে তাদেরকে বলা হয় মুটে।
2: জি,
0: বুঝতে পেরেছ? তাহলে দেখো বলা হয়েছে যে তুমি একটা মুটে ভাড়া করলেই তো পারতে। আব্দুর রহমান যা বলল তার অর্থ এই যে সে যে মুট বইতে পারে না সে মুট কাবুলে বইতে যাবে কে? বলেছে কি যে আমি যদি এই মুট বইতে না পারি তাহলে এই মুট বহন করার মতো আর কেউ কাবুলে নেই। আমি বললাম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে, ভাব দেখে বুঝতুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ কি করেনি। সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। আবার কি করলো সেটা কিন্তু ভুল করলো না, বললো রাত্রে আপনি আর কোথাও খাবেন না, রাত্রে বাড়িতেই খাবেন। আফগানিস্তানে যাওয়ার পরে আব্দুর রহমানের যে আতিথ্যতা দেখে লেখক মুগ্ধ হয় সেই বিষয়টি নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। আরেকটি হয়েছে যে প্রবাসবন্ধু গল্পটি যে আমাদেরকে যে দৃষ্টিকে প্রসারিত করে একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ সমাজ ও সংস্কৃতিকে ভাবতে শেখায়। এই যে শিখন যে উদ্দেশ্য বা শিখন ফলটি এটি নিয়েও তোমাদের একটি প্রশ্ন হতে পারে। আশা করি দূরের কাছের বন্ধুরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছ। শুধু অনুষ্ঠানে আলোচনা শুনলেই হবে না, বাসায় পাঠ্যপুঠে ভালোভাবে যখন আর একটু অনুশীলন করবে এবং আজকের পাঠের সাথে মিলে যখন পড়বে তোমার কাছে আর কঠিন বলে মনে হবে না। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিৎ রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সালমা সুলতানা, ফাতেমা আফরোজ সোহেলি, রাবেয়া সুলতানা শৈলি এবং আমি শামসি মোহাম্মদ শুক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার, রাসেল খান এবং মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।

0: Hello dear listener, welcome to our English learning program, Let's Speak English. Here I am, your presenter Aisha Siddiqa, would like to make a conversation session with two friends who will meet for the first time and will make an introduction with each other. Today I am joined by two wonderful guests who will be sharing their personal information using some simple sentence that will help you to make an English conversation with anyone. First we have Sumaina Mahnida Rahman. And alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. Today, we'll learn how to introduce ourselves and talk about personal information such as name, hometown, studies, work, and hobbies. Our friends Zumaina and Mukta will show us how to do it politely and correctly. Listen carefully and repeat after them if you can. So, at the first meeting, they will converse with each other.
1: Hello, I think we haven't met before. My name is Mukta.
2: Hello, Mukta. Nice to meet you. I'm Zumaina.
1: Nice to meet you too, Zumaina.
0: Okay, so at the first meeting, this is how we start a self-introduction. Hello, my name is, and reply with nice to meet you. So, আমরা হচ্ছে প্রথম যখন কারোর সাথে দেখা হয় একজন stranger or অপরিচিত কারোর সাথে, তখন আমরা first of all তার সাথে hello বলে তার সাথে start করতে পারি, অথবা হচ্ছে আমরা greetings হিসেবে good morning বলতে পারি, অথবা হচ্ছে assalamu alaikum বলতে পারি, এবং তার নাম দিয়ে সে হচ্ছে শুরু করতে পারে, এবং অপর সাইড থেকে আরেকজন বলতে পারে nice to meet you. Then they will talking about their hometowns.
1: Zumaina, where are you from?
2: I am from Rajshahi. It's a beautiful city on the bank of the Padma River. And you?
1: I'm from Chattogram. It's a busy port city.
2: Oh, I have heard a lot about Chattogram.
0: Okay, notice the sentences. I am from Rajshahi. অর্থাৎ আমি হচ্ছে রাজশাহী থেকে এসেছি and I am from Chattogram. So আমি চট্টগ্রাম থেকে এসেছি, অর্থাৎ তাদের হোম টাউন গুলো যখন ডিসক্রাইব করছে তখন এইভাবে বলতে পারে সে কোথা থেকে এসেছে, যে I am from রাজশাহী or I am from চট্টগ্রাম. So we use the verb to be am, is, are to talk about where we are from. অর্থাৎ এখানে am, is, are এই verb গুলো হচ্ছে ইউজ করা হয়েছে যে সে কোথা থেকে এসেছে সেই ক্ষেত্রে. দেন আমরা হচ্ছে আমাদের কনভারসেশনের এই পর্যায়ে আমরা দেখব যে দে উইল টকিং অ্যাবাউট স্টাডিজ অ্যান্ড দেয়ার জব.
2: মুক্তা, আর ইউ আ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক?
1: Actually, I am a student. I study at Jahangirnagar University in the Department of English. What about you?
2: I've just started working as a software engineer at a private company in Dhaka.
1: That sounds interesting.
0: Okay. Here Mukta says, I am a student or I study at the Jahangirnagar University. So, this structure is useful for all students. So, কোন একজন স্টুডেন্ট যখন হচ্ছে সে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আছে সেটা বোঝাতে চাইলে সে এরকম বলতে পারে যে আমার স্টুডেন্ট, অথবা সে বলতে পারে আই স্টাডি অ্যাট দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটির নাম বলতে পারে. ঠিক একইভাবে যখন হচ্ছে কোন একটা জব সম্পর্কে বলতে যাবে, অর্থাৎ তার প্যাটার্নটা, জবের প্যাটার্ন কি বা কোন কোম্পানিতে কাজ করছে, সেক্ষেত্রে যেটা সুমাইনা বলল, সে বলল আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার. সো অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাজ আ ডক্টর হতে পারে, অ্যাজ আ কাস্টম অফিসার হতে পারে. সো যে কোনো কিছুই আমরা হচ্ছে জব বোঝানোর জন্য আমরা এইভাবে শুরু করতে পারি, আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ, তারপরে হচ্ছে তার যে ডেজিগনেশনটা আছে সেই ডেজিগনেশনটা সে বলতে পারে. নাও দে উইল টকিং অ্যাবাউট দেয়ার হবিস.
1: সো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর ফ্রি টাইম?
2: আই এনজয় রিডিং বুকস অ্যান্ড প্লেয়িং ফুটবল. হাউ অ্যাবাউট ইউ?
1: I love gardening and listening to music.
2: That's great.
0: Okay, so খুব অল্প কথায় তারা হচ্ছে তাদের হবিজ সম্পর্কে বলছিল, অর্থাৎ একজন হচ্ছে ফুটবল খেলতে পছন্দ করে আর একজন হচ্ছে গার্ডেনিং করতে পছন্দ করে. সো টু টক অ্যাবাউট হবিজ উই ইউজ ভার্ব লাইক, লাভ, এনজয়। সো এখানে এক্সাম্পল হিসেবে বলেছে আই লাইক ড্রয়িং, অথবা বলতে পারি আই এনজয় প্লেয়িং ক্রিকেট, অথবা আমরা বলতে পারি আই লাভ কুকিং. অর্থাৎ আমাদের যখন যে পছন্দটা বা যে হবি আছে সেই হবিগুলো আমরা লাইক, এনজয় আর লাভ এই শব্দগুলো ইউজ করে আমরা খুব সিম্পল সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি. নাও লেটস রিভিউ সাম গ্রামার পয়েন্টস ফ্রম টুডেজ কনভারসেশন. হোয়েন উইল স্টার্ট টু ইন্ট্রোডিউস আওয়ার সেলফ অর ইয়োর সেলফ, দেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেল ইয়োর নেম. যেমন এখানে ওরা বলেছে মাই নেম ইজ জুমাইনা, অন দ্য আদার সাইড মুক্তা বলেছে আই এম মুক্তা. সো এক্ষেত্রে আমরা কখনোই বলবো না মাই সেলফ জুমাইনা, বিকজ এই ধরনের সেন্টেন্স হচ্ছে এটা ইনকারেক্টলি আমরা হচ্ছে এক্সপ্রেস করছি। সো মাই সেলফ সুমাইনা না বলে আমরা বলতে পারি মাই নেম ইজ সুমাইনা, অথবা আমরা বলতে পারি আই এম মুক্তা। ঠিক একইভাবে আমরা যখন হচ্ছে হোম টাউন সম্পর্কে বলবো কারোর কাছে, তখন আমরা বলতে পারি, যেমন এখানে ওরা কনভার্সেশনে বলেছে আই এম ফ্রম রাজশাহী অর আই এম ফ্রম চট্টগ্রাম। কিন্তু আমরা কখনোই হচ্ছে এরকম মানে বলার চেষ্টা করব, আমরা সবসময় বলার চেষ্টা করব যে আমাদের যে হোম টাউনটা আছে, অর্থাৎ তার আগে একটা ফ্রম ইউজ করব, অর্থাৎ এখানে সাবজেক্ট বসবে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম বসেছে সাবজেক্ট অনুসারে, এবং ফ্রম অর্থাৎ কোথা থেকে এসেছে সেই জায়গাটার নাম আমরা ডিসক্রাইব করব। এরপর হচ্ছে আমরা তাদের স্টাডিজ বা জব সম্পর্কে বলেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট হলে আই এম আ স্টুডেন্ট, অথবা হচ্ছে আই স্টাডি অ্যাট দ্য নেম অব দ্য ইনস্টিটিউট, অর্থাৎ অ্যাট দ্য নেম অব দ্য ইউনিভার্সিটি অর স্কুল অর কলেজ। অর জব হিসেবে যদি আমি বলি যে ওয়ার্কার হিসেবে, আই এম অ্যাজ আ টিচার অর আই ওয়ার্ক অ্যাজ আ টিচার অর আই ওয়ার্ক অ্যাজ আ ব্যাংকার। সো এই শব্দগুলো আমরা হচ্ছে যে কোনো আমাদের স্টাডি বা জব পারপাসে ইউজ করতে পারি। নর্মালি আমরা হচ্ছে হবিস এর ক্ষেত্রে হচ্ছে লাইক লাভ এনজয় ইউজ করে থাকি, এবং এই লাইক লাভ এনজয়ের সাথে যখন হচ্ছে আমরা আইএনজি যোগ করে থাকি, তাহলে সেক্ষেত্রে সেটা জেরান্ড বা নাউন হিসেবে ইউজ করা হয়। সো যেমন এখানে ওরা সেন্টেন্সে বলেছে যে ওদের হবি সম্পর্কে একজন যেরকম বলেছে যে ওদের ফুটবল বা সুইমিং যদি হবি থাকে অথবা বাস্কেটবল যদি হবি থাকে, তাহলে সেক্ষেত্রে ওরা বলতে পারে যে আই লাইক সুইমিং, অর্থাৎ সুইম হচ্ছে ভার্ব ছিল, এটার সাথে আইএনজি যোগ হয়ে সুইমিং করে এখানে হচ্ছে আমরা এটাকে নাউন হিসেবে এক্সপ্রেস করেছি। ঠিক একইভাবে তার কারো যদি হচ্ছে কোনো বই পড়তে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে সে কি বলতে পারে জুমাইনা?
2: সেক্ষেত্রে সে বলতে পারে I enjoy reading,
0: অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি। ঠিক একইভাবে কেউ যদি হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করে, সেক্ষেত্রে মুক্তা কি হতে পারে?
1: I enjoy traveling.
0: I enjoy traveling, অর্থাৎ ট্রাভেল হচ্ছে ভার্ব, বা এটার সাথে আইএনজি যোগ করে বলতে পারি আই এনজয় ট্রাভেলিং। সো আমরা কনভার্সেশনে যখন নতুন কারোর সাথে পরিচয় হবে, তখন আমরা নর্মালি হচ্ছে খুব পোলাইট এক্সপ্রেশন দেখাই। সো পোলাইট এক্সপ্রেশন দেখালে, অর্থাৎ কারোর সাথে যখন আমরা ইন্ট্রোডিউস করব, তখন হচ্ছে রিপ্লাই হিসেবে আমরা কি ধরনের পোলাইট এক্সপ্রেশন বলতে পারি জুমাইনা?
2: আমরা যেসব পোলাইট এক্সপ্রেশন গুলো ইউজ করে থাকি সেগুলো হলো nice to meet you, othoba it's great to know about you.
0: Okay, so nice to meet you, othoba it's great to know about you, orthat karo sathe porichito howar por je khushi howa ba bhalo laga shei khetre amra bolte pari so it's nice to meet you, othoba bolte pari it's great to know about you, orthat apnar somporke jene amar khub bhalo laglo. So Zumaina, amra end of the time amra dekhlam je Zumaina je conversation e bolche je Mukta, I really enjoyed talking with you, now I know your hometown, studies and hobbies. So ei Mukta ebong Zumaina last conversation jokhon dujoner moddhe holo, dui ta sentence diye kibhabe tara shesh korte pare, prothome amra Zumainar mukh theke shunbo, then Muktar mukh theke shunbo.
2: Mukta, I really enjoyed talking with you, now I know your hometown, studies and hobbies.
1: Same here, Zumaina. Meeting new friends and introducing ourselves is always fun.
0: Okay. So, আজকে আমাদের কনভার্সেশনে আমরা নর্মালি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারটা বলে থাকি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচার হিসেবে প্রথমে সাবজেক্ট দিব, তারপর অক্সিলারি ভার্ব ইউজ করব, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, তারপর অবজেক্ট ইউজ করব। Dear listener, that's all for today's episode. Practice introducing yourself with your friends and classmates. Remember, speaking confidently about yourself is the first step to good communication in English. Thank you for listening to Let's Speak in English. Thank you and goodbye from Aisha Siddiqua.

এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় ছিলেন আয়েশা সিদ্দিকা, সম্প্রদানে মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জু মনিরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিমা নওশিন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান পপি পালের কণ্ঠে, গীতিকার রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্য বার্তা। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়া জনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তি সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে দুহাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন এবং এক বছর ও তদূর্ধ্ব বয়সী সকলে দুই ডোজ করে টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা দিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত স্থান থানাসমূহ লালবাগ, গ্যান্ডেরিয়া, কদমতলী, কামরাঙ্গীচর, শেরেবাংলা নগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর।
3: সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার। ঢাকা থেকে নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, গিয়েছেন বুলবুল ইসলাম।

বুলবুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। গাছ আমাদের সবুজ বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। গাছ লাগান, পরিবেশ বাঁচান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এই দলের হাত ধরে এসেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদার কারণে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল সরকার কেন্দ্রিক নয়, এটি উভয় দেশের জনগণের মধ্যকার সম্পর্ক। প্রতিবেশীর স্বার্থ রক্ষা ও পারস্পরিক আস্থা বজায় রাখা দুই দেশেরই দায়িত্ব। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে দুদেশের মধ্যকার সম্পর্ক এবং মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিমবঙ্গ প্রসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ এলবাকি। The 23rd founding anniversary and University Day of Khulna University of Engineering and Technology, KUET, was observed today with great enthusiasm. The university administration took elaborate programs to mark the day. The programs include friendly gathering, hoisting of national and university flags, jubilant procession, poster presentation, KUET's achievements past, present and future, and technical presentation, openings of various department, labs of visitors, discussion meeting, tree plantation, fancy football match, Doma field, and cultural function. Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan attended it as chief guest, while Whip of Jatiyo Shangshad Rakibul Islam Bokul as special guest. Presided over by Vice Chancellor of the University, Professor Dr. Mohammad Masood, the function was attended by Member of Parliament Amir Azaz Khan, Deputy Commissioner Hure Jannat, teachers, officials, employees and students. It may be mentioned that this educational institution was established as Khulna University Engineering College in 1967 and its academic activities started in 1974. It was established in 1986 as Bangladesh Institute of Technology, BIT. Later, Bangladesh Institute of Technology, Khulna, was established as Khulna University of Engineering and Technology, KUET, KUET, on 1st September in 2003. The 48th founding anniversary of Bangladesh National Party, BNP, a large political party of the country, is being celebrated in Khulna like other places of the country today. Shahid President Zia Rahman founded BNP on 1st September in 1978. BNP Chairperson and Prime Minister Tariq Rahman gave messages on the occasion. Khulna District and City BNP have taken 5-day-long various programs to celebrate the founding anniversary in a befitting manner. The first day's program included hoisting of the national party flag at all party offices in the city with sunrise and lighting all party offices. Besides, a colorful rally and gathering was arranged at the Shibari Jia Hall premises in the afternoon. Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan attended it as chief guest, while Whip of Jatiyo Shangshad Rakibul Islam Bokul, MP, as special guest. Joint Organizing Secretary of Central BNP, Jayant Kumar Kundu, and Convener of Khulna District BNP, Munirizaman Montu, attended it as chief special guest. Presided over by the President of City BNP, Advocate Shofiqul Alam Mona, the function was attended, among others, by a large number of party leaders and workers. Besides Khulna City and

0: শ্রোতা বন্ধুরা, আপনারা অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনলেন। শিল্পী ছিলেন সুফিয়া খাতুন।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ শুনবেন এম এ মোশাররফ হোসেনের কণ্ঠে।

এই ফরিয়াদ দরবারে তোমার মাওলা, এই ফরিয়াদ দরবারে তোমার।

মহান আল্লাপাকের শানে হামদ শুনলেন এম এ মোশাররফ হোসেনের কণ্ঠে। গীতিকার ছিলেন সাহারে বানু মল্লিক। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। বাংলাদেশ বেতার খুলনা, খুলনা ও খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দিবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণ: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে নিচের যে কোনো দুটি লক্ষণ: মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, সাধারণত চিকুনগুনিয়ার ক্ষেত্রে, খাবারে অরুচি, বমি বমি ভাব বা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলায় ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতে কিভাবে চিকিৎসা নেবেন? পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর এক সপ্তাহ। স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খাবেন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ খাবেন না। দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নেবেন।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনায় মোহাম্মদ সিরাজুল ইসলাম।
4: আজ পয়লা সেপ্টেম্বর। বাংলাদেশের ইতিহাসে গণমুক্তির লক্ষ্যে এদিন গঠিত হয়েছিল একটি রাজনৈতিক সংগঠন, একটি রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে এদেশের মানুষ আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে শিখেছিল। সব শ্রেণী পেশার মানুষ দেশ গঠনে উজ্জীবিত হয়েছিল। যে দলের উত্থানে আমরা স্বাধীনতার সাথে সার্বভৌম অস্তিত্ব নিয়ে বাঁচতে শিখেছিলাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনা বেতারের বিশেষ আলোচনার আয়োজনে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের এই আয়োজনে কথা বলবার জন্য খুলনা বেতার স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনা রশিদ খান এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতেই আমি জনাব তরিকুল ইসলামের কাছে জানতে চাইব যে আমরা একটি বিধ্বস্ত অবস্থা থেকে বর্তমান যাত্রা শুরু করেছি, বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে রাজনৈতিক দলের দেশপ্রেমের অভাবে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অবস্থান থেকে বাংলাদেশের মানুষকে একটি নতুন আশার বুনিয়াদ দিয়ে তাদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, কি বলবেন জনাব তরিকুল ইসলাম?
5: আলোচনার শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয় যাকে, জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মূলত আপনি যেটা বললেন যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা বা এটা কিন্তু আসলে বিগত সরকারের যে পুরনো যে ঐতিহ্য, তারা তো একদলীয় বাকশাল কায়েম করেছিল 75 সালের 15 জানুয়ারি, তো সেই বাকশালী ধারাবাহিকতাই তারা হয়তো প্রকাশ করেনি, কিন্তু তারা ওই স্টাইলে এই বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছেন। দলীয়করণ করার এই কারণটা ছিল যে তারা তাদের পুরনো ধ্যান ধারণা রীতিনীতি থেকে, যে তারা ক্ষমতা হারানোর ভয়, তাদের অপশাসন মানুষকে যেভাবে মানুষের মনে দাগ কেটেছে, যেভাবে মানুষকে আঘাত করেছে, বিপদগ্রস্ত করেছে, সেই কারণেই কিন্তু তারা এই পদ্ধতিগুলো শুরু থেকেই তারা বেছে নিয়েছিল। আমি মনে করি যে প্রতিটা প্রতিষ্ঠান, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি নামে যে দল গঠন করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই রমনা বটমূল থেকে 1 সেপ্টেম্বর যে ঘোষণা দিয়েছিলেন, তিনি তার কথা রেখেছিলেন, তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং গণতান্ত্রিক চর্চার কারণে তিনি দলীয়করণটাকে তিনি দূরে ঠেলে রেখেছিলেন। কারণ দলীয়করণটাই হচ্ছে একটা পক্ষকে সুযোগ সুবিধা দেওয়া আর একটা পক্ষকে বঞ্চিত করা, আর এই বঞ্চিত মানুষের সংখ্যা কিন্তু বেশি, বেশি হওয়ার কারণেই কিন্তু মানুষ ফুঁসে উঠেছিল। যেমন 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান আমরা দেখতে পেয়েছি, এই ধরনের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে কিন্তু বিগত সরকারের পতন হয়েছে এবং জনরোষের শিকার হয়েছে, তারা এদেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। তো আমি মনে করি যে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি, তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন তার মৃত্যুর পর, এবং এখন তার সুযোগ্য পুত্র তারেক রহমান সেটি ধারাবাহিকভাবে পরিচালনা করছে, এবং তাদের যে প্রথম থেকেই 19 দফা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি তার দলের যাত্রা শুরু করেছিলেন, মানুষের দ্বারে দ্বারে গণতন্ত্রকে পৌঁছে দিয়া, বহুদলীয় গণতন্ত্র, যেসব রাজনৈতিক দলগুলো কথা বলতে পারত না, যেসব রাজনৈতিক নেতারা কথা বলতে পারত না, তাদের বাগরুদ্ধ করে দেওয়া হয়েছিল, এরপর যাদের পত্রিকাগুলো কয়েকটা পত্রিকা বন্ধ ঘোষণা করা হয়েছিল একটি মাত্র পত্রিকা বাদে, তো সবকিছুই কিন্তু ওপেন হয়ে গিয়েছিল পরবর্তীতে এবং মানুষ কিন্তু স্বাধীনভাবে কথা বলতে শিখেছিল। তারই ধারাবাহিকতায় বিএনপি বেগম খালেদা জিয়া, বিএনপি যে চেয়ারপারসন ছিলেন মরহুম বেগম খালেদা, সাবেক রাষ্ট্রপতি, জনপ্রিয় নেত্রী, সারা বাংলাদেশের একজন জনপ্রিয় নেত্রী, এবং এই বহুদলীয় গণতন্ত্রের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় দলীয়করণের যে ছাপটা আমরা খুবই কম দেখতে পেয়েছি, একই রকম সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তরুণদের এই দেশ গঠনে তরুণদের যে একটা ভূমিকা, এটা নিয়ে তো কিন্তু আসলে কথা চলছে। এই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামীতে নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়েই কিন্তু আগে আগামী রাজনীতি এবং আগামী রাষ্ট্র পরিচালিত হবে এই তরুণদের হাত ধরেই।
4: আমরা আমাদের রাষ্ট্রটাকে স্থিতিশীল একটি পর্যায়ে দেখতে চাই। নানান রকমের অস্থিতিশীলতা প্রায়শই আমাদেরকে চিন্তিত করে তোলে এবং আমাদের সম্পর্কের নতুনমুখী তৎপরতাও আমরা রচনা করতে সচেষ্ট হই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দিকটাকে আপনি কিভাবে দেখছেন?
5: দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে যে তাদের ম্যানিফেস্টো নিয়ে তারা শুরু করেছিল যাত্রা, সেখানে পরাধীনতার শিকল পড়া সেই দল ছিল না তাদের যে নীতি, এবং এখন পর্যন্ত সেটা পরম্পরা রয়ে যাচ্ছে। নত যেন পররাষ্ট্র নীতি বিএনপি কিন্তু করে না, বা নত যেন রাজনীতি বিএনপি করে না, আর যে কারণেই আজকে কম্প্রোমাইজ পলিটিক্স না করার কারণে ইন্টারন্যাশনালি বিএনপি কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে 17টি বছর পার করেছে। যদি বেগম খালেদা জিয়া নত যেন পররাষ্ট্র অবলম্বন করতেন, ভারতের সাথে তার সম্পর্ক তাহলে অনেক ভালো থাকত, প্রতিবেশী রাষ্ট্র মার্কিনদের সাথে তাদের সম্পর্ক ভালো থাকতো। তারা বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় তারেক রহমানও একই নীতি অবলম্বন করে চলেছেন।
4: ধন্যবাদ। এরপরে আমি সম্মানিত উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ খান স্যারের কাছে আসব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের এই দিনে যে দলটি গঠন করেছিলেন, সেই দলের প্রেক্ষাপট ছিল বাংলাদেশে একটিমাত্র রাজনৈতিক দল বিদ্যমান ছিল, সংবাদপত্রের কণ্ঠ রোধ করা হয়েছিল, সেই সময় তিনি রাজনৈতিক দলের কেমন কর্মসূচি নিয়ে আবির্ভূত হয়েছিলেন?
6: ধন্যবাদ আপনাকে। আজ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী, শুভ প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয়তাবাদী দল বিএনপি। এই গৌরবময় দিনে আমি শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা, জেড ফোর্সের অধিনায়ক বীর উত্তম ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। একই সঙ্গে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের আপোষহীন নেত্রী, গণতন্ত্রের বাতিঘর ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার জন্য যারা দীর্ঘ সংগ্রাম করেছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। অভিনন্দন জানাই বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ও বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের সংগ্রামী, ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের। আপনি যথার্থই প্রশ্নটি করেছেন। 1975 পরবর্তী সময়ে দেশে অবরুদ্ধ রাজনীতি ও একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিচারপতি আবু সায়েমের অসুস্থতার কারণে 21 এপ্রিল 1977 তিনি রাষ্ট্র ক্ষমতার প্রধান নিযুক্ত হন এবং খুব অল্প সময়ের মধ্যে এক বছরের মাথায় 1978 সালের 3রা জুন সরাসরি নির্বাচনের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবং আমরা জানি যে 1978 সালের 1লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার আগে 1978 সালের 22শে ফেব্রুয়ারি জাগ দল নামে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় এবং আব্দুস সাত্তারের নেতৃত্বে। এবং এই দলটি 28শে আগস্ট 1978 সালে বিলুপ্ত করে 1লা সেপ্টেম্বর 1978 রমনা বটমূলে খোলা চত্বরে তৎকালীন রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে এই দল গঠন করেন। এবং এই দল গঠনের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদ এর উপর ভিত্তি করে এই দল প্রতিষ্ঠিত হয় যা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে দেশের সকল মানুষকে একসুতায় গেঁথেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা সহ বহুদলীয় গণতন্ত্র পুনরায় ফিরিয়ে দিয়েছেন।
4: সেখানে নির্বাচন হয়েছে, সেখানে গণতান্ত্রিক চর্চা নতুন করে শুরু হয়েছে এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনে মানুষের মধ্যে আমরা স্মরণ করতে পারি গ্রাম সরকার দিয়ে তিনি তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের নতুন সুবাদাস বইয়ে দিয়েছিলেন। আমরা সেই সময়ে তার কর্মকাণ্ডের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে তিনি 19 দফা কর্মসূচি নিয়ে তার রাজনৈতিক তৎপরতাকে জোরালো করেছিলেন। আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাইব।
6: আপনি যথার্থই বলেছেন, 1981 সালে জিয়াউর রহমানের শাহাদত বরণের পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া এবং স্বৈরাচার বিরোধী দীর্ঘ 9 বছরের আপোষহীন সংগ্রাম শেষে 1991 সালে তার নেতৃত্বে বিএনপি জনগণের বিপুল ভোটে জয় হয়ে সরকার গঠন করে। এর আগের যে ইতিহাস যেটা আপনি বললেন যে জিয়াউর রহমানের জীবদ্দশায় যতগুলো কর্মসূচি ছিল ওনার 19 দফার মধ্যে, তার মধ্যে আপনি গ্রাম সরকারের কথা বললেন, খাল খনন কর্মসূচির কথা বললেন, সবুজ বিপ্লব ছিল,
4: গণশিক্ষা ছিল,
6: গণশিক্ষা ছিল, এগুলি সবই তৎকালীন সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার জন্য। এবং এখন দেখবেন আপনি যে বর্তমান প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার যে দফা সেই দফার মধ্যেও কিন্তু এই 19 দফাগুলো আছে, এগুলো কিন্তু প্রতিফলিত হয়, কোনোটা সরাসরি কোনোটা ইনডাইরেক্টলি। তো বিএনপি আসলে এই প্রতিষ্ঠা লাভের পর থেকে এর ইতিহাস এরকম, এটা মানুষের দল এবং মানুষের যখনই মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে তখনই এই দল জয়লাভ করেছে। সেটা আপনি একেবারে ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন বলেন কি সংসদ নির্বাচন বলেন,
4: গণমানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই দলটি তাদেরকে যেভাবে উজ্জীবিত করে সেই উজ্জীবিত করার ধারাবাহিকতায় তারা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একটি নির্বাচনী আবহাওয়া তারা তৈরি করার ইতিহাস সৃষ্টি করেছিলেন। আমরা খেয়াল করব যে 1990 সালে স্বৈরাচারের পতন ঘটাবার আগ পর্যন্ত আমাদের গণতন্ত্রের আপোষহীন নেত্রী কখনোই স্বৈরাচারী শক্তির সাথে আপাত করেননি। জনগণের মুক্তির জন্যে, সত্যিকার গণতান্ত্রিক ভিত্তি তৈরি করার জন্যে তিনি তার ভূমিকা রেখেছিলেন, এটা আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করতে পারি। আবার 2024 সালে যে পট পরিবর্তনটা হয়েছে সেখানেও তিনি অবরুদ্ধ অবস্থাতেও দেশ ছেড়ে কখনো দেশান্তরী হননি, তিনি এদেশের মাটিতেই প্রাণ দিয়েছেন, এদেশের মানুষকেই ভালোবেসেছেন এবং এদেশের মানুষের সাথে একাত্মতা নিয়েই তার রাজনীতি এবং এদেশের মানুষের ভাবনা নিয়েই তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কাটিয়ে গেছেন। ২০২৪ গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন নতুন স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আরো কিছু বলেন।
6: আপনার হয়তো মনে আছে যে ২০০৭ সালের 1/11 এর পরবর্তী সময় থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর ধরে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী নির্যাতন, মিথ্যা মামলা, গুম ও খুনের শিকার হয়েছেন। এত কিছুর পরেও বিএনপি নামের যে জনসম্পৃক্ত যে দলটি, সেটি কিন্তু কোনোভাবেই তাদের কার্যক্রম অথবা তাদের যে কর্মসূচি সেখান থেকে পিছিয়ে আসেনি। এবং তার ফলশ্রুতিতে ২০২৪ যে গণ অভ্যুত্থানের কথা আপনি বললেন, বিগত ১৭ বছর এক কথায় বলতে গেলে একটি ফ্যাসিস্ট সরকারের রাজত্ব ছিল এবং ফ্যাসিজম এটা কিন্তু একদিনে আসে না, ধীরে ধীরে দানা বাঁধে। তো তাদের এমন ধারণা ছিল যে তারা আগামী ৪১ সাল পর্যন্ত, হয়তো আগামী আরো বা ১০০ বছর এরকম ক্ষমতায় থাকবে। এবং যে কারণে তারা কিন্তু দেখেন ২৪ যে আন্দোলনটা হলো এটা কোটা আন্দোলন ছিল। তো কোটা আন্দোলনটা কেন হলো? কোটা আন্দোলনটা তো এটা সরকার মেনে নিতে পারত, কিন্তু সেটা তারা মেনে নেয়নি। এবং আসলে এই যে কোটা আন্দোলন তো একটা সরকারের পতন হওয়ার কথা না। কেন পতন হলো? পতন হলো এই যে ১৬ বছরের যে তাদের অন্যায় অবিচার এবং তাদের উপরে যে মানুষের ক্ষোভ, সেটার বিস্ফোরণ ঘটেছে ২৪ এই আন্দোলনের মাধ্যমে।
4: এবং সেখানে কোটা আন্দোলন থেকে, ছাত্রদের আন্দোলন থেকে
6: জনমানুষের
4: অংশগ্রহণে জনতার আন্দোলনে
6: এই আন্দোলন হয়। এবং পরবর্তীতে আপনি যেটা বললেন যে এরপরে ২৪ পরে আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্ট যে ছিল তারা কিছুদিন চালালো, এরপরে যে ইলেকশন হলো এই বছরের ফেব্রুয়ারি মাসে, এবং এই ইলেকশনে আমরা দেখলাম যে বিএনপির সেই যে বিজয় লাভের যে ধারাবাহিকতা, এটা যে গণমানুষের দল, যখনই সুষ্ঠু নির্বাচন হয় তখন এই দল জয়লাভ করে। এবং আমরা দেখলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলি এটাকে আমরা, দুই তৃতীয়াংশের অধিক সংখ্যক আসনে তারা নিয়ে আবার সরকার গঠন করলো
4: এবং সেবার দায়িত্ব পেয়েছে।
6: হ্যাঁ, এবং এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা যেমন অনেক, তেমনি এই সরকারও মাঠে নেমেছে। আমরা দেখেছি তাদের ১৮০ দিন কিভাবে কেটেছে, অনেকগুলো সফল এবং সার্থক কর্মসূচি তারা ইতিমধ্যে প্রণয়ন করেছে। তবে আমরা আশা করি যে এই দলের যে স্লোগান, ব্যক্তির চেয়ে দেশ বড়, দলের চেয়ে মানুষের কল্যাণ বড়, সেটা বাস্তবায়ন হবে এবং আগামী দিনে এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার প্রতিফলন আমরা দেখতে পাব।
4: ধন্যবাদ স্যার আপনাকে।
6: আপনাকেও ধন্যবাদ।
4: এরপর আমরা খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম স্যারের কাছে জানতে চাইব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নেতৃত্বের প্রকৃতি নিয়ে আবার রাষ্ট্রের সেবার দায়িত্ব পেয়েছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জনাব নজরুল ইসলাম মঞ্জু।
7: আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশের মানুষের প্রাণের দল বিএনপি এই দিনে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে সামনে রেখে। বাংলাদেশের দুঃসময়ে নেতৃত্বহীন বাংলাদেশের হাত ধরেছিলেন শহীদ জিয়া। তারপরেই তিনি অনুভব করেছিলেন যে একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির উন্মেষ ঘটানো দরকার। সেই লক্ষ্যকে সামনে নিয়েই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাদেশের একমাত্র সংগঠন এটি জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সুরক্ষা এবং একটি জাতিকে অর্থনীতির ভিত্তির পর দাঁড় করাতেই এই দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বনির্ভর অর্থনীতির বাংলাদেশে গড়ার স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতেই একটু সাম্য, ন্যায় বিচার, এটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তার সেই প্রচেষ্টা ছিল। এবং বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি শহীদ জিয়া, যিনি বাংলাদেশের অভ্যুদয়ের সূচনা লগ্নে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, একজন সেক্টর কমান্ডার, মহান স্বাধীনতার ঘোষক। এবং তিনি যেটি চেয়েছিলেন সেটি হচ্ছে যে একটি দেশটিকে একটি স্বনির্ভর অর্থনীতির উপর দাঁড় করা এবং প্রথমেই যে স্লোগানটি দিয়েছিলেন কর কাজ গড় দেশ, এবং সেই লক্ষ্যের সামনে নিয়েই তার পত্নী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবর্তমানে দলটিকে এগিয়ে নিয়ে গেছে তিনটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে। এবং আজকের যে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্ট নিয়ে তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমাদের দেশের মানুষের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে এটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির উন্মেষ ঘটানো, এবং সেটি সফল হয়েছে গত ৪৮ বছরে নানান চড়াই উৎরাই পেরিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে সূচনা জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে যাত্রা শুরু হয়েছে তার নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের এখন যে কাজ সেটি হচ্ছে যে বিএনপির উপরে মানুষের আস্থা বিশ্বাস এবং একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির প্ল্যাটফর্ম বিএনপিকে সামনে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন, একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ এবং আজকের প্রেক্ষাপট হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের নতুন যাত্রা। এই যাত্রা বিএনপিকে সামনে, জাতিকে ঐক্যবদ্ধ করেই বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার মধ্যে দিয়ে জনগণের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। এবং বাংলাদেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দল ৪৮ বছরে মানুষের কাছে আস্থা এবং বিশ্বাসের দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। গণতান্ত্রিক আন্দোলনের সমাধা এবং একটি উন্নয়ন কর্মসূচির মধ্যে দিয়েই যে দলের যাত্রা সেটি হচ্ছে যে খাল কাটা বিপ্লব, স্বনির্ভর অর্থনীতি এবং আজকের নতুন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, এবং সেই কনসেপ্টের সামনে নিয়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। যুবকদের কর্মসংস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বেকারত্ব দূরকরণ এবং সর্বক্ষেত্রে অর্থনীতির মন্দাত্ব দূর করে একটি শক্ত সুদৃঢ় অর্থনীতির ভিত রচনাই হবে বিএনপির মূল লক্ষ্য। বিএনপি সেই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করছে। ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে আরো ভালো করবে এবং মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতিকে সামনে নিয়ে শহীদ জিয়া রেখে যাওয়া এই দলটি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের দল, স্বপ্নের দেশ গঠনে এই দলটি সঠিকভাবে তা সকল কাজকে সমাধা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে জাতির সামনে, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি। আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বেই একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি মানবিক বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা কামিয়াব।
4: ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দৃঢ় ঐক্যবদ্ধ চেতনায় নতুন বাংলাদেশ এই দলের নেতৃত্বে গড়ে উঠবে, এই আশাবাদে শেষ করছি।

0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনায় মোহাম্মদ সিরাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছার। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা পরীক্ষা করি। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখি। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে না যায়। জরুরি অগ্নি নির্বাপনে হাতের কাছে এক বালতি পানি ও বালি রাখি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধী উত্তম। আগুনের সূচনাতে হাতের কাছে রক্ষিত পানি আগুনে নিক্ষেপ করি। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিই। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণ মধ্যে আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা হচ্ছে।
1: টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়াতে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৮১ শতাংশ, সন্ধে ৬টায় ৯৫ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৪৪, সূর্য অস্ত যাবে ৬:১৯। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শেহনাজ পারভীন। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর ইনল্যান্ড রিভার্স ওয়ার্নিং ভ্যালি টিল ১ AM। দেয়ার আর চান্সেস অফ টেম্পোরারি গাস্টি অর স্কোলি উইন্ড উইথ রেইন অর থান্ডার শাওয়ার at a velocity per hour 45-60 km in south or southeast direction over the regions of Tangail, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River pools in these areas have been west local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 p.m. There are chances of temporary gusty or squally wind with rain or thunder shower in many places of Rongpur, Rajshahi, Moymonsingh, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions, and medium to heavy rainfall may expected as elsewhere over the country. Day temperature may nearly unchanged and night temperature may slightly decreased all over the country. Today, the maximum temperature was recorded in Kutubdia 33.9 degrees Celsius and minimum was in Sylhet 23.5 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 32 degrees Celsius, minimum was 27.8 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 81%, at 6 p.m. 95%. Tomorrow the sun rises over Dhaka at 5:44 a.m. and sets at 6:19 p.m. That's all for weather in time.
1: Bangladesh Weather, Abhor Shotorko Barta.
3: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া সতর্কবার্তা শুনলেন।
2: ওয়ার্নিং মেসেজ: দ্য ওয়েল মার্কড ল ওভার গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওড়িশা অ্যান্ড নর্থ ওয়েস্ট বে পারসিস্ট ওভার সেম এরিয়া। ইট ইজ লাইকলি টু মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস। It influences cooler weather may affect the maritime ports. North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Payra have been advised to vest local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the crest and proceed with caution till further notice.
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনা হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, নিয়মিত সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা সমাজে সুস্থ ও সচেতন জীবনযাত্রার মান নিশ্চিত করে। তাই সুস্থ রোগমুক্ত থাকতে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার বিধি মেনে চলুন। টয়লেটে সবসময় নির্দিষ্ট স্যান্ডেল ব্যবহার করুন। ব্যবহারের পর পর্যাপ্ত পানি দিয়ে কমোড বা প্যান পরিষ্কার রাখুন। কমোডে কোনো প্রকার ময়লা, কাগজ বা টিস্যু ফেলবেন না। ফ্লাশ করার আগে কমোডের ঢাকনা বন্ধ করতে ভুলবেন না। টিস্যু পেপার বা যে কোনো আবর্জনা এদিক সেদিক না ফেলে অবশ্যই নির্দিষ্ট বালতি বা ঝুড়িতে ফেলুন। আর টয়লেট ব্যবহারের শেষে সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নিন। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করুন, সুস্থ থাকুন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এবারে অচিন্ত কুমার ভৌমিকের কথায় সমবেত কণ্ঠে একটি দেশাত্মবোধক গান শুনবেন।

0: শ্রোতা বন্ধুরা, অচিন্ত্য কুমার ভৌমিকের কথায় সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: বিশ্ববিদ্যালয়গুলোর কলেবেরও বৃদ্ধি করা হবে। বিএনপি সরকার থাকাকালে 2003 সালে দেশের চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঐতিহাসিক ঘোষণা দেয়া হয়। সে বলেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে ভালো স্থান অর্জন করতে হলে বিশ্ববিদ্যালয় গবেষণা ও অ্যালমোনাই কার্যক্রম আরও উন্নত করতে হবে। বিশ্ব প্রতিযোগিতায় আমরা মেধার কারণে নয়, বরং যথাযথ প্রচেষ্টা ও সিস্টেমের সঠিক প্রয়োগের অভাবে পিছিয়ে পড়ছি। ইউরোপ আমেরিকার মানুষের মতো একই উপাদান দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরও সৃষ্টি করেছেন, তাই নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে আরও বেশি লেখাপড়া ও গবেষণালব্ধ জ্ঞান অর্জন করতে হবে। জাতীয় সংসদের হুইপ রাকিবুল ইসলাম বকুল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, সরকার সময়োপযোগী আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। শিক্ষার্থীরা লেখাপড়া ও গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে, এটাই সরকারের প্রত্যাশা। তিনি বলেন, এআই এর যুগে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। যুগের পরিবর্তনকে মেনে নিয়ে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে এগিয়ে যেতে হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী ও ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ক্যাম্পাসে অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ র্যালি, স্টল পরিদর্শন, কুয়েটের অর্জন, ঐতিহ্য ও ভবিষ্যৎ বিষয়ক উপস্থাপনা, আলোচনা সভা, প্রজেক্ট ও প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপির 5 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে মহানগরীর বিএনপির প্রধান কার্যালয় সহ সকল থানা, ওয়ার্ড, বিএনপি কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয়সমূহে আকর্ষণীয় আলোকসজ্জায় সজ্জিতকরণ। পরে শিববাড়ি মোড়ে জিয়া আহল চত্বরে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন সমাবেশে প্রধান অতিথি এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি বিশেষ অতিথি ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বিশেষ বক্তা ছিলেন। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে দলীয় নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে এক আলোচনা সভা আজ বাগেরহাটের মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও পুকুর পাড়ে গাছের চারা রোপণ করেন। এছাড়া বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আজ এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশিদ খান এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

0: প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, বিশেষ করে ফোন ইন অনুষ্ঠানে। আজকের বিষয়, ভাদ্র মাসে মাঠ ফসলের যত্নে করণীয়। এই যে এই সময়টায় যে যে প্রচন্ড গরম, আবার কিছু কিছু সময় বৃষ্টি, এই সময়টায় কিরকম ভাবে যত্ন করা উচিত এই বিষয় নিয়ে কথা বলবেন জনাব মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। তো আমরা এই বিষয় নিয়ে আমাদের সকল আমাদের যত বিশেষ করে আমাদের শ্রোতা বন্ধুরা,
2: হ্যাঁ,
3: সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে বলছি যে আসুন আমাদের সাথে টেলিফোন করুন। আর আমি বলছি আমাদের টেলিফোন নাম্বারটা হচ্ছে 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর অনুষ্ঠানটি তো শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে, এছাড়াও বাংলাদেশ বেতারের ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetarও সরাসরি এটি উপভোগ করতে পারেন। তো শুরু হোক ভাই, আমাদের আজকের তো মেহমান এসেই গেছেন অনেকক্ষণ আগে, মোহাম্মদ শফিউজ্জামান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
4: শুভ সন্ধ্যা।
3: শুভ সন্ধ্যা।
4: সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ভাদ্র মাসটা আমাদের কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। আপনারা জেনে থাকবেন যে আষাঢ় শ্রাবণ এই দুই মাস আমাদের একটা মধু মাস গিয়েছে, বিভিন্ন ফল আমরা মাত্রই শেষ করলাম। এই মুহূর্তে ফলের একটা পরিচর্যা খুবই জরুরি আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়া। আবার একই সাথে এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ফসল মাঠে আমন ধান। আপনারা জানবেন যে বড় ধানটা আমরা সাধারণত সেচ নির্ভর আবাদ করি, মানে সেচ দিয়ে করতে হয়, যার ফলে প্রচুর সেচ লাগে, বিদ্যুৎ লাগে, তেল লাগে, ডিজেল লাগে। আমরা যদি বেশি করে আমনের আবাদটা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের ওই সেচ নির্ভর যে বোরো আবারটা, সেই আবারটা থেকে কিছুটাও আমরা সাশ্রয় করলেও করতে পারি। এই জন্য আমন ধানটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রহমতে এইবার আমাদের তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় বন্যাও হয়নি যে আমনের কোনো ক্ষতি হবে। তারপরেও এই সময় এসে আমনের আসলে কিছু পরিচর্যার দরকার, যেটা কারণ এখন আমন লাগানোর পরে প্রায় 20-25 দিন, কোনো কোনো ক্ষেত্রে 1 মাসও পার হয়েছে। এই আমন ধানটা যদি আমরা ঘরে তুলতে পারি, বাংলাদেশের যে নবান্নের উৎসব বলি আমরা অগ্রহায়ণ মাসে, এটা কিন্তু একেবারে চিরায়ত বাংলার একটা মৌসুম থাকে। আশা করি যে এই ভাদ্র মাসটা শেষ হলেই আমরা একটু কার্তিক যখন শুরুতেই একটু শীতের আভা আসবে এবং ফসলটা আর যে কোনো সংকট থেকে সংকট আর আমরা পড়ব না। এই পর্যায়ে আসলে আমনে আমাদের সার দেওয়ার সময় যাচ্ছে, বিশেষ করে কোনো কোনো জমিতে দ্বিতীয় কিস্তি এবং কোনো কোনো জমিতে তৃতীয় কিস্তি সার মাঠে যাচ্ছে। বিশেষ করে আপনার পটাশ এবং টিএসপি সার, এগুলো তো জমি তৈরির সময় দেওয়া হয়েছে। এখন আসলে চলতেছে ইউরিয়া সারের উপরি প্রয়োগের একটা বিষয়
2: ধাপে ধাপে।
4: এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদেরকে আশ্বস্ত করতে চাই যে আসলে বাংলাদেশে বর্তমান যে সারের স্ট্যাটাস বা সার যে সংরক্ষণ, এটা অনেক ভালো আছে, সারের কোনো সমস্যাও নাই। সরকারি তরফ থেকে সার যথাযথভাবে যাতে কৃষক পায় তারা ব্যবস্থা করা আছে। মূলত 1 হেক্টর জমি মানে 7.5 বিঘা জমিতে 200-250 কেজি ইউরিয়া সার দিতে হয় 3 কিস্তিতে, পরিমাপ অনুসারে 3 কিস্তিতে। এখন যদি আমি বিঘাতে হিসাব করি তাহলে প্রায় 30-35 কেজি সার লাগে 1 বিঘা জমির জন্য। তার মধ্যে 1 কিস্তি বেশিরভাগ কৃষক দিয়ে ফেলছেন,

0: হাতে আর 20 কেজির মতো 25 কেজি সার আছে, সেটা এখন একবার দিব, আবার 15 দিন পরে আরেকবার দিব, দুই ভাগে দিতে হবে। কারণ ইউরিয়া সারটা আসলে খুব বেশি দিন থাকে না, দিলেও সেটা মাটি রাখতে
1: পারবে না,
0: উড়ে যাবে। এই বিষয়টা যাতে আমরা সচেতন হই। আর জমি যদি ভালো সবুজ থাকে, বৃদ্ধি ভালো থাকে, বর্ষা হচ্ছে, বৃষ্টির পানি তো আল্লাহর একটা নিয়ামত, এর মাধ্যমে এমনি জমিতে উর্বরতাও বাড়ে, বন্যার পানিও কিছু পলি দিয়ে গেছে, যদি প্রয়োজন না হয় অদরকারে আমরা ইউরিয়া সার ব্যবহারও করবো না, কারণ ইউরিয়া সার ব্যবহার করলে আবার ফলন কমও হইতে পারে, কারণ শুধু গাছের বারবারন তো হবে কিন্তু শীষ বাইর হবে না, ফলন আসবে না, সেটা আমরা সচেতন হব। আর যাদের জমিতে আগাছা হবে, এটা আগাছা দমন করার শেষ সময়, কারণ কিছুদিন পরে থোর আসবে, কাস্তোর আসবে, আসলে যখন থোর কাস্তোর অবস্থায় আসে তখন আর জমিতে আপনার ই করার সুযোগ নাই, আগাছা
2: নিরানি
0: দেওয়া যাবে না, কারণ তখন গাছ ডিস্টার্ব হবে, ওই গাছ আর ভালো হবে না। তো আগাছা যদি পরিষ্কার করতে পারি তাহলে আগাছা জমির মাঠে যে খাবারের ক্রাইসিস, মানে খাবার নিয়ে কম্পিটিশন করা ফসলের, সেই প্রতিযোগিতাটা হবে না, তখন ফসল যাই জমিতে খাবার আছে এটা শুধু ফসল নিতে পারবে, তখন ফসলের ফলনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসবে। তবে এই মুহূর্তে আমাদের নজরদারি রাখতে হবে যে মাঠে কোনো পোকা এবং রোগের প্রাদুর্ভাব হয়
2: কিনা,
0: পরিচর্যা এবং মাঠে জরি মাঠে যাইতে হবে, মাঠকে দেখতে হবে, কারণ এখন মাজরা পোকার প্রাদুর্ভাব হবে।
3: আচ্ছা, আমাদের টেলিফোন আসছে, একটু টেলিফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
4: কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলের, রানাগ্রাম ছোট পিঙ্গুইন থানা বড়াইগ্রাম জেলা নাটোর থেকে।
3: আচ্ছা বলেন, বলেন।
4: আমার আমন ধানের স্বাদ তো আমাদের ওইদিকে দেয়া লাগে না, তবু দিলে মানে গোয়ারি হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, এখন কি কোন স্বাদ দিলে ভালো হবে?
3: আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের জবাবটা শোনার জন্য রেডি থাকুন।
4: ওয়ালাইকুম
3: আসসালাম, বলেন।
5: হারুন ভাই, আপনারা সবাই ভালো আছেন?
3: জি জি জি, ভালো আছি
5: ভাই। আরে ভালো আছেন?
2: আছি, আমরা ভালো আছি।
5: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা সর্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
2: জি ভাই, বলেন।
5: আমার শুভেচ্ছা এবং খোকন সরকার, মিন্টু সাগর, আমরা সবাই মিলে শুনতেছি। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে এখন তো আমরা আমন মানে ধান লাগাইছি, বুঝছেন?
1: ধানটা
5: হইল গে আপনার, এই ধানটা হইল গে সার দিয়ে তলে সার দিয়ে লাগাইছি, বুঝছেন? এখন পটাশ ফসফেট দিয়ে লাগাইছি, এখন হইল গে আজ 15-16 দিন হচ্ছে, এখন ইউরিয়া, বুঝছেন? ধানি গোল ধানটা লাগাইছি, ধানি গোল। এখন আজকে কি দিলি ভালো হয়, আর হলে পোক লাগাতে মাত্রা, কি করলি ফলন হয়, এটাই একটু নাম ধরে দিন।
3: আচ্ছা, আপনি থাকেন আমাদের সাথে, বলবেন, আমাদের স্যার আছেন, উনি বলবেন। আর হ্যালো, আর কে আছেন আমাদের সাথে?
6: আসসালামু আলাইকুম, কথা বলছিলাম নাকি দিন হচ্ছে মামুন সভাপতি আপন দেতা শ্রেতা সংগঠনপুর দলিত মানিকগঞ্জ থেকে। ভালো আছেন?
3: জি
6: জি। আমার প্রশ্ন হচ্ছে যে কার্তিক অগ্রহায়ণ মাস এই সময়টাতে আমন ধানের মূলত যে ঘরে তোলার ব্যাপারটি থাকে, এই সময়ে আবার কিছুটা বৃষ্টির ধাবও থাকে গ্রামে, তো আসলে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে ব্যাপারে জানতে?
3: কিভাবে সংরক্ষণ করা যেতে পারে? আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো,
7: আসসালামু
3: আলাইকুম,
7: সভাপতি খোকন চন্দ্র দিগলাক সংসার আদভাইকে বলছি।
3: জি বলেন।
2: জি বলেন।
7: আমি জানতে চাই আমাদের এখানে তো ধরেন এখন আছে কাজের খুব পিস ছিল, পাঁচ দোয়া কাঁচা মাথা দিয়ে কিন্তু ধান লাগানো পড়েছে, কিন্তু আমরা অনেক সাপ দেই নাই, এখন ধান তো ধরেন লাগিয়ে গেছে, এখন কি আর কয়েকদিন পরে মানে তাও লাগানো আগে সপ্তাহ খানিক আগে, তা এখন আছে সাপ দিলি পারে, কিভাবে সারটা দিলি পারে ভালো হবে এটা আমি একটু বললি পারে খুশি হবে।
3: আচ্ছা, আমাদের সঙ্গে থাকুন, এটা নিয়ে বলবেন, স্যার আজকে আছেন, তিনি এটা নিয়েই বলবেন। আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে? হ্যালো,
7: আমি আমার একটা বিষয় জানার ছিল, আমি কিছু পুঁই শাক রোপণ করছি, পুঁই শাকের পাতার মধ্যে সাদা সাদা দাগ পড়ছে, আমি এই জন্য কি চিকিৎসা নেওয়া যায়?
3: আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর

0: আছেন আমাদের সাথে। হ্যালো,
1: ওয়ালাইকুম
0: সালাম।
1: ঢাকা থেকে ইমেল।
0: আচ্ছা, ইমেল বলেন।
1: আমার প্রশ্ন হলো যে এই সময় জমি পরিদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ?
0: জমি পরিদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তো এখন আমরা তো যেতে পারি।
2: আমার প্রশ্ন হচ্ছে, বিআরআরআই নির্ধারিত বিভিন্ন জাত তৈরি হয়েছে আমন ধানের, আসলে সবচেয়ে উত্তম জাত কোনটি, গ্রামের কৃষকরা কোনটি চাষ করলে বেশি ফলন হবে, সে ব্যাপারে জানতে চাই।
3: আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই আমন ধানের যখন 50 থেকে 55 বর্ষ সময় হয়, 55 দিন, তখন আমি বিঘা প্রতি 5 কেজি থেকে 8 কেজি পর্যন্ত পটাশ সার দিয়ে থাকি, কিন্তু এখানে একটা সমস্যা হয় যে অনেক কৃষকেরা আমাকে বলে যে এই সময়টা সার দিবে না, সারে ধানের ক্ষতি করতে পারে, কিন্তু আমার কিন্তু ক্ষতি হয় না, আমার লাভই হয়, ধান আকুষ্ট হয়, ধান সুস্থ সবল হয়। আসলে কি আমি এটা অব্যাহত রাখবো কি?
0: আচ্ছা আচ্ছা, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। এখন তাহলে এই পর্যন্তই থাক, আমাদের যে সমস্ত স্যারের কাছে আমরা যাই, যে সমস্ত কোশ্চেনের।
4: ধন্যবাদ সকলকে, খুব সুন্দর সুন্দর কিছু জানার আসছে, বিশেষ করে একেবারে সময় নির্ধারিত যে এই মুহূর্তে সার দিতে হবে। প্রথম আমি সোহেল রানা টাঙ্গাইল আপনার প্রশ্ন দিয়েই শুরু করি, যে 50 থেকে 55 দিন পরে আপনি পটাশ সার দেন 5 থেকে 8 কেজি MOP মিউরেট অফ পটাশ, এটা আপনি ঠিকই করেন, এটাই করবেন, এটাতে ফলন কোনো কমবে না, বরঞ্চ এই সময় বর্ষাকালের পরবর্তী সময়, মানে বর্ষার পরে যে গাছগুলা বেশি লকলকে হয়, এই সময় যদি আপনি 5 থেকে 7 কেজি বিঘাপতি পটাশ সার ব্যবহার করেন, তাহলে গাছগুলো শক্ত হবে এবং সবল হবে, তখন রোগ এবং পোকামাকড়ের আক্রমণ বেশি কমবে আর কি, বেশি হবে না, হইতে দিবে না, এবং ফলন বাড়বে, দানা পুষ্ট হবে, কারণ এরপরেই ধানে থোর এবং ফুল আসবে, এটা সঠিক টাইম, কারণ বর্ষাকালে অনেক সময় আমরা যে আগে সার দেই এটা বৃষ্টির পানিতে ধুয়ে জায়গা, যখন মাঠে জমিতে একটু সংকট হইতে পারে, এর জন্যই বর্ষার শেষে বিশেষ করে আমন ধান লাগানোর 50 দিন পরে আপনি যদি 5 থেকে 7 কেজি পটাশ সার দেন, এটা উত্তম। তবে যার আবার জমিতে এমন অবস্থায় ছিল যে বর্ষায় পানি ডুবে নাই, আইল ভালো, তার ক্ষেত্রে এটা নাও লাগতে পারে, তবে কোনো ক্ষতির সম্ভাবনা নাই। তবে এই সময় ইউরিয়া দিলে ক্ষতি হইতে পারে, ইউরিয়া দিলে থোর ঠিক মতো নাও বাইর হইতে পারে, আবার নতুন করে কষি দিতে পারে। ধন্যবাদ। আরো দুই একজন, বিশেষ করে জুয়েল সাহেব বরাইগ্রাম নাটোর থেকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, যে আমরা তো সার দেই না, আপনি সার দিবেনই বা কেন? কারণ আপনার চলনবিল এলাকা সারা বছর পানির নিচেই থাকে, অনেক পলি জমছে, সার আসলে ওই জায়গায় খুব একটা দরকার নাই, তারপরেও যদি কোনো সার লাগে, এইভাবে অনুমান নির্ভর সার দেওয়া যাবে না, বছরে বা 3 বছর 2 বছর পর আপনারা যদি একবার মাটি পরীক্ষা করে নেন, যে আসলে আপনার মাটিতে কি TSP-র ঘাটতি, নাকি পটাশ সারের ঘাটতি, না বোরনের ঘাটতি, ইউরিয়ার ঘাটতি হওয়ার কথা না, কারণ মাটিতে যখন বন্যার পানি আসে ইউরিয়া সার এমনিতেই অনেক থাকে, তাই যদি প্রয়োজন না হয়, গাছে যদি সারের কোনো অভাবজনিত লক্ষণ দেখা না যায়, গাছ যদি হলুদ না হয়, তাহলে আপনি সারের না দিবেন, এটাই ঠিক আছে, কারণ সার তো দেওয়া হয় গাছের খাবার, খাবারে যদি না লাগে আমি জোর করে খাওয়াবো কেন, অতিরিক্ত খাইলেও আবার ক্ষতি আছে। লোৎকর জোয়ারদার সাহেব, তারপরে খোকন সাহেব পাংশা রাজবাড়ি থেকে বলেছেন, আপনারা তো খুবই ব্যস্ত এলাকা, কারণ পাট ধোয়া করলেন, এরপরে আবার আমন লাগাইছেন, আমন লাগানোর 10 থেকে 12 দিন বা 15 দিন যাদের হয়েছে, তারা 30 কেজি ইউরিয়া সারকে 3 ভাগে জমিতে দিবেন, 10 দিন পরে 1 ভাগ, 20 দিন পরে আরেক ভাগ, আর একটা 30 দিন পরে ভাগ, এরকম করে আপনারা 3 ধাপে এই 3টা সার দিলেই আশা করি আপনাদের জমিতে এই আমনের সার সংক্রান্ত বিষয় দূর হয়ে যাবে। তারপরেও যদি আপনি মনে করেন যে আমার জমিতে যাতে রোগবালাই একটু কম হয়, রোগ প্রতিরোধী বিষয়টাকে শক্তিশালী করার জন্য পটাশ সারের একটা ক্ষমতা হচ্ছে গাছকে, কাণ্ডকে শক্ত করে, দৃঢ় করে, তখন পোকামাকড় আক্রমণ করতে পারে না, বা রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে, তখন আপনি 4-5 কেজি পটাশ সার উপরি প্রয়োগ হিসাবে শেষবার যখন ইউরিয়া দিবেন তখন দিতে পারেন, একটু ভালো ফলাফল পাবেন, না দিলেও জমির উর্বরতা অনুসারে না দিলেও সমস্যা নাই, বিশেষ করে যাদের জমি বেলে দোয়াশ, মানে যে জমি পানি ধরে রাখতে পারে না, পানি নিচের দিকে চুয়ে যায়, সে আসলে খাবার টাবার নিয়েই নিচের দিকে নামে, যার ফলে তখন তার একটু সহযোগী ইয়া লাগে। আরেকজন বলেছেন যে এখন মাজরা পোকা আসবে জমিতে, মাজরা পোকা আসার টাইমই মাজরা কেটে দিবে, মাছ কেটে দিবে, গাছ মনে হবে যে গাছটা মরে যাচ্ছে, একটা কুশি মারা যাচ্ছে। মাজরা পোকা দমন করার জন্য এই মুহূর্তে আপনাকে গাছে কিছু জমিতে কিছু ডাল কঞ্চি পুঁতে দিতে হবে। ডাল কঞ্চি পুঁতে দিলে পাখি এসে বসবে এইসব কঞ্চির উপরে এবং পাখি এই পোকাগুলাকে খাবে, পোকাগুলাকে খেয়ে গেলে এটা আশা করি সমস্যা মিটবে। তারপরে যদি খুব বেশি মাত্রায় হয়, আপনার নিকটস্থ কৃষি অফিস বা উপসহকারী, আপনার ইউনিয়নে ব্লকে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, সে জমির কতগুলা মাজরা পোকার আক্রমণ হয়েছে বা কয়টা মরা শীষ দেখা যাচ্ছে বা ডগা দেখা যাচ্ছে, তাহলে সে সিদ্ধান্ত দিতে পারবে যে এই জমিতে আসলে কি কোনো ব্যবস্থাপনা নেওয়ার দরকার আছে কিনা। সেক্ষেত্রে ফুরাডন, বিভিন্ন রকম দানাদার কীটনাশক আছে, তারা একটা পরামর্শ দিবে, তবে সেটা হিসাব করে দিতে হবে। কারণ কোনো একটা কীটনাশক দেওয়ার সময় আমাদেরকে হিসাব রাখতে হবে, কীটনাশক দিলে যে ক্ষতি হবে, যে খরচ হবে, এর চাইতে বেশি যদি ক্ষতি না হয় তাহলে এই কীটনাশক দেওয়া যাবে না, তাহলে তো লস। যদি আমার পোকার ক্ষতি হয় 90 টাকা, কীটনাশক দিতে ক্ষতি হয় 120 টাকা, তাহলে তো এটা করা যাবে না। তাহলে এই হিসাবটাই উপসহকারী কৃষি অফিসার করে দিতে পারবে, অযথা করা লাগবে না।
5: আর মামন ভাই, এই যে মাজরা পোকার কথা কয়, দিনে লাঠি রাতে বাতি,
4: হারিকেন লাগাইতে হবে, হেজাক লাগাইতে হবে, একটা বাল্ব যদি জমির এক কোনায় লাগাই দেন, মাঠের এক কোনায়, তাহলে পোকাগুলো আকৃষ্ট হয়ে আসবে। তাহলে আপনারা এখান থেকে অনেক উপকার পাবেন।
0: আচ্ছা, আর কি কেউ আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন?
6: জি, আমি সোহাগ বলছি, দাদিরাটা হেমনগর গোপালপুর টাঙ্গাইল থেকে।
0: আচ্ছা, বেশ বেশ, বলেন।
6: জি, আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন বলতে আমাকে জানতে চাওয়া, সেটা হচ্ছে বিশ্বের মোট কতটি প্রজাতির ধান আবাদ করা হয় এবং তার মধ্যে আমাদের বাংলাদেশের এই মাটি আবহাওয়ায় মোট কত প্রজাতির ধান আবাদ করা সম্ভব, এটি স্যার জানাবেন দয়া করে।
0: আচ্ছা, আমাদের সঙ্গে থাকুন। হ্যালো, আর কে আছেন আমাদের সাথে? হ্যালো
6: হ্যালো,
0: হ্যাঁ, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
7: আমি শেরপুর থেকে ফাইম বলছি।
0: আচ্ছা, শেরপুর থেকে ফাইম, স্বাগত জানাচ্ছি, বলেন।
7: আমার প্রশ্নটা হলো, আমি একটা ক্ষেত লাগাইছি, সেই ক্ষেত্রে পাতাগুলোতে কিছু বাদামি রঙের দাগ দেখা যাচ্ছে, আর কিছু পাতায় মানে একসাথে জড়িয়ে যাচ্ছে, ভিতরে কিছু গুড়ি গুড়ি পোকার মতো দেখা যাচ্ছে, সেজন্য আর এটা কি করলে ঠিক
0: হবে? আচ্ছা, সাথে থাকুন। আর কে আছেন আমাদের সাথে? হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম
8: আঙ্কেল, আমি স্বাগত বলতেছিলাম পাংশা থেকে। ভালো,
0: বেশ বেশ, হ্যাঁ বলেন, আপনাকে জানার আছে?
8: আমি জানতে চাই, আমাদের যে ধান লাগাইছি, এই ধানে অনেক জায়গায় হচ্ছে আপনার কালো এবং লাল হয়ে যাচ্ছে, আমি করণীয় কি একটু জানাবেন।
0: আচ্ছা, করণীয় কি জানতে চাচ্ছেন, আপনি আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এখন, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
9: ভাই, আমি আবার লুৎফা জোদ্দার, বড়খোলা পাংশা থেকে।
0: হ্যাঁ,
9: আমি সারা কাছে জানতে চাচ্ছি, মানে ধানের পাতায় সাদা সাদা হয়ে যাচ্ছে, বুঝছেন, এটা কি করবো একটু বললে ভালো হতো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকেন। আর হ্যালো, আমরা এখন আর নেবো না, এরপরে এই জবাবগুলো শুনে নিন।
4: হ্যাঁ, ধন্যবাদ। একটা প্রশ্ন আসছে যে ধানের পাতায় সাদা সাদা, আবার কেউ বলতেছেন পাতা একটু গুড়ি গুড়ি। আসলে আপনারা যেটা বলতেছেন, এই লক্ষণ দেখে আমার কাছে শুনে যেটা মনে হচ্ছে যে এটা পাতা মোড়ানো পোকার আক্রমণ আছে, তারপরও আপনাদেরকে একটু দেখতে হবে, জমিতে নেমে পাতাটা যদি মোড়ানো থাকে আর কি, ভাঁজ, গোল গোল ভাঁজ হয়ে থাকে, তাহলে ওইটা খুললে যদি কীড়া পান, এবং সেই কীড়াগুলো যদি দেখেন যে পাতার সবুজ অংশ খাচ্ছে, কারণ পাতার সবুজ অংশ খাইলেই সাদা হবে, সেটা একটা পাতা মোড়ানো পোকার আক্রমণ এই সময় হয়। এটার জন্য আপনারা ওই যে ডাল পোতার একটা বুদ্ধি, যে পূর্ণাঙ্গ পোকাটা খাবেন, নতুন করে ডিম পারতে পারবে না। দুই নাম্বার হচ্ছে, আপনার যদি বেশি আক্রমণ হয়, বিশেষ করে 25% পাতা বা 20% পাতা গাছের আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আপনারা সেবিন, সুমিথিয়ন, মিপসিন জাতীয় ওষুধ, যেগুলা কীটনাশক বাজারে পাওয়া যায়, সেইগুলা কিনে সেই ডোজ অনুসারে দিবেন। তারপরও যে কোনো একটা গাছের গোছা যদি তুলে নিকটস্থ অফিসারকে একটু দেখান, উপসহকারী কৃষি অফিসারকে, তাহলে একেবারে সঠিক কি পোকার আক্রমণ বা কি রোগ হয়েছে, কি সারের সমস্যা সেটা ভালোভাবে বলতে পারবে। আবার কিছু কিছু পাতায় একটু সাদা ভাব আসবে, তিনটা ছিদ্রের মতো হবে, তখন সেটা কিন্তু হচ্ছে গলমিস, সেটা একটা গলমাসি নামে আরেকটা মাছি আছে, একটা টাইমিং, একটা সময়ের পরে এটা নিজে নিজে সেরে যাবে। গাছ একটু যখন পাতায় একটু শুং হবে, কাটা কাটা হবে, তখন কিন্তু এই পোকাটা চলে যাবে। তারপরও একটা নমুনা নিয়ে যাবেন, আর আমার ধারণা এটা পাতা মোড়ানো পোকা, তাহলে মিপসিন, সফসিন, সুমিথিয়ন এইগুলা দিবেন। আর এর আগে একটা প্রশ্ন আমাদের ছিল যে জমি পরিদর্শন, হিমেল ঢাকা থেকে, জমি পরিদর্শন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা প্রবাদ আছে যে কৃষকের পায়ের ধুলা হচ্ছে ফসলের জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ সার। এখানে ধুলা মানে সে কোনো পুষ্টি উপাদান দিবে না, মানে কৃষক, আমরা বলি যে গরিবের বাড়িতে হাতির পা, বিষয়টা সেরকম, মানে কৃষক প্রতিদিন জমিতে যাবে, এটা জমি আশা করে। কৃষক যখন নিজের জমি নিজে দেখবে, তখন জমির সমস্যা কি, ফসল তার সাথে কথা বলবে, ফসল তাকে লক্ষণ প্রকাশ করবে, ফসল তাকে আকার ইঙ্গিতে বলবে, বুঝাই দিবে, আর আপনি তখন জরিপ করবেন, দেখবেন যে পোকামাকড় কেমন, বেশি না কম, তাহলে সেই অনুপাতে আপনারা ব্যবস্থা নিতে পারবেন এবং সেই অনুপাতে যেতে পারবেন। সোহাগ গোপালপুর টাঙ্গাইল থেকে একটা প্রশ্ন করছেন যে কত জাতের ধান, জাত আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, তারা তো 100+ জাত আমাদেরকে দিয়েছে, প্রায় 110-112 এখন চলতেছে। সব জাত তো আর এই মুহূর্তে আবাদ হয় না, অনেক জাত প্রথম যেগুলো বের হয়েছিল ওইগুলোর আবার বেশি ফলনের জন্য যত গবেষণা হচ্ছে নতুন নতুন জাত আসতেছে, সেইভাবে করি। মূলত আমরা অরাইজা সেটাইভা নামক যে ধানের প্রজাতিটা, সেটি বাংলাদেশে আবাদ হয়, আরও অন্য জায়গায় অনেক ওয়াইল্ড ভ্যারাইটি আছে, পাহাড়ে একটু ভিন্নতর ভ্যারাইটি হয়, দেশি ভ্যারাইটি জুম চাষ করে, আবার আফ্রিকাতে বেশি দামে। হ্যাঁ, তবে আমরা এখন মূলত অরাইজা সেটাইভা যেটা ধান, সেটারই আবাদ করি, এবং সেটা ধান গবেষণা প্রতিষ্ঠান আমাদের 100+ ভ্যারাইটি দিয়েছে। তা আপনার এলাকার উপযোগী জাত ওই ওখানে উল্লেখিত আছে যে কোনটার লবণাক্ত সহিষ্ণু, কোনটা বন্যা সহিষ্ণু, কোনটা,
0: আশা করি আপনারা, হ্যাঁ আশা করি আপনারা
4: নিতে পারবেন,
0: এখান থেকে নিতে পারবেন।
4: আর এক মিনিট একটু বলি, এই মুহূর্তে গাছের পরিচর্যা, বিশেষ করে আম, কাঁঠাল, লিচু, যারা কিছুদিন আগে আমরা এগুলো খাইলাম, এগুলো ডাল ছাটাই করা, অপ্রয়োজনীয় ডাল ছাটাই করে শেষ সার দেওয়ার সময় আপনারা উপজেলা কৃষি অফিসারের পরামর্শ শুনে মোটামুটি গাছ ভেদে, এটা 5-7-10 বছর বয়স পর্যন্ত গাছ যেগুলা, এবারে যেগুলোতে 5-1 কেজি পরিমাণ ইউরিয়া, 300-600 গ্রাম পরিমাণ TSP, 300-600 গ্রাম MOP, 50-60 গ্রাম জিঙ্ক, 50 গ্রাম বোরন এবং 20 গ্রাম মিশিয়ে আপনারা যদি জমিতে ব্যবহার করেন, তাহলে পরবর্তী মৌসুমে ফসলগুলোতে আরো বেশি ফুল আসবে।
0: অনেক ধন্যবাদ আপনাদেরকে শ্রোতা বন্ধুরা, আপনারা তো চমৎকার করে শুনলেন। আমাদের আজকের মেহমান মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। তিনি আমাদেরকে ভাদ্র মাসে মাঠ ফসলের যত্নে করণীয় নিয়ে অনেকটা বললেন। আর যে শ্রোতা বন্ধুরা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের টেলিফোন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ফোন, বিশেষ করে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ফেসবুকে তারা আমাদের সঙ্গে যোগদান করেছেন, হ্যাঁ সকলকে ভালো বাসা জানিয়ে, সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেব। ধন্যবাদ স্যার আপনাকে, ভাদ্র মাসে মাঠ ফসল যত্নে করণীয়। জনাব মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ। তো চলো আমরা উঠি আজকের মতন,
5: ধন্যবাদ,
0: সকলকে অনেক ধন্যবাদ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর

0: আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। রাবেয়া সুলতানা শিউলি এবং আমার সাথে রয়েছে
1: আমি সালমা সুলতানা।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বার শুনবেন অলংকার আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমেই পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

সৈনিক ভেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের গানের শিল্পী আপেল মাহমুদ। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: সৈনিক ভাইরা, আপনারা দুর্বার শুনছেন, এর বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: নিশ্চয়ই আল্লাহ জানেন কারা ইমানদার। আল কোরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ।

0: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تفسدوا في الارض بعد اصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
2: সৈনিক ভাইরা, পবিত্র এশা নামাজের আজানের পর আবার আমরা ফিরে এলাম দুরবারে। আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী রুনা লায়লা, গানে কথাগুলো সাজিয়েছেন আবু হেনা মোস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী এন্টু কিশোর, গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং গানটি সুর করেছেন শেখ সাদী খান।

এবারে শুনবেন তপন চৌধুরী ও শাকিলা জাফরের কণ্ঠে সেই বিখ্যাত আধুনিক গান তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা। গানটি লিখেছেন লতিফুল ইসলাম শিবলি, সুর করেছেন আশিকুজ্জামান টুকু।

0: এই গানের সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমরা, আমি সালমা সুলতানা,
1: রাবিয়া সুলতানা শিউলি ও আমি ফাতিমা আফরোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ পাকিস্তান থাইল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। গতকাল অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ 71 রানে ইন্দোনেশিয়া নারী দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 129 রান করে। জবাবে ইন্দোনেশিয়া 17 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 58 রান করতে সক্ষম হয়। এদিকে আগামীকাল একই ভেন্যুতে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নারী দলের মোকাবেলা করবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। নারী আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তার ও ব্যাটার সুবহানা মুশতারির। গতকাল দুবাইয়ে টি টোয়েন্টি এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে পরাজিত করে বাংলাদেশ। এতে মারুফা আক্তার 6 রানে দিয়ে 2 উইকেট লাভ করেন, ফলে 3 ধাপ এগিয়ে 542 রেটিং নিয়ে র্যাঙ্কিং এ 37তম স্থানে পৌঁছে যান ডানহাতি পেসার। চলতি মাসের 9 তারিখে বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া কোনো বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। উজবেকিস্তানে অনূর্ধ্ব 20 এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় সন্ধে 6:00 ম্যাচটি শুরু হবে। 6 সেপ্টেম্বর তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে। এদিকে গতকাল অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ 2-0 গোলে স্বাগতিক উজবেকিস্তানের কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10 সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4-দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অংশ নেবেন। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারীর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা 3 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচিনাগুয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবেন। ইতিমধ্যে গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8 জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলতে নামবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। চলতি মাসের 2য় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজেপি এবং বাংলাদেশ আনসার অফ ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। গতকাল ইনস্টাগ্রাম পোস্ট করে অবসরের ঘোষণা দেন 39 বছর বয়সী মেসি। 2005 সালে 17 আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। 21 বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। দেশের জার্সিতে 207টি ম্যাচ খেলে 11টি হ্যাটট্রিক সহ 125টি গোল করেছেন মেসি। 2022 সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে 2021 সালে 28 বছর পর কোপা আমেরিকা শিরোপা জয় করে আর্জেন্টিনা। 2024 সালেও কোপায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
রাগবি খেলার বিস্তার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির লক্ষ্যে দেশব্যাপী মিনি রাগবি কার্যক্রম

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: কবিগুরু শরৎপ্রেমী মুক্ত হয়ে লিখেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি। শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল এক ঋতু। মূলত বাংলাদেশের ছয়টি ঋতুই ছয়টি ভিন্ন ভিন্ন রূপের পসরা দিয়ে সজ্জিত। ঋতু পরিক্রমায় বর্ষা অশ্রু সজল চোখে বিদায় নেয় শ্রাবণে, তারপর ভাতৃর চোখে সূর্য মিষ্টি আলোর স্পর্শ নিয়ে প্রকৃতি ঘোষণা করে শরতের আগমনী বার্তা। থেমে যায় বর্ষা মেঘের কাজল কালো, বুকের ভেতর দুঃখ জলের বর্ষণ। আসে ঝকঝকে নীলাকাশে শুভ্র মেঘ, ফুলের শোভা আর শস্যের শ্যামলতা। সবার সচেতনতা ও সুস্থতা কামনা করছি এবং সেই সাথে অরুণ আলোর অঞ্জলিতে ভরে উঠুক সমগ্র প্রকৃতি ও মানুষের অন্তর্বাহির, এমন শুভ প্রত্যাশা নিয়ে শুরু করছি জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতে রয়েছে আলোচনা অনুষ্ঠান। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্লান্ট। অংশগ্রহণে আছেন ডাক্তার নূরে ইসরাত নাজমি ও ডাক্তার ইসরাত জাহান।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইসরাত জাহান এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইসরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
3: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রযোজ্য একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কনুইয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
2: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি আমাদের অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
3: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
2: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
3: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যাদের হয়তো, যারা ইস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন্ড পিল খেতে পারেন না, যাদের ইস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা ইস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
2: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোনো সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
3: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। তো সুতরাং এমন কোনো অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
2: এক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
3: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, যে প্রজেস্টেরন হরমোন সবসময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
2: এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে, প্রথম যখন একজন দেবেন সেই হিসেবে,
3: হ্যাঁ 5-7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
2: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকরিতা থাকতে পারে?
3: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়। একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য।

0: আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা পাঁচ বছরের জন্য।
1: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার
0: যেতে হয়? হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পড়ানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে তিন বছর পর বা পাঁচ বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
1: ডক্টর ইরশাদ, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
0: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা ইয়ে আছে, ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে, সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
1: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
0: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ারও দরকার নাই।
1: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ
0: না, না কোনো ভয় নাই,
1: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে,
0: না না কিছু না, ইনশাআল্লাহ
1: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
0: বিশেষ সুবিধা অসুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সেটা তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম, আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগেই যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে, আর প্রসব পরবর্তী পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
1: আর
0: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
1: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
0: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা
1: কষ্টকর
0: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
1: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
0: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয়, স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়, তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলা হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে না এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
1: অর্থাৎ হরমোনজনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোনজনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
0: অনেকটাই কম, হ্যাঁ।
1: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টা, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
0: সম্পর্ক? সাদা স্রাবের সাথে নাই, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, আর যদি এইসব মানে প্রজেস্টেরন বা নিজেই মহিলা ইয়ে নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়, এটার সাথে আসলে সম্পর্ক নেই,
1: এটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্ব প্রতিক্রিয়া?
0: ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
1: আমরা সবশেষে জানতে চাইব ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোন অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
0: এই ক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে ইয়ে হয়ে গেল, কারণ পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে, সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই যে অন্য কোনো ব্যবস্থা নিবে।
1: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি নিশ্চিত
0: থাকবেন, পোস্টন হরমোন সিক্রেট হয়তো ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনাও থাকে না।
1: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ, যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি তিন বছরের জন্য, একটি পাঁচ বছরের জন্য, অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
0: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ শেষের দিকে, অথবা সেদিন উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন, তাহলে ওটা খুলে ফেলতে খোলার জন্য যেতে পারেন,
1: একই জায়গায় আবার
0: একই জায়গায় যাবেন, হ্যাঁ, যে বলবেন যে খুলে নিব।
1: ডক্টর ইশরাত জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট, যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
2: এতক্ষণ শুনলেন আলোচনা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট সম্পর্কে। শ্রোতাবন্ধুরা, সুখী সংসার গড়ে তুলতে হলে আমাদের পারিবারিকভাবে সচেতন থাকাটা জরুরি, কেননা পরিবারে স্বামী স্ত্রী উভয়ের সমঝোতার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে সন্তান সংখ্যা সীমিত রেখে সুখী সংসার গড়ে তুলতে পারি। জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করলে দেশের জনসংখ্যার বৃদ্ধিও হ্রাস পাবে, একটি পরিবার সুখী হয়ে উঠবে। এবারে শুনবে একটি জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তজা মোহিন, গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: জনসংখ্যা বিষয়ে গানটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা, আমাদের সমাজে অঙ্কুরে ছড়ে পড়ে শিশুর জীবন বাল্যবিবাহের ফলে। হ্যাঁ, আমাদের দেশে বহুল আলোচিত সামাজিক সমস্যা হচ্ছে এই বাল্যবিবাহ। অর্থাভাবের কারণে বাবা মায়েরা তাদের কোমলমতি মেয়েদেরকে কৈশোর পেরোনোর আগে তুলে দেন বরের হাতে। যে সময় মেয়েটি স্কুল কলেজে সহপাঠীর সাথে পড়াশুনো করার কথা কিংবা হাসি খুশি আর খেলাধুলা উচ্ছলতায় থাকার কথা, সেই সময় নেমে আসে এক অভিশাপের কালো মেঘ। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো একটি বেতার কার্টুন, চলুন শুনি।
1: কি ব্যাপার সাসা, আপনি আমার ভেঙাইতাছেন কেন?
2: ভেঙ্গাই না গো সোনা,
1: আমার নাম সোনা না।
2: তাহলে কি গো ময়না?
1: আমার নাম ময়নাও না, আমার নাম রিমা।
2: কোন কাননের ফুল গো তুমি?
1: আপনার হাব ভাব কথাবার্তা কিছুই তো আমি বুঝি না। কি চান আপনি?
2: তোমার চাই।
1: আহারে, শখ কত! বুইরা ঢেংরা, এক পা কবরে, কি কয় নিজেও জানে না।
2: কোন ক্লাসে পড়ো গো তুমি?
1: ক্লাস নাইন।
2: ফাইন।
1: কি ফাইন?
2: তুমি একেবারে খাপে খাপ, দেখি দেখি দেখি একটু ঘুরো, তোমারে বালা করে দেখি।
1: ফুপু, ফুপু গো, ও ফুপু।
3: কি রে রিমা, কি হইছে রে?
1: বাইরে এসে দেখো ফুপু, বুড়া বেডে কি কয়।
2: বিশেষ কইরা যেখানে বিয়ার লায়ক যত ছেলে মেয়ে আছে সেইখানেই তো আমার কাম।
3: হ, আমার মা এগো তো আপনি বিয়া দিছিলেন, তখন আবার কি?
2: এই যে আপনার ভাইয়ের ভাইয়া একখানে লাগাই দিতে পারলে সোয়াবের ভাগিদার হইবেন আপনিও।
3: হোনেন মালাই মিয়া, আমার সোয়াবের
2: যত সামান্য যৌতুকে এই বোঝা পার কইরা দিমু ইনশাল্লাহ।
1: বোঝা মানে?
2: মা বাপের মাথার বোঝা নামাই দিমু আমি। এই ক্ষেত্রে তো যৌতুক না তেমন লাগবো না, মা বাবার আশা নইব গো, আশা নইব।
3: হুনেন মালাই মিয়া,
2: আর কোন কথাই হুননের দরকার নাই বিয়ান সাহেবা। শুভস্য শীঘ্রম, শুভ কাম যত তাড়াতাড়ি করতে পারে।
3: কিন্তু ওর বয়স তো,
2: বয়স তো আর শিশু না, মাশাল্লাহ দেখতেই বুঝন যায় অতি শীঘ্র বিয়া দেওয়ানোর দরকার।
1: ফুপু, এই লোকটার কি মাথা খারাপ নাকি? কোনো কথাই তো হুনে না, খালি নিজেরটাই একতরফা কইয়া যাইতেছে।
2: তুমি এখন বুঝবা না মা, মাইয়া ডাঙ্গর হইলে মা বাপের সখের ঘুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নগদে আপনাদের কয়েকটা ছেলের ফটো দেখাই পকেটে। এই যে, এই যে দেখেন, পল্টু, বল্টু, বাটলু, পাটলু, এই চারজনের মধ্যে যে কোনো একজনের সাথে হ্যাপি মানাইব। এই যে, এই যে বল্টু, বল্টু তিনবার বোর্ডের পরীক্ষা দিচ্ছে, পাশ করে নাই, অহন বাপের ব্যবসায় মন না দিয়া বিভাগী হইয়া গুইরা বেড়ায়। বল্টুর মায়ে কইছে সুন্দরী মাইয়া বউ কইরা ঘরে আনলেই তার মতিগতি একেবারেই সিধা হইয়া যাইব।
1: চুপ কর,
2: এই তোমার মতো সুন্দরী খুঁজতেছিলাম আমি। বয়স কম আছে, কতই, 17-18। তোমার লাগে হ্যাপি।
1: উনি কিন্তু বেআইনি কথাবার্তা কইতাছে।
3: তুই চুপ কর রিমা, কারে দিয়া কি হয় কন তো যায় না। মালাই ঘটকের দিয়া যদি একটা ভালো পাত্রের হাতে তোরে তুইলা দেওয়ান যায় মা, তাহলে ক্ষতি কি?
1: কি ফুপু, তুমিও?
2: হ, এই জ্ঞানী মানুষ ছাড়া আমার গুণের কদর সবাই বুঝে না। বুঝান, বুঝান বেন, আপনার ভাইজিরে বুঝান।
1: কেউ রে কিছুই বুঝান লাগবো না, আপনি ঘরে আমিই বুঝাই। হুনেন মাইয়া গো বয়স 18 আর ছেলে গো বয়স 21 পুরা না হইলে সেইটা হয় শিশু বিবাহ। শিশু বিবাহের সাথে যারাই জড়িত থাকে তাগো জন্য জেল জরিমানার বিধান আছে। আর যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই আইনের চোখে অপরাধ। আমরা পরিষ্কারভাবে জানি যৌতুকের কারণে কতজনের ঘর ভাঙছে, কতজনের জীবন গেছে। শিশু বিয়ার ফলে মা হইতে গিয়ে কত মাইয়ার মৃত্যু হইছে তাও জানেন। তারপরেও আপনারা
2: মানে ওই লেখা জোকা কথা দিয়া তো আর জীবন চলে না রে মা।
1: আগে আপনারা সামাজিক ভাবে যৌতুক আর শিশু বিবাহ বন্ধ করেন, তারপর দেখেন জীবন চলে কিনা।
3: হুম,
0: বন্ধুরা, একে একে শেষ হয়ে গেল সুখী সংসার অনুষ্ঠানের সকল আয়োজন। তবে বিদায়ের আগে বলি, এতক্ষণ সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
4: শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শেনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে। আইপিইউ এর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে এলে বললেন প্রধানমন্ত্রী। আনসার ভিডিপিকে আইন শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে। গ্রাম ও শহরে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। ভারতের একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের বিষয়ে পাকিস্তানের পক্ষে রায় দিল হেগের আদালত, রায় প্রত্যাখ্যান ভারতের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন পাকিস্তানের মোকাবেলা করছে থাইল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 1981 সালে একদল বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেয়া পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: স্বনির্ভরতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে জন্ম নেয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 48 বছর পূর্ণ করেছে। মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় দলটির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে গাছের চারা রোপণ এবং লেকে মাছের পোনা ছাড়েন। দীর্ঘ 1.5 দশকের ফেসিবাদী শাসনের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপি সৃষ্ট নয়, জনগণ তা অনুধাবন করতে পেরেছে বলেই বর্তমান সরকারকে সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর সুযোগ দিচ্ছে।
3: চ্যালেঞ্জ না থাকলে সেটা মোকাবেলা করে ভালো কিছু করার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। সেই চ্যালেঞ্জ থাকতে পারে, আছে নানা ধরনের চ্যালেঞ্জ, আছে ষড়যন্ত্র, আছে চক্রান্ত, আছে, কিন্তু সেগুলোকে মোকাবেলা করেই জনাব তারেক রহমান তিনি সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কাজ করে যাচ্ছেন।
2: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, গণতন্ত্র অব্যাহত থাকবে।
4: বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে এবং জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে। এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে, এটাই আজকের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের

0: নেতাকর্মীদের ঢল নামে। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি। সোহাগ মিয়া, বাংলাদেশ বেতার।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী কথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তাঁর সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বঙ্গভবনে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনসার ও ভিডিপি দেশের সব থেকে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খল বাহিনী। তিনি সৌর শক্তি উৎপাদন, মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করে আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি আজ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিলেট সেক্টর সদর দফতরে সীমান্ত স্কুল অফ সার্ভেলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের যেসব দুর্গম ও গভীর বনাঞ্চল বেষ্টিত এলাকায় সরাসরি জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেসব জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সম্বলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল নজরদারি পরিচালনা করা হবে।
2: আমরা ডিজিটাল সার্ভেইলেন্স এবং নাইট ভিশন সহ থার্মাল ড্রোন ব্যবস্থা দিয়ে আমরা সেই সার্ভেইলেন্সটা করব। তাতে করে আমরা বর্ডার অপর পারে আমাদের কাউন্টার পার্টকে দেখতে পাবো, অথবা চোরা চালান মাদকদ্রব্য অস্ত্র যেগুলো পাচার হয়ে আসে বাংলাদেশের ভিতরে সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সেইভাবে ব্যবস্থা নিতে পারবো।
1: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে মব তৈরির যে কোনো অপচেষ্টা প্রচলিত আইনের মাধ্যমে অত্যন্ত কঠোরভাবে মোকাবেলা করা হবে। পারস্পরিক স্বার্থ সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে মুক্ত বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে পিপল টু পিপল যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। ভারতীয় হাইকমিশনার স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান। ডক্টর আব্দুল মঈন খান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও জানান, চলতি অর্থ বছরের মধ্যে স্থানীয় সরকারের 5টি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ একথা জানান।
3: আমরা আরেকটা এফএসআরইউ আনাচ্ছি, সেটার অর্ডার হয়েছে 1.5 থেকে 2 বছর লাগবে, আমরা আরো এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবো। যদিও এলএনজি ইম্পোর্ট করে এত দাম যদি থাকে, ইটস এ টাফ থিং। আমরা গ্যাস খোঁজার চেষ্টা করছি সিরিয়াসলি, বাপেক্স 150টা কূপ খনন এবং পুনঃখনন করছে, আপনার এই তথ্য আমি দিয়েছি আপনাদেরকে। আমরা ভোলার গ্যাসের জন্য পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, 500 কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অল্টারনেটিভ এনার্জি, এর মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এই মাসেই মানে সেপ্টেম্বরে একটা পরীক্ষামূলক লঞ্চিং এর আলাপ হয়েছে, আগামী বছর থেকে এটা ফুল স্কেলে লঞ্চিং এ যাবে। সব মিলে আমরা বলছি 2 বছর সময় লাগবে, তখন আমরা আগে যেটাকে আমরা ভালো বিদ্যুৎ বলছিলাম তার চেয়ে অনেক ভালো বিদ্যুৎ আমরা পৌঁছাবো, তখন শহর এবং গ্রাম মিলে আমরা প্রায় আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দিতে পারবো।
1: এছাড়া বর্তমানে দেশে কোনো সারের ঘাটতি নেই উল্লেখ করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে মোট 12,861 মেট্রিক টন সারের মজুত রয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়েও বেশি। তিনি আরো বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে কৃষকের হাতে যথাসময়ে সার পৌঁছাতে কাজ চলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলী রানীবালা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন বাংলাদেশ সংবাদ সংস্থাকে আজ এ তথ্য জানান। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন, তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সফরের সময় নির্ধারণ করা হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বা ভারত কেউই অন্য দেশে সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় বা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না, এমনটাই প্রত্যাশা করে ঢাকা। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,231 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1,324 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে চালু করা হয় সুপ্রিম কোর্টের হেল্পলাইন। এর মাধ্যমে দেশের মানুষ আইন ও আদালত সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, জনগণ ও বিচার প্রার্থীরা যাতে এ সেবা গ্রহণ করে উপকৃত হন সেজন্য এই সেবা চালু করা হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: বিচার প্রার্থীদের সেবা নিশ্চিত ও সহজ করতে 2024 সালে 26 সেপ্টেম্বর প্রথমবারের মতো হেল্পলাইন সেবা চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির যে কোনো শাখায় সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ বাধা পেলে বা কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে এবং সারা দেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিচার প্রার্থীরা সরাসরি তা মুঠোফোনের মাধ্যমে জানতে পারবেন এই হেল্পলাইনে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এ সেবা পাওয়া যায়। বিচার প্রার্থী ও সেবা গ্রহীতারা 01316154216 এবং 01795373680 নম্বরে কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপেও সেবা নিতে পারবেন। এছাড়া অনলাইন সেবা পেতে ডায়াল করতে হবে 103 নম্বরে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, সুপ্রিম কোর্টের হেল্পলাইন সেবা কার্যক্রম চলমান থাকবে।
7: সুপ্রিম কোর্টে একটি হেল্পলাইন রয়েছে, এই হেল্পলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে অর্থাৎ সারা দেশ থেকে বিচার প্রার্থী মানুষ তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমাদের জানাতে পারে এবং বিভিন্ন কোয়েরি সম্পর্কে তারা এখানে প্রশ্ন করার মাধ্যমে আনসার পাওয়ার সুযোগ আছে, সমাধান পাওয়ার সুযোগ আছে। আমরা বর্তমানে একজন সিনিয়র সিভিল জাজের নেতৃত্বে আরো দুজন স্টাফ সমন্বয়ে এই হেল্পলাইনে কার্যক্রম চালাচ্ছি এবং আশার কথা যে আমরা হেল্পলাইনের মাধ্যমে প্রচুর প্রশ্ন পাচ্ছি সারা দেশ থেকে এবং সেগুলো সমাধান করার চেষ্টা করছি।
6: সুপ্রিম কোর্টের এই হেল্পলাইন সেবা নিয়ে মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আরো বলেন,
7: প্রয়োজনের নিরিখে আমরা নিশ্চয়ই আরো ভবিষ্যতে পদক্ষেপ নিব। আমরা সারা দেশে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের হেল্পলাইনের আদলে হেল্পলাইন ও তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছি। প্রতিটা জেলা শহরেই আমাদের আদালতগুলোতে এরকম করে একটা ডেডিকেটেড লাইন আছে।
6: সুপ্রিম কোর্টে চালু করা হেল্পলাইন সেবার মাধ্যমে হাজারো বিচার প্রার্থী আইন ও মামলা সংক্রান্ত তথ্য ও সহায়তা পাচ্ছেন। 2024 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 7000-এর উপরে কল এসেছে, যার মাধ্যমে অভিযোগ গ্রহণ ও বিভিন্ন সমস্যার নিষ্পত্তি করা হয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। হেগের একটি সালিসি আদালত রায় দিয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করতে পারে না। 6 দশক পুরনো পানি বন্টন চুক্তিটি গত বছরের এপ্রিল থেকে স্থগিত রাখার ব্যাপারে নয়াদিল্লির দেওয়া প্রতিটি যুক্তি আদালত প্রত্যাখ্যান করেছে। 5 সদস্যের আদালত গতকাল জারি করা সর্বসম্মত সিদ্ধান্তে রায় দেয়, চুক্তিটি সম্পূর্ণ কার্যকর রয়েছে এবং ভারতকে শর্তগুলো অবশ্যই মেনে চলতে হবে। চুক্তির আওতায় পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের নকশা ও পরিচালনাও অন্তর্ভুক্ত রয়েছে। ভারত এই রায়টি প্রত্যাখ্যান করেছে। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকদের খুঁজে বের করতে নিরলস কাজ করে যাচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আজ জানায়, নেপালে অন্তত 1010 জন নিহত এবং 3916 জন এখনও নিখোঁজ রয়েছে। ত্রিশুলী নদী তীরবর্তী জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর বিশাল সুড়ঙ্গে কাদামাটিতে 600 শ্রমিক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ গতকাল জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে 279 জনকে উদ্ধার করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ইরানি জনগণের পাশে রয়েছে রাশিয়া। পুতিন আরও বলেন, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও রাশিয়া ও ইরান তাদের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখবে। আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে থাইল্যান্ডের বিপক্ষে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 2 উইকেটে 11 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নারী দলের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকার ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন। বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে, আইপিইউর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে এলে বললেন প্রধানমন্ত্রী। আনসার ভিডিপিকে আইন শৃঙ্খলা রক্ষা গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। ভারতের একতরফাভাবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের বিষয়ে পাকিস্তানের পক্ষে রায় দিল হেগের আদালত, রায় প্রত্যাখ্যান ভারতের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন পাকিস্তানের মোকাবেলা করছে থাইল্যান্ড। খবর শেষ হল।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি হাবিবুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978 সালের 1 সেপ্টেম্বর। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঢাকার রমনা বটমূল সংলগ্ন রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। বিএনপির প্রতিষ্ঠার পেছনে ছিল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসার পর বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবনের উদ্যোগ নেন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তিকে একত্রিত করার চেষ্টা করেন। বিএনপি গঠনের আগে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, জাগদল এবং পরে জাতীয়তাবাদী ফ্রন্টের মাধ্যমে রাজনৈতিক ভিত্তি তৈরি করেন। বিএনপি গঠনের সময় জাগদল ভাসানী ন্যাপের একটি অংশ, মুসলিম লীগের একটি অংশ, ইউনাইটেড পিপলস পার্টি, লেবার পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর নেতাকর্মীরা নতুন দলের সঙ্গে যুক্ত হন। ফলে বিএনপি শুরু থেকেই একটি বৃহৎ রাজনৈতিক জোটভিত্তিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। দলের মূল আদর্শ হিসেবে তুলে ধরা হয় বাংলাদেশী জাতীয়তাবাদ। বিএনপির ঘোষণাপত্রে জাতীয় ঐক্য, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। প্রতিষ্ঠার পর 1979 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দ্রুত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন প্রায় অর্ধ শতাব্দী পরে সেই দল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসব স্মরণ এবং রাজনৈতিক অঙ্গীকারের আবহ বিরাজ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি বিএনপিকে একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে তিনি বাংলাদেশী মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন বলে আখ্যায়িত করেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দলটি কেন্দ্রীয় ও দেশব্যাপী বেশ কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচি পালন করেছে। সকালে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণের কর্মসূচিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী 5 সেপ্টেম্বর রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজকের দিনে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা নেতাকর্মীদের স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দলটির রাজনৈতিক অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। তারেক রহমান তার বাণীতে জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপি তাদের দীর্ঘ রাজনৈতিক যাত্রার মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ পথ চলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
10: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনা হল বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন একটি দেশাত্মবোধক গান আবুল হায়াত মোহাম্মদ কামালের কথায় সমবেত কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন শেখ আবুল কাশেম মিঠুর কথায় সমবেত কণ্ঠে। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জীবনটিকা শুনবেন বেলা 2:50। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি সন্ধ্যে 6:10। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, বিকেল 4:50, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন আব্দুল করিম খানের কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বেলা 3:05 ও বিকেল 4:05। নজরুল সঙ্গীত শুনবেন মলয়কান্তি মৈত্র এর কণ্ঠে বেলা 2:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20। পরিবেশন করবেন সাধন ঘোষ। লালন গীতি পরিবেশন করবেন শ্রাবন্তী মল্লিক বেলা 2:40। পাঁচমিশালী গান শুনবেন বিকেল 3:30। পল্লীগীতি শুনবেন নাজভিন জুয়েলের কণ্ঠে দুপুর 12:40। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং সকাল 9:45। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। এবারে তিলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হল আমাদের আজকের সকল কার্যক্রম। আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।